Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Shokal 7ta beje 59 minute. Aaj Shukrobar 8 Joshtho 1433 Bongabdo. Chautha Zilhaj 1447 Hijri. 22 May 2026 Khristabdo. Shuru holo amader ajker prothom odibeshon. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় নুসরাত শৈলা মিথুন এবং আমি মোহাম্মদ আজমল হাসান। প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছে নাজমল হোসনা। বাংলাদেশ বেতার খুলনা। এখন ঢাকা কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Friday, the 8th of Jyeshta, 4th of Zilhaj, and May the 22nd. The news read by Muhammad Kamaluddin. First, the headlines. The government implements 70.73% of the decisions taken in the last seven cabinet meetings. Prime Minister Tariq Rahman visits Ramesh's family, vows to ensure healthy living environment. Home Minister promises of swift and exemplary trial of Ramesh murder case. Law Minister orders to submit proof report of Ramesh murder case within a week. The government starts work to form a media commission, says Information and Broadcasting Minister. Maldives wants to recruit more doctors, therapists, nurses and health workers from Bangladesh. The U.S. terms Cuba a threat to its national security. Cuba claims such comments false. The implementation rate of the decisions taken in the last seven cabinet meetings since Prime Minister Tariq Rahman led BNP government assumed office on the 17th of February this year is 70.73%. A progress report on the implementation of the decisions of the cabinet meetings held from the 17th of February to the 30th of April was presented before the 8th cabinet meeting chaired by Prime Minister Tariq Rahman at the Secretariat yesterday. Later, a notification from the cabinet division said, in the 8th meeting yesterday, the cabinet approved the proposal to ratify the Defense Technology Agreement with Japan, join the International Big Cat Alliance, IBCA, and approve the GCM-NAP 2020 to 2030 to ensure safe migration. Prime Minister Tariq Rahman has met the family of Ramesh, the victim of the brutal murder, at their residence in Pollubi in the capital. Prime Minister's additional press secretary, Atiku Rahman Ruman, said, during his visit last night, Prime Minister spoke to Ramesh's parents. The grief-stricken father of Ramesh requested the Prime Minister to ensure a healthy and humane environment for his family to live in. He said he lost his youngest child Ramesh due to the unhealthy mental environment prevailing in that area. Consoling the weeping father, the Prime Minister expressed his resolve to ensure a better living environment for Ramesh's family and provide them with necessary financial assistance. The Prime Minister also took the future responsibility of Ramesh's elder sister, Raisa Akhtar, including their education. Home Minister Salahuddin Ahmed, Law Minister Mohammad Asaduzzaman, State Minister for Sports Aminul Haq, and Prime Minister's Defence Advisor AKM Shamsul Islam were present, among others. It may be mentioned that police recovered the dismembered body of 7-year-old Ramesh from an apartment in Pollubi on Tuesday last. The main accused in the murder case, Tenant Sohil Rana and his wife, have been arrested. According to the police statements, Sohil Rana confessed before the court under Section 164. Home Minister Salahuddin Ahmed has assured the nation that the trial in the rape and murder case of schoolgirl Ramesh would be completed as quickly as possible. He said this while responding to a question on the Ramesh case during a press briefing at the Secretariat in the capital yesterday. The Home Minister said the police have been taking highest level of action in all heinous crimes since the BNP government assumed office, ensuring rapid arrest and investigation. Regarding the Ramesh case, he said, the prime accused Sohail was arrested within 24 hours of the incident along with his wife, and the accused had given a confessional statement before the court. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has ordered Dhaka Metropolitan Police DMP Commissioner Musliuddin Ahmed to submit the investigation report within the brutal rape and murder of schoolgirl Ramesh at the Pollubi in the capital within a week. He gave this instruction at a press briefing at his office at the Secretariat in the capital yesterday. The law minister said the government will take all-out measures to speed up the process and complete the trial as soon as possible. He said if justice cannot be administered, it will give a bad message to the society. Information and Broadcasting Minister Zahiruddin Shopun has said the present government is committed to ensuring the freedom of the media. To this end, work has already begun to form a media commission. He said this when British High Commissioner in Bangladesh, Sarah Cook, paid a courtesy call on him at the Secretariat yesterday. The Information and Broadcasting Minister expressed interest in utilizing the experience of United Kingdom Media Regulatory Authority Office of Communication, Ofcom, saying Ofcom's experience can be utilized in formulating media sector policies in Bangladesh. The British High Commissioner assured the Minister of giving all necessary cooperation in this regard and informed him about the overall activities of Ofcom. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhry was present at that time. Later, Swiss Ambassador in Bangladesh Reto Rangali paid a courtesy call on the Information and Broadcasting Minister at his office. The Maldives has decided to recruit more doctors, therapists, nurses and healthcare workers from Bangladesh for its government hospitals and healthcare institutions. The country also expressed interest in importing high-quality medicines directly from Bangladesh at the government level. A press release from the Bangladesh High Commission in Maldives said yesterday that Bangladesh High Commission to the Maldives, Dr. Mohammad Nazmul Islam, paid a courtesy call on Maldivian Health Minister Gila Ali at his ministry. The meeting informed that the Bangladesh High Commission at the Maldives will closely coordinate the recruitment process and the import of medicines. This is Bangladesh Betar giving you the news. U.S. Secretary of State Marco Rubio has said Cuba poses a national security threat to the United States and the likelihood of a peaceful agreement is not high. Rubio said this to reporters yesterday. His comments came just a day after the U.S. charged Cuba's former president Raul Castro with murder of a 1996 downing of two planes, resulting in the killing of U.S. nationals. Meanwhile, Cuba's foreign minister Bruno Rodriguez accused Rubio of lies and said the island had never posed a threat to the United States. The Cuban foreign minister criticized Rubio for trying to instigate a military aggression. And finally, weather. Forecast relative 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mymensingh, Dhaka, Kumilla and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, here again the main points. Implementation rate of the cabinet divisions stands at 70.73% as of 30th of April. Prime Minister Tariq Rahman visits Ramesh's family, vows to ensure healthy living environment. Health Minister promises of swift and exemplary trial of Ramesh murder case. Law Minister orders to submit proof report of Ramesh murder case within a week. The government starts work to form media commission, says Information and Broadcasting Minister. Maldives want to recruit more doctors, therapists and nurses and healthcare workers from Bangladesh. In the United States terms Cuba threat to its national security, Cuba claims such comments false. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবন রক্ষা এবং তরুণদের নেতৃত্বে বন সংরক্ষণের লক্ষ্য নিয়ে খুলনায় শুরু হল সুন্দরবন সামিট 2026। গতকাল জাতীয় ফ্লাগশিপ আয়োজনে দুই দিনব্যাপী এ সামিট খুলনার জেলখানা ফেরিঘাট থেকে সুন্দরবনের পথে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ সামিটের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। খুলনার রূপসা স্ট্যান্ড রোডস্থ সিএসএস আভা সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জলবায়ুবিদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ইমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, ওয়াটার কিপার্স বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর শরীফ জামিল ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দেশের 300+ পরিবেশ ও জলবায়ু কর্মী এ সামিটে অংশ নিয়েছেন। এছাড়াও সামিটে থাকছেন ভারত, আফগানিস্তান, মিয়ানমার, পূর্ব তিমুর, শ্রীলঙ্কা, নেপালের 19 জলবায়ু কর্মী। বিমানবাহিনীর 88তম বাফা কোর্স ডিরেক্ট এন্ট্রি 2026 এবং এসপিএসএসসি 2026 কোর্সের কমিশনপ্রাপ্ত অফিসার ক্যাডেটদের শিক্ষা সমাপনী ও গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ গতকাল যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাটির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, স্বাধীনতার পর থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ বিমানবাহিনী আজ একটি আধুনিক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর বাহিনীতে পরিণত। বিমানবাহিনী প্রধান বলেন, দেশের আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম পরিচালনা, সেনা ও নৌবাহিনীকে সহায়তা এবং বেসামরিক প্রশাসনের বিভিন্ন কাজে বিমানবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পরে বিমানবাহিনীর প্রধান কমিশনপ্রাপ্ত অফিসার ক্যাডেটদের মধ্যে অফিসার ক্যাডেট তাহসিন আহমেদ কৌরাইশিকে সোর্ড অব অনার, উড্ডয়ন প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য অফিসার ক্যাডেট আদনান হককে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য কমান্ড্যান্টস ট্রফি এবং গ্রাউন্ড ব্রাঞ্চে সেরা ফলাফলের জন্য অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরীকে বিমানবাহিনী প্রধানের ট্রফি প্রদান করেন। উল্লেখ্য, এবারের কুচকাওয়াজের মাধ্যমে 5 নারী অফিসার ক্যাডেট সহ মোট 41 অফিসার ক্যাডেট কমিশনপ্রাপ্ত হন। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন গতকাল মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ব্রিজ সংলগ্ন ফুটকি নদী খননকাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি নদীর খননকাজের অগ্রগতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং গুণগত মান বজায় রেখে অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঠিকাদার ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা মহানগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাট গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল খান সহ কেসিসির সচিব, প্রধান রাজস্ব অফিসার, ভেটেরিনারি অফিসার সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। পশুরহাটে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জালনোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায় সহ সব আধুনিক ব্যবস্থাপনা রয়েছে। এছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের সুব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সমন্বয়ে 24 নিরাপত্তার ব্যবস্থা থাকছে। খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত সপ্তাহব্যাপী এ হাট চলবে ঈদের দিন সকাল 6 পর্যন্ত। নারীদের ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় প্রিসিশন মেডিসিন ভিত্তিক গবেষণা কার্যক্রমের ইনসেপশন ওয়ার্কশপ গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে ফার্মেসি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান এবং উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হানুর রশিদ বিশেষ অতিথি ছিলেন। ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ জামিল আহমেদ শিল্পীর সভাপতি।

0: গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সভায় প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি পুটিমারি এলাকায় খাল খনন পরিদর্শন করেন। ঈদ উল আজহা উপলক্ষে যশোরের বেনাপুল পৌরসভা সহ শার্শা উপজেলার 11টি ইউনিয়নের 23,608টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে গতকাল 10 কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 236.08 মেট্রিক টন চাল বিতরণ করা হয়। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাতপুর মাঠে আটদলীয় টি-20 ক্রিকেট টুর্নামেন্টের গতকালের সেমিফাইনাল খেলায় সাতপুর ভাই ভাই ক্রিকেট একাদশ 5 উইকেটে সখীপুর সিটি ডিজিটাল ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটি শিল্পী রুনা লায়লার কণ্ঠে, গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সুপ্রিয় আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। খুরশিদ হাসান খান এর পরে এবারের গানটি শুনবেন সেলিনা আজাদ এবং মোশারত শবনমের কণ্ঠে, আর এই গানটির গীতিকার এইচ এম রফিক।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে পবিত্র কুরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি আব্দুর রহমান।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। অনুষ্ঠানের শুরুতেই আমরা যে সকল ছোট্ট বন্ধুরা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদের পরিচয় জেনে নিব।
4: আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রহমান বিন মুনির।
5: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম।
6: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাদ আল হাসান।
7: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
8: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সালমান।
3: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিচ্ছিলাম। প্রিয় শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআন মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ কিতাব ও সংবিধান। কোরআনে কারিম তেলাওয়াত করা, শেখা, শেখানো, প্রচার প্রসার এবং এর অর্থ নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করা সবই সওয়াবের কাজ। কোরআনে কারিম তেলাওয়াতের সময় কণ্ঠ সুরলিত করা, এটা মুস্তাহাব, অর্থাৎ আল্লাহ তাআলা সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে প্রতিদান দান করেন। তবে শর্ত হল তেলাওয়াতকে বিশুদ্ধ রাখতে হবে, কারণ অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজের ক্ষতি হয় এবং তেলাওয়াতকারীকে অভিশাপ দেওয়া হয়। তাই কোরআনুল কারিম তেলাওয়াতে কণ্ঠ সুন্দর করার চেয়ে শুদ্ধ পড়ার বিষয়ে বেশি যত্নবান ও সতর্ক হতে হবে। ইলমে তাজবিদের নিয়ম অনুযায়ী কোরআনে কারিম তেলাওয়াতে লাহানে জ্বলি, অর্থাৎ বড় ভুল যেটা, এটা করলে নামাজ ভেঙে যায়। আর যদি লাহানে খফি, অর্থাৎ ছোট ভুল হয়, তাহলে নামাজ মাকরু হয়। সুতরাং কোরআনে কারিমের ফজিলত অর্জন করতে হলে তেলাওয়াতকারীকে তাজবিদের নীতিমালাও শিখে নেওয়া আবশ্যক। অন্যথায় কোরআনের যে মর্যাদা রয়েছে, এই কোরআনের মর্যাদার মাহাত্ম্য লাভ থেকে নিজেকে বঞ্চিত করা হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনুল করিমের একটি হরফ পড়বে সে একটি নেকি পাবে, আর প্রতিটি নেকিতে 10 গুণ করে বৃদ্ধি করে দেওয়া হবে।
9: সুবহানাল্লাহ।
3: সুনানে তিরমিজি, হাদিস নং 2910। প্রিয় শ্রোতা, কোরআনুল করিম শুদ্ধ করে তেলাওয়াত করা, এটা প্রত্যেকটা পাঠকারীর জন্য ফরজে আইন। কেননা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওরাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তাজবিদ সহকারে কোরআনুল করিম তেলাওয়াত করো। আমরা তাজবিদ বলতে কি বুঝি? আল্লাহ তাআলা কোরআনুল করিমের সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যে সমস্ত মুমিন বান্দাগণ, মুসলমানগণ কোরআনুল করিমের তেলাওয়াতের ইচ্ছা পোষণ করে, তারা যেন কোরআনের হক অনুযায়ী তেলাওয়াত করে। তাজবিদের কিতাবের মধ্যে আসছে যে কোরআনের হক কি। কোরআনের হক হল প্রত্যেকটা হরফকে নির্দিষ্ট মাখরাজ থেকে সিফাত সহকারে এবং তাজবিদ সহকারে কোরআনুল করিম তেলাওয়াত করাকেই তাজবিদ বলা হয়, তারতিল তেলাওয়াত বলা হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ বেতারের পক্ষ থেকে প্রতি সপ্তাহে কোরআন শিক্ষার আসরের মাধ্যমে প্রত্যেকটা মুমিনের জন্য সহি শুদ্ধ কোরআনুল করিমের তেলাওয়াতের অনুষ্ঠান হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই অনুষ্ঠান। শুরুতেই আমরা কোরআনুল করিমের তাজবিদ সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আজকে সূরাতুল কিয়ামা, মাক্কি সূরা, আমরা এই সূরার কিছু অংশ আমরা তেলাওয়াতে মাস্কের মাধ্যমে শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
9: ইনশাআল্লাহ
3: আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন,
9: আমিন।
3: প্রিয় শ্রোতা, আমরা বিগত অনুষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের তাজবিদের কায়দা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রব পরিবারিকের কিছু আলোচনা আমরা করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনাদের তাজবিদ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি র একটি মোটা হরফ, এটা সবসময় মোটা হয় না, কখনো কখনো মোটা হয়, কখনো কখনো পাতলা হয়। ছোট বন্ধুরা, তোমরা বলো, র হরফটি কখনো কখনো মোটা হয়, কখনো কখনো পাতলা হয়। কোরআনুল করিমের মধ্যে র পোড় হয় কয়েক অবস্থায়, আবার বারিকও হয় কয়েক অবস্থায়। তো আমরা জানি কোরআনুল করিমের মধ্যে র সাকিন, তার পূর্বে যদি র পোড় বারিকের কোনো কারণ আসে, তাহলে সেই রকে পোড় বা বারিক করে পড়তে হয়। আমরা জানি সাধারণত র সাত অবস্থায় পোড় হয়। ওরা কয় অবস্থায় পোড় হয়?
9: সাত অবস্থায়
3: পোড় হয় এবং পাঁচ অবস্থায় র পাতলা হয়। আমরা তাজবিদের কাওয়াইদে যেটা পেয়ে থাকি যে র যদি সাকিন যুক্ত হয় তাহলে রর এক হুকুম, আর যদি র তাসদিদ যুক্ত হয় তাহলে রর আর এক হুকুম। আমরা প্রথমেই একটু জেনে নেব রর দুই অবস্থা। রর কয় অবস্থা?
10: দুই অবস্থা।
3: ছোট্ট বন্ধুরা তোমরা বলো রর কয় অবস্থা?
10: দুই অবস্থা।
3: বলো, এক নম্বর, র সাকিন যুক্ত,
10: র সাকিন যুক্ত,
3: র সাকিন যুক্ত,
10: র সাকিন যুক্ত।
3: দ্বিতীয় নম্বর, র তাসদিদ যুক্ত,
10: র তাসদিদ যুক্ত।
3: আমরা সাধারণত কোরআনুল কারিমের যে কায়দাগুলো রর পৌরবারিকের পড়েছি, এটা হলো র সাকিনের সাথে সম্পর্ক। তাজবিদের কিতাবে র সাকিনের বিষয়ে লেখা আছে, অর্থাৎ র যদি সাকিন যুক্ত হয় তাহলে তার পূর্বে বা ডানে রর পৌরবারিক হওয়ার জন্য যে কায়দাগুলি আসবে ওইভাবেই রকে পৌরবারিক করে পড়তে হবে। যেমন র সাকিন তার পূর্বে যদি জবর থাকে তাহলে সে র কি হয়? পৌর করে পড়তে হয়। বলো, র সাকিন হয় তার পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলে র কি হবে? পোর করে পড়তে হবে। আবার র সাকিন তার পূর্বে যদি জেট থাকে তাহলে র কি হবে?
10: বারিক হবে,
3: বারিক বা পাতলা করে পড়তে হবে। তাহলে র সাকিন তার পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলে সেই রকে কি করে পড়তে হবে?
10: পোর করে পড়তে হবে।
3: যেমন আর সালা, যেমন কি
10: আর সালা,
3: এখানে র সাকিন তার পূর্বের হরফ আলিফে কি আসছে? জবর আসছে, তাহলে রকে কি করে পড়তে হবে?
10: পোর করে পড়তে,
3: পোর করে। ঠিক র সাকিন তার পূর্বের হরফে যদি জেড থাকে বা র নিচে যদি জেড থাকে তাহলে সেক্ষেত্রে রকে কি করে পড়তে হবে?
10: বারিক,
3: বারিক করে। যেমন রিজক, যেমন
10: রিজক,
3: রিজক। এটা গেল র সাকিনের উদাহরণ। র যদি তাসদিদ যুক্ত হয় তাহলে তার হুকুম কি? এ ব্যাপারে তাজবিদের কিতাবের মধ্যে আসছে। আমরা জানি র সাকিন হলে তার ডাইনে দেখব, আর র যদি তাসদিদ যুক্ত হয় তাহলে আমরা রর মধ্যে কোন হরকত আছে এটা আমরা মেনেই পৌরবারিক করব। ছোট্ট বন্ধু সাদ আল হাসান, তুমি বলো তো কি বলছি?
6: র যদি তাসদিদ যুক্ত হয় তাহলে ওইটা মেনে র পৌরবারিক করব, আর র সাকিন তার পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলে সেই অনুযায়ী র পৌরবারিক করব।
3: আর একটু ভালো করে বলতে হবে, আবার খেয়াল করি ইনশাল্লাহ। র দুই অবস্থা, রর কয় অবস্থা?
10: দুই অবস্থা।
3: তাসদিদ যুক্ত র,
10: তাসদিদ যুক্ত র,
3: সাকিন যুক্ত র,
10: সাকিন যুক্ত র।
3: র যদি সাকিন যুক্ত হয় তাহলে তার আমরা ডাইনে খেয়াল করব। কোথায় খেয়াল করব?
10: ডাইনে খেয়াল করব।
3: তার ডান দিকের হরফে যে হরকত থাকবে সেই হরকত অনুযায়ী র পূর্বারিক করে পড়তে হবে। র যদি তাসদিদ যুক্ত হয় তাহলে তার মধ্যে কোন হরকত আছে সেই অনুযায়ী আমরা তেলাওয়াত করব। যেমন মিং শাররি, মিং
10: শাররি,
3: এখানে র তাসদিদ যুক্ত, তার নিচে কোন হরকত?
10: জে,
3: তাহলে র কি করে পড়তে হবে? পাতলা করে। যদিও তার পূর্বের অক্ষর সিনের উপরে কি আছে? জবর আছে, কিন্তু র যদি এখানে তাসদিদ যুক্ত হয়েছে আমরা আর ডাইনে খেয়াল করব না, আমরা রর মধ্যে যে হরকত থাকবে সে হরকত অনুযায়ী পাঠ করব। যেমন মিং

0: ছোট্ট বন্ধু সাদাল হাসান, তুমি আবার শোনাও।
1: মি শারি
0: রর কয় অবস্থা?
1: রর দুই অবস্থা।
0: কি কি একটু শোনাও।
1: প্রথমটা তাসজিদ যুক্ত, দ্বিতীয়টা সাকিন যুক্ত।
0: সাকিন যুক্ত র হলে তার কোন দিকে খেয়াল করতে হবে?
1: সাকিন যুক্ত র হলে তার পূর্বে হরফে
0: হরফের হরকতকে দেখতে হবে,
1: হরফের হরকতকে খেয়াল করতে হবে।
0: যদি জবর বা পেশ আসে তাহলে
1: র পর করে পড়তে হবে,
0: যদি জের আসে
1: র বারিক করে পড়তে হবে।
0: যেমন
1: ফাফিরু,
0: যেমন আরসালা, যেমন কি
1: আরসালা,
0: যদি জের হয় তাহলে পাতলা, যেমন রিজক, যেমন
1: রিজক,
0: রিজক। এবার বলো তাসজিদ যুক্ত র হলে কি করবা?
1: মির রব্বিহিম,
0: অর্থাৎ তাসজিদ যুক্ত রর মধ্যে যে হরকত থাকবে সেই হরকত অনুযায়ী রকে পূর্বারিক করে
1: পড়তে হবে।
0: যেমন মিং শাররি,
1: মিং শাররি,
0: যদিও তার পূর্বের অক্ষর শিনের উপরে কি আছে, জবর আছে, কিন্তু তাসজিদ যুক্ত র হওয়ার কারণে আমরা রর মধ্যের হরকতটাকেই গ্রহণযোগ্য ধরব। যেমন ফাফি

0: الحر
1: إلى الحر
0: إلى البر
1: إلى البر
0: إلى الحر
1: إلى الحر
0: الحمد لله أمرا أسكي أرار كسو تحقيق أمرا جان لام أغامي جيكونا ونشتر إن شاء الله أمرا أرار পরের অবস্থা এবং বারিকের অবস্থা সম্পর্কে আমরা বিস্তার আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন,
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, আমরা আজকে কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল কিয়ামা আমরা আজকে তেলাওয়াতে মাস করব। এই সূরার মধ্যে আমরা যে সমস্ত আয়াতে কারিমার মধ্যে সাধারণত তেলাওয়াতের সময় আমরা ভুল করে থাকি, এই ভুলগুলো আমরা সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ।
1: ইনশাআল্লাহ
0: আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন,
1: আমিন।

এই আয়াতের মধ্যে আমরা অনেকেই তেলাওয়াত করার সময় কলকলাটাকে খুব বেশি আকারে উচ্চারণ করে থাকি, অর্থাৎ শব্দের মাঝখানে যে কলকলা হয় এই কলকলাটা হলো সব থেকে দুর্বল কলকলা। আমরা অনেকেই এই কলকলাটাকে কফ হওয়ার কারণে সব থেকে বেশি কলকলাও করে থাকি, যেটা ভুল। তেলাওয়াতের সময় অবশ্যই খেয়াল করব যেন সর্বোচ্চ কলকলা না হয়, অর্থাৎ সব থেকে দুর্বল কলকলা হলো শব্দের মধ্যে হবে, যেমন

আমরা সাধারণত ভুল করে থাকি কোনটা, এত বেশি কলকল করে তেলাওয়াত করা যাবে না, কম করতে হবে।

0: لواما
1: أيحسب الإنسان أن لن نجمع عظامه
0: أيحسب

0: قيامه
1: يسأل أيان يوم القيامة
0: يسأل أيان يوم القيامة
1: يسأل

0: برق البصر
1: فإذا برق البصر
0: وخسف القمر
1: وخسف القمر
0: الحمد لله আমরা আজকে যে রসাকিনের যে কায়দাগুলো পড়ছি এই যে যে আয়াতগুলো আছে এই আয়াতের মধ্যে কিন্তু সেই রসাকিনের কায়দাগুলি চলে আসছে যেমন এখানে রসাকিন হয়েছে এবং তার পূর্বের অক্ষর জবর হয়েছে যার কারণে এই রকে আমরা পুর করে পড়ব যদি রর সাকিন এবং তার পূর্বের অক্ষর যদি জেড থাকতো তাহলে আমরা এটা কি করে পড়তাম
2: বারিক
0: বা পাতলা করে পড়তাম তিলাওয়াতের সময় এগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ
1: فإذا برق البصر
0: وخسف القمر
1: وجمع الشمس والقمر
0: يقول الإنسان يومئذ أين المفر

0: ছোট বন্ধু আব্দুল্লাহ মল্লিক বলো তো এই আয়াতটি।
1: يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
0: আলহামদুলিল্লাহ, আমরা গুণার ছোট্ট একটু কাইফিয়াত শিখলাম এই আয়াতের মাধ্যমে। অর্থাৎ ইকলাব গুণা করার সময় দুই ঠোঁটের মাঝখানে সামান্য পরিমাণ ফাঁকা থাকবে। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে ছোট্ট বন্ধু আব্দুল্লাহ মল্লিক আমাদেরকে শুনিয়েছে। আমরা আর এক ছোট্ট বন্ধু সাজিদের কাছ থেকে আমরা আয়াতটি শুনবো ইনশাআল্লাহ।
2: يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
0: গুণার পরিমাণটা একটু কম হয়েছে, আবার একটু শোনাও।
2: يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
0: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানুল জাযা। অনেক সুন্দরভাবে ছোট্ট বন্ধু সাজিদুল ইসলাম আমাদেরকে আয়াতটি শুনিয়েছে। ছোট্ট বন্ধু আমরা আব্দুর রহমানের কাছ থেকে তেলাওয়াতটি শুনবো ইনশাআল্লাহ।
3: ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখখার
0: মাশাআল্লাহ। তাহলে আমরা ইকলাব গুণনা করার সময় দুই ঠোঁটের মাঝখানে সামান্য পরিমাণ ফাঁকা রাখবো ইনশাআল্লাহ।
3: ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখখার يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

0: والتفت الساق بالساق
1: إلى ربك يومئذ المساق.

0: প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কোরআনুল করিম জানতে হবে এবং কোরআনুল করিমের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি দান করুন,
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন মতামত থাকলে চিঠিযোগে আমাদের জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা 9000। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হল। পরিচালনা করলেন কারি আব্দুর রহমান, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ শাহিদুল ইসলাম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান আগামী 23 মে 2026 খ্রিস্টাব্দ শনিবার ময়মনসিংহ জেলা সফর করবেন। এই সময় ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরারখাল খননের শুভ উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগদান ও তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। ঘোষণাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, আরো একখানি ঘোষণা। প্রিয় শ্রোতা, শুরু হতে যাচ্ছে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা 2026। এই মেলা শুরু হবে 22 মে 2026 তারিখে এবং চলবে 24 মে 2026 তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত চলবে এই মেলা। সবাইকে মেলায় আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান সকাল 9:00 বাংলায় খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। চলতি বছরের 17 ফেব্রুয়ারি দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর গত 7টি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 70.73%। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার অষ্টম বৈঠকে 17 ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভার গতকালের বৈঠকে জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA তে যোগদান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে GCM NAP 2026 থেকে 2030 অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি গত রাতে রাজধানীর পল্লবীর ওই বাসায় গিয়ে রামিসার বাবা মায়ের সাথে কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় শোকে কাতর রামিসার বাবা তার অপর এক সন্তানকে নিয়ে একটি সুস্থ ও মানবিক পরিবেশে বসবাসের আকুতি জানান। তিনি বলেন, সুস্থ মানসিকতার পরিবেশের কারণেই অসুস্থ মানসিকতার পরিবেশের কারণে তিনি তার কনিষ্ঠা সন্তান রামিসাকে হারিয়েছেন। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামিসার পরিবারের থাকার বিষয়টি নিশ্চিত করতে এবং তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া সহ ভবিষ্যৎ দায়িত্বভার ও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট দেওয়া হবে এবং যাতে দ্রুত বিচার হয় সেজন্য সচেষ্ট থাকবে সরকার। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 7 বছর বয়সী শিশু রামিসার মাথা আলাদা করা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। রামিসার হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াতিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মালদ্বীপ সরকার সেদেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে দেশটি বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে সরাসরি উচ্চমানের ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ করেছে। মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী গিলা আলীর সাথে তার মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই নিয়োগ প্রক্রিয়া ও ওষুধ আমদানির বিষয়টি নিবিড়ভাবে সমন্বয় করবে বলে বৈঠকে জানানো হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই দেশটির সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা তেমন নেই। তিনি গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। 1996 সালে দুটি বিমান ভূপাতিত ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ আনার একদিন পর মার্কো রুবিও এ মন্তব্য করলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানে আগ্রহী। তিনি সতর্ক করে বলেন, যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষার অধিকার ও বাধ্যবাধকতা প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেজ অভিযোগ করেন, মার্কো রুবিওর মিথ্যাচার করেছেন এবং কিউবা দ্বীপ কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। কিউবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সমালোচনা করে বলেন, তিনি সামরিক আগ্রাসনের জন্য উস্কানি দিচ্ছেন। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা ঢাকা ও আশপাশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্স লিজেন্ডস অফ রূপগঞ্জের বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাবের আবাহনী লিমিটেড, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সিটি ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স, ব্রাদার্স ইউনিয়নের এবং রূপগঞ্জ টাইগার্স ঢাকা ল্যাপারডার্সের মোকাবেলা করবে। সবকটি ম্যাচ সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: আপনার ঘড়ির সময় মিলিয়ে নিতে পারেন। আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তের সময় সকাল 9টা বেজে 5 মিনিট হয়ে 30 সেকেন্ড। বাংলাদেশ বেতার খুলনা।

শুক্রবারের এই মিষ্টি সকালে যে যেখান থেকে আমাদের আজকের রূপালীর আয়োজন শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান আছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপালীর আজকের আয়োজনে। সকলকে জানাই শুভ সকাল। আজকের এই আয়োজনে আছি আমরা দুজন, আমি নুসরাত শায়লা এবং আরও একজন আছেন মোহাম্মদ আজমল হাসান। অধিবেশন তত্ত্বাবধান করছেন আসমাউল হুসনা, প্রকৌশল দায়িত্বে আছেন ঠিক এই মুহূর্তে আহমেদ হাসান। আর আপনাদের সাথে অনেক কথা হবে, গান তো হবেই, আর এই গানগুলো কিন্তু জানেন নিশ্চয়ই সবই আপনাদেরই পছন্দ করা, আর এই পছন্দ করা গানগুলো কিন্তু আমাদের কাছে আপনাদের যে পছন্দ করা গানের অনুরোধ সেটি আসে, সেটিও আসে কিন্তু দুটি মাধ্যমে, চিঠি আর ফোন। আজকে কিন্তু চিঠি থাকছে না, আজকে থাকছে ফোন। আপনারা ফোন করতে পারবেন, ফোন করে আপনাদের পছন্দ করা গানের অনুরোধ আমাদের কাছে পাঠাতে পারবেন। 01974121970 এই নম্বরটি নিশ্চয়ই জানেন, তারপরেও কিন্তু আরও একবার জানিয়ে রাখলাম, নিশ্চয়ই কথা হবে। তবে সবার আগে কিন্তু চলে যাই চলেন গানে, গান শুনব প্রথমেই শিল্পী এন্ড্রু কিশোরের কণ্ঠে, আর এই গানটি নেওয়া হয়েছে টিপ টিপ বৃষ্টি এই ছায়াছবি থেকে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা আছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ধরনের ছায়াছবির গান। আর এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আপনারা গান শুনছিলেন, নিশ্চয়ই ভালো লাগছিল। আরও একখানি গান এবারে আমরা শোনাব। এবারে জমিদার ছায়াছবি থেকে নিয়ে একটি গান দ্বৈতকণ্ঠে গেয়েছে।

এন্ড্রু কিশোর ও মনির খান। তবে একটি কথা, এই গানের পরে কিন্তু আমরা থাকছি আপনাদের সাথে ফোন ইন প্রোগ্রামে, সুতরাং সেই সময় আপনারা আপনাদের পছন্দ করা গানের অনুরোধ আমাদের কাছে জানাতেই পারেন নিঃসন্দেহে। তো ফোন নাম্বারটি নিশ্চয়ই জানেন, আরও একবার জানিয়ে রাখি, 01974121970 এই নম্বরটিতে ফোন করে জানাতে পারেন আপনাদের পছন্দ করা গানের অনুরোধ আমাদের কাছে। তো তার আগে চলুন শুনে আসি গানটি।

0: হ্যাঁ বন্ধুরা, যেমনটি কথা বলছিলাম, আমরা রূপালীর আয়োজনে আপনাদের এই গানের পরেই থাকছে আপনাদের সাথে সরাসরি কথা বলার আয়োজন, অর্থাৎ ফোন ইন আয়োজনে আমরা আছি আপনাদের সাথে 01974-121-970 এই নম্বরটিতে। আর কথা বলতে বলতেই কিন্তু ফোন কলও চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি কে আছেন ও প্রান্তে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি, আমি আর ভাইয়া দুজনেই ভালো আছি
1: আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ হাফিজুর রহমান জোরদার, বরাপিয়া ডুমুরিয়া, খুলনা থেকে বলছি।
0: জি বলুন, কোন গান শুনতে চান?
1: আখেরি মোকাবেলা ছবি থেকে আলো বসা কখনো হয় না পুরনো,
0: সরকারি ছুটির দিন তো আজকে সম্ভব হবে না, নিশ্চয়ই যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ করা গানটি আমরা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। আরো একটি ফোন কল চলে এসেছে, আমরা দেখে নিতে চাই কে আছেন।
2: হ্যালো, জি শুভ সকাল, কে বলছেন? জি দীপঙ্কর বলুন, কোন গান শুনতে চান? জি বলুন, কোন গান শুনতে চান? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
0: হ্যাঁ, আমরা কিন্তু চমৎকার একটি গানের অনুরোধ পেয়ে গিয়েছি। আসলে শ্রোতা বন্ধুরা যারাই যে গানগুলি আমাদের কাছে অনুরোধ করেন, সবগুলো গানই কিন্তু আমাদের খুব ভালো লাগে। আরো একখানি চলে এসেছে, ফোন কল চলে এসেছে, আমরা নিয়ে নিতে চাই কে আছেন ও প্রান্তে। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে? জি বলুন, কোন গান শুনতে চান? আচ্ছা ঠিক আছে, ঢাকা অ্যাটাক ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন নিখিল বিশ্বাস। আমরা চেষ্টা করব আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। আরো একখানি ফোন চলে এসেছে, কে আছেন ও প্রান্তে?
2: হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি কে বলছেন? জি বলুন। আচ্ছা,
0: গানের শিরোনাম? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। মানিকগঞ্জ থেকে ছিলেন, অনেক দূর থেকে কিন্তু আমাদের সাথে বন্ধুরা যুক্ত হন, এটা কিন্তু খুব ভালো ব্যাপার আমাদের জন্য। আরো একটি ফোন যেহেতু চলে এসেছে, আমরা নিয়ে নিতে চাই কে আছেন। জি শুভ সকাল, আপনাকেও, কে বলছেন, কোথা থেকে? জি পলাশ দা, কোন গান শুনতে চান আজকে? আপনি আমাদের নিয়মিত শ্রোতা। হ্যাঁ, আমরা সকলেই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি কোন গান শুনতে চান আজকে? আচ্ছা ঠিক আছে, তোমার আমার প্রেম ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন পলাশ কুমার সরকার, আমাদের নিয়মিত শ্রোতা। আরো একটি ফোন কল চলে এসেছে, কে আছেন ও প্রান্তে?
2: হ্যালো,
1: ওয়ালাইকুম
2: সালাম, জি কে বলছেন?
1: খালিশপুর খুলনা থেকে রুবেল বলছি।
2: জি রুবেল বলুন।
0: আচ্ছা ধন্যবাদ, রুবেল ছিলেন আমাদের সাথে খালিশপুর খুলনা থেকে। আরো একটি ফোন কল চলে এসেছে, কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি কোন গান শুনতে চান আজকে? আচ্ছা ঠিক আছে, জি আমরা চেষ্টা করব, আর সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। আরো একটি ফোন কল যেহেতু চলে এসছে, আমরা নিয়ে নিতে চাই কে আছেন ও প্রান্তে।
2: হ্যালো, জি কে বলছেন? জি দাদা, জি, গলাটা ভেঙে গিয়েছে, শরীর খারাপ দাদা? ও, তারপরেও আপনি আমাদের সঙ্গে আছেন, এই তো, এই তো রূপালী সুতা। জি জি, কোন গান শুনতে চান? জি দাদা, জি জি, ভালো থাকবেন আপনিও। এই সে একটু বলতে পারি যে এখন আসলে এই আবহাওয়াটাই অনেক গরম তো, প্রচন্ড গরম, সেই হিসেবে ছোট বাচ্চা বা বয়স্ক যারা যে কোনো যারা আছেন মানুষ খুবই অসুস্থ হয়ে পড়ছে, প্রচুর পরিমাণে পানি খাবেন।
0: হ্যাঁ হ্যাঁ, প্রচুর পানি খেতে হবে এবং ছায়াযুক্ত স্থানে থাকতে হবে,
2: প্রয়োজন ছাড়া বাইরে, মানে প্রয়োজন ছাড়া রোদে রোদে ঘোরাফেরা না করে,
0: আর যদি বের হতেই হয় ছাতা সঙ্গে রাখতে হবে, তবে প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার কিন্তু সঙ্গে রাখতে হবে, খেতে হবে।
2: একটা জিনিস, বাইরের খোলা খাবার খাবে না। প্রায় দেখা যায় যে বাইরে শরবত বিক্রি হয়, খোলা কাটা ফল বিক্রি হয়, এগুলো না খায় ভালো।
0: ঠিক তাই। আর একটি ফোন কল যেহেতু চলে এসেছে আমরা নিয়ে নিতে চাই। হ্যাঁ,
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো, আদাব।
0: জি আদাব, কে বলছেন, কোথা থেকে?
1: ভাই আপু ভালো আছেন?
2: জি আমরা দুজনে
0: ভালো আছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আর এই ফোন কলটির সাথেই কিন্তু আজকের মতো আমরা বিদায় নিতে যাচ্ছি আমাদের আজকের ফোন ইন প্রোগ্রামের আয়োজন থেকে। আর নিশ্চয়ই কথা হবে আবারও অন্য কোনো আয়োজনে। আর সব সময় কিন্তু খুলনা কেন্দ্রের সাথে থাকতে হবে, খুলনা কেন্দ্রে আপনাদের পছন্দ করা গান আমরা নিয়মিতই শুনিয়ে থাকি। ঠিক যেমন এখন একটি গান আছে পরাণ যায় জলিয়ারে এই ছায়াছবি থেকে, আর এই গানটি একসাথে গেয়েছেন শান এবং মনীষা।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধু, আমরা রয়েছি রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান।
3: হ্যাঁ বন্ধুরা, আর এবারের গানটি আমরা শোনাবো তুমি ছাড়া বাঁচি না এই ছায়াছবি থেকে নেয়া। আর এই গানটি একসাথে গেয়েছেন কনক চাপা এবং মনির খান।
4: রাত যায় তোমারই অপেক্ষায় বন্ধু, বলো তুমি
5: যাকে আমি সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছি এ তো সে জীবনে।

শ্রোতা বন্ধু, গান শুনতে শুনতে আমরা একেবারে রূপালীর শেষ প্রান্তে রয়েছি। এবারে শোনাবো আপনাদেরকে ভালোবাসা কারে কয় ছায়াছবি থেকে মনির খান ও কনক চাঁপার কণ্ঠে গান।

শ্রোতা বন্ধু, গান শুনতে শুনতেই শেষ হলো আমাদের আজকের এই আয়োজন। আমরা রয়েছি রূপালীর আয়োজনে, আমরা আপনাদের সাথে ছিলাম এতক্ষণ, আপনারা শুনছিলেন সুন্দর সুন্দর গানগুলি। তবে অনুষ্ঠান শেষের আগে আবারও আপনাদেরকে বলি, এই তীব্র গরমে আপনারা অবশ্যই বেশি বেশি করে পানি পান করবেন, বাইরে বের হবার সময় অবশ্যই ছাতি ব্যবহার করবেন, অহেতুক তীব্র গরমে যাবেন না। আর হিট স্ট্রোক থেকে বাঁচতে গেলে যদি পারেন বারে বারে গোসল করবেন, সাবধানে থাকবেন। তো রূপালীর আয়োজনে আমরা ছিলাম, আমি মোহাম্মদ আজমল হাসান, নুসরাত শায়লা এবং রূপালীর প্রকৌশল দায়িত্বে ছিলেন আহমেদ হাসান, আর অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আসমল হোসনা। সুপ্রিয় শ্রোতা, রূপালীর প্রযোজনা এবং তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার। রূপালীর আয়োজন আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এপালের অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম মোহাম্মদ আজমল হাসান এবং আমি নুসরাত শায়লা। অধিবেশন তত্ত্বাবধান করলেন আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। বেলা ১১টা বেজে ৫৮ মিনিট। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে। একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। সুপ্রিয় শ্রোতা, এ পালার অনুষ্ঠান ঘোষণায় আছি মোহাম্মদ আজমল হাসান এবং আমি নুসরাত শায়লা। অধিবেশন তত্ত্বাবধান করছেন আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আল আমিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা, অধিবেশনের শুরুতেই বাংলা সংবাদ এবং আবহাওয়া বার্তা কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কাউসার বেগম। চলতি বছরের 17 ফেব্রুয়ারি হতে 30 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 70.73%। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার অষ্টম বৈঠকে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভার গতকালের বৈঠকে জাপানের সঙ্গে মন্ত্রী প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA তে যোগদান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে GCM ন্যাব 2026 থেকে 2030 অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি গতরাতে ওই বাসায় গিয়ে রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় শোকে কাতর রামিসার বাবা তার অপর এক সন্তানকে নিয়ে একটি সুস্থ ও মানবিক পরিবেশে যেন বসবাস করতে পারেন তা নিশ্চিত করতে অনুরোধ জানান। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামিসার পরিবারের বসবাসের বিষয়টি নিশ্চিত করার এবং তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া সহ ভবিষ্যৎ দায়িত্বভারও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা AKM শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট প্রদান এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 7 বছর বয়সী শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। রামিসার হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। আসন্ন ঈদ উল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ পাওয়া যাচ্ছে 1 জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানায়, সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল বিক্রি হবে 2 জুনের, রোববার 3 জুনের টিকিট এবং সোমবার পাওয়া যাবে 4 জুনের ফিরতি যাত্রার টিকিট। এদিকে যারা অনলাইনে বা আগেভাগে ট্রেনের টিকিট কাটতে পারেননি তাদের জন্য রেল স্টেশনগুলোয় সীমিত পরিসরে তাৎক্ষণিক টিকিটের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ উল আজহা উপলক্ষে মেট্রো রেলের চলাচলের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটির অন্যান্য দিনে উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 6:30 এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 7:15 ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9:30 আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 10:10। ট্রেনগুলো 12 মিনিট থেকে সর্বোচ্চ 15 মিনিট পরপর চলবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই দেশটির সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা তেমন নেই। তিনি গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। 1996 সালে দুটি বিমান ভূপাতিত ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ আনার একদিন পর মার্কো রুবিও এই মন্তব্য করলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানে আগ্রহী। তিনি সতর্ক করে বলেন, যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষার অধিকার ও বাধ্যবাধকতা প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেজ অভিযোগ করেন, মার্কো রুবিও মিথ্যাচার করছেন এবং কিউবা দ্বীপ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। কিউবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সমালোচনা করে বলেন, তিনি সামরিক আগ্রাসনের জন্য উস্কানি দিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম, উত্তর, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী এবং সিলেট অঞ্চলসমূহের উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া একই দিক থেকে সিলেট ও রাজশাহী অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বেলারাইটাই নাটক মহামুক্তি, রচনা মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রযোজনা নাসির জবেদ। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা ১টা বেজে ৫ মিনিটে। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল ৩টা বেজে ৩০ মিনিটে। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধ্যে ৬টা বেজে ১০ মিনিটে। এবারে সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশের গান শুনবেন দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে, রাত ৮টা বেজে ৫৫ মিনিটে এবং রাত ৯টা বেজে ২০ মিনিটে। ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। আল্লাহ পাকের শানে হামদ ও নাত রাসূল শুনবেন দুপুর ১২টা বেজে ২০ মিনিটে এবং দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সৈয়দ শাহবাজ দুর্লভ। বিমানবাহিনীর 88তম বাফা কোর্স ডিরেক্ট এন্ট্রি 2026 এবং SPSSC 2026 কোর্সের কমিশনপ্রাপ্ত অফিসার ক্যাডেটদের শিক্ষা সমাপনী ও গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ গতকাল যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাটির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, স্বাধীনতার পর থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ বিমানবাহিনী আজ একটি আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর বাহিনীতে পরিণত হয়েছে। বিমানবাহিনী প্রধান বলেন, দেশের আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম পরিচালনা, সেনা ও নৌবাহিনীকে সহায়তা এবং বেসামরিক প্রশাসনের বিভিন্ন কাজে বিমানবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পরে বিমানবাহিনীর প্রধান কমিশনপ্রাপ্ত অফিসার ক্যাডেটদের মধ্যে অফিসার ক্যাডেট তাহসিন আহমেদ কোরাইশিকে সোর্ড অফ অনার, উড্ডয়ন প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য অফিসার ক্যাডেট আদনান হককে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণের কৃতিত্বের জন্য কমান্ড্যান্টস ট্রফি এবং গ্রাউন্ড ব্রাঞ্চে সেরা ফলাফলের জন্য অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরীকে বিমানবাহিনী প্রধানের ট্রফি প্রদান করেন। উল্লেখ্য, এবারের কুচকাওয়াজের মাধ্যমে 5 জন নারী অফিসার ক্যাডেট সহ মোট 41 জন অফিসার ক্যাডেট কমিশনপ্রাপ্ত হন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা মহানগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাট গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান সহ কেসিসির সচিব, প্রধান রাজস্ব অফিসার, ভেটেরিনারি অফিসার সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। পশুরহাটে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জালনোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায় সহ সব আধুনিক ব্যবস্থাপনা রয়েছে। এছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের সুব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সমন্বয়ে 24 ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা থাকছে। সিটি কর্পোরেশন পরিচালিত সপ্তাহব্যাপী এ হাট চলবে ঈদের দিন সকাল 6টা পর্যন্ত। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত গতকাল খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের রেল ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে স্টেশনের সার্বিক ব্যবস্থাপনা সরজমিনে ঘুরে দেখেন এবং যাত্রী সাধারণের সাথে কথা বলেন। পরে জেলা প্রশাসক স্টেশন মাস্টারকে ঈদে টিকিটের কালোবাজারি প্রতিরোধ, যাত্রী হয়রানি বন্ধ এবং জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ রোধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সাথে ট্রেনের শিডিউল বিপর্যয় রোধ করে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়া নিশ্চিতকরণের তাগিদ দেন। ভূমি সেবা সহজীকরণ ও জনভোগান্তি কমানোর লক্ষ্য নিয়ে যশোর টাউন হল ময়দানে 3 দিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার ও প্রেস ক্লাবের সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলা ভূমি অফিস চত্বরে অনুরূপ ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। পরে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়। সভায় উপলক্ষে আগামী 15 জুন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা কালচারাল অফিসার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা শহরের সঙ্গীতার মোড়ে ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে ঢাকাগামী বিভিন্ন পরিবহন কাউন্টারে মনিটরিং এবং রোড শোর আয়োজন করা হয়। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক উসমান সরোয়ার আলম গতকাল পরিবহন কাউন্টারে মনিটরিং ও রোড শোতে পথচারী চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। বিআরটি এর সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, উচ্চমান সহকারী সহ ট্রাফিক বিভাগ, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটি এর সাতক্ষীরা শাখা যৌথভাবে এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী ও সিলেট অঞ্চলে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। শিল্পী শামী আক্তার ও মোহাম্মদ রফিকুল আলম, গানের কথায় মোহাম্মদ রফিকুজ্জামান।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: আল্লাপাকের শানে হামদ এবং নাতি রাসূল শুনলেন।
1: যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপনার রবের নিকট সওয়াব আছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। সূরা বাকারা, আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুম্মার নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজ পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রসুল শুনবেন।

নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশ মনি,

নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশ মনি,

এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: সুন্দর তুমি কত এই মন শুধু জানে, তারই বন্দনা রইবে এখন গানে গানে। তাই তো শ্রোতা বন্ধু, চলে এলাম ছায়াছবি গান নিয়ে বিজ্ঞাপন তরঙ্গ আয়োজনে। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি শারমিন আক্তার, অধিবেশন তত্ত্বাবধানে GM মাকসুদুল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান ও আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের পছন্দের গান তো শোনানো হবে, গানের মাঝে আপনাদের ফোন ইন পর্বে আমরা চলে যাব। তার জন্য কি করতে হবে,

0: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা

0: শিক্ষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। এবার শুনবেন দিলদার আলী ছায়াছবি থেকে রুনা লায়লা ও মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে এই গানটি।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এখন শোনাব সতীকন্যা ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে বন্ধুরে রাখো তোমার বুকে ধরিয়া এই চমৎকার গানটি।

0: আসলে ভালোবাসার মানুষ ছাড়া কিন্তু বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে, তাই না? তাহলে সুপ্রিয় শ্রোতা, চলুন আরেকটি ছায়াছবির গান শুনে আসি, আলো তুমি আলেয়া ছায়াছবি থেকে, শিল্পী সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।
1: তোমাদের

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এখন শোনাবো অবাঞ্ছিত ছায়াছবি থেকে শাহনাজ রহমতুল্লার কণ্ঠে মন তুমি কেড়ে নিলা, একটি চমৎকার ছায়াছবি থেকে গান।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উদ্যোগ।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয়শ্রোতা, আপনারা শুনছেন জনপ্রিয় সবচেয়ে ছবির গান, যা আপনাদের পছন্দ অনুযায়ী আমরা প্রতিনিয়ত শুনিয়ে থাকি। আশা করছি এই মুহূর্তটাতেও আপনারা আমাদের সাথে রয়েছেন। স্টুডিওতে উপস্থিত থেকে আপনাকে সঙ্গ দিচ্ছি আমি জে মাকসুদুল হাসান পরশ। চলুন শোনা যাক মিন্টু আমার নাম ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন খুরশিদ আলম।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয়তা শুনছিলেন জনপ্রসাদ ছায়াছবির গান। আমরা আবারও ফিরে আসব বেলা দুটোর বাংলা সংবাদের পর। চলুন শোনা যাক বেলা দুটোর বাংলা সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। চলতি বছরের 17 ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 70.73%। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার অষ্টম বৈঠকে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভার গতকালের বৈঠকে জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বিসিএতে যোগদান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে জিসিএম ন্যাপ 2026-2030 অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি গতরাতে ওই বাসায় গিয়ে রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় শোকে কাতর রামিসার বাবা তার অপর এক সন্তানকে নিয়ে একটি সুস্থ ও মানবিক পরিবেশে যেন বসবাস করতে পারেন তা নিশ্চিত করতে অনুরোধ জানান। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামিসার পরিবারের বসবাসের বিষয়টি নিশ্চিত করার এবং তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া সহ ভবিষ্যৎ দায়িত্বভারও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট প্রদান এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 7 বছর বয়সী শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। রামিসা হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটে সোহেল রানা ও তার স্ত্রীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। আসন্ন ঈদ উল আজহার সময় দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন নগর নিশ্চিত করার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে 75টি ওয়ার্ডে 46 টন ব্লিচিং পাউডার, 1050 লিটার স্যাভলন এবং 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হবে। আজ রাজধানীর এলিফ্যান্ট রোডে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদের দিন দুপুর 12টা থেকে পরবর্তী 8 ঘণ্টার মধ্যেই নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে সেখানে পশু কোরবানি না দিতে সবাইকে সচেতন থাকতে হবে। ঈদ উল আজহা উপলক্ষে মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটির অন্যান্য দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 6:30 এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 7:15 ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9:30 আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 10:10। ট্রেনগুলো 12 মিনিট থেকে সর্বোচ্চ 15 মিনিট পরপর চলবে। আসন্ন ঈদ উল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ পাওয়া যাচ্ছে 1 জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানায়, সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল বিক্রি হবে 2 জুনের, রোববার 3 জুনের টিকিট এবং সোমবার পাওয়া যাবে 4 জুনের ফিরতি যাত্রার টিকিট। এদিকে যারা অনলাইনে বা আগেভাগে ট্রেনের টিকিট কাটতে পারেননি তাদের জন্য রেল স্টেশনগুলোয় সীমিত পরিসরে তাৎক্ষণিক টিকিটের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই দেশটির সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা তেমন নেই। তিনি গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। 1996 সালে দুটি বিমান ভূপাতিত ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ আনার একদিন পর মার্কো রুবিও এই মন্তব্য করলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানে আগ্রহী। তিনি সতর্ক করে বলেন, যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষার অধিকার ও বাধ্যবাধকতা প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেজ অভিযোগ করেন, মার্কো রুবিও মিথ্যাচার করছেন এবং কিউবা দ্বীপ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। মার্কো রুবিওর সমালোচনা করে কিউবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সামরিক আগ্রাসনের জন্য উস্কানি দিচ্ছেন। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা 2টার বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এসেছি আমাদের নিজস্ব আয়োজন মালায়। সুপ্রেসাত আপনি রয়েছেন এবং শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের এই আয়োজন। চলুন আমরা আবারও চলে যাব গান শোনাতে। এবারে শোনাতে চাই জীবন দিয়ে ভালোবাসি ছায়াছবি থেকে গান। কণ্ঠ দিয়েছেন ইন্দ্র কিশোর ও সালমা জাহান। শ্রোতা বন্ধুরা, আপনারা প্রস্তুত থাকবেন কিছুক্ষণ পরেই, কিন্তু আমরা আপনার সাথে ফোনে কথা বলব। আমাদেরকে ফোন করতে হয় 01974 121970 এই নাম্বারটায়।

0: শ্রোতা বন্ধুরা, গানের শুরু শুরু বলতে হয় আমরাও কিন্তু আপনাদেরকেই চাই, আপনাদেরকেই মনে প্রাণে চাচ্ছি, কারণ সময়টা হচ্ছে এখন আপনাদের সঙ্গে ফোনে কথা বলবো। আমাদেরকে ফোন করতে হয় সামুন, যদি তুমি নাম্বারটা বলে দিতে।
1: 01974-121970।
0: ঠিক তাই, শারমিন কিন্তু প্রস্তুত।
2: হ্যাঁ, অলরেডি কিন্তু আমাদের একটা ফোন চলে এসেছে।
0: আচ্ছা আচ্ছা,
2: তাহলে তাহলে কোন বন্ধু আমাদেরকে তার পছন্দের গানটির কথা বলে? হ্যালো, কে রয়েছেন?
3: দিদি নমস্কার।
2: জি আদাব, কে বলছেন বন্ধু?
3: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি, ফতেপুর থেকে।
2: জি
3: দিদি, আপনারা সবাই ভালো আছেন তো? দাদা দিদি
0: সবাই ভালো আছি।
3: হ্যাঁ ভালো থাকুন, দোয়া করি। আচ্ছা যাই হোক, ছবির নাম হলো পিসডালা পথ। এই পিসডালা এই পথ, এই ছবি থেকে একটি গান শোনাবেন।
0: অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আমরা অবশ্যই চেষ্টা করব
2: পছন্দের
0: গান।
2: হ্যাঁ,
0: পিস ঢালা পথ শুনতে চেয়েছেন। আমরা অবশ্যই চেষ্টা করব শোনাতে। নিয়ে নিব পরবর্তী ফোন।
2: কে রয়েছেন ফোনের অন্য
3: প্রান্তে?
2: জি ওয়ালাইকুম আসসালাম।
3: আমার প্রান্তীয় ভাই আপু ভালো আছেন?
2: জি আমরা সকলে ভালো আছি, আপনি কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
0: কে বলছিলেন? নিশ্চয়ই বুলবুল।
3: বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে ভাইয়া। আমার পক্ষ থেকে আপনাদের লিচুর শুভেচ্ছা দিচ্ছি।
0: লিচুর শুভেচ্ছা মুখে মুখে দিলে হবে এই সময়? লিচুর বন্যা বসাই দিতে হবে। ঠিক আছে, যাই হোক, কোন গান শুনতে চান?
3: গান শোনাবেন শ্রেষ্ঠ সন্তান। শ্রেষ্ঠ সন্তান ছায়াছবি থেকে মনির খানের কণ্ঠে গানের কথা। 10 মাস 10 দিন গর্ভে ধরে প্রসব যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছো মা।
0: অনেক অনেক ধন্যবাদ বুলবুল, আপনি আমাদের সাথে থাকবেন নিয়মিত শ্রোতা। আমি আবেগে আপনার নামও বলে ফেলেছিলাম কণ্ঠ শুনে। যাই হোক, সাথে থাকবেন, এভাবেই আমাদেরকে ভালোবাসবেন। আমরা চেষ্টা করব গান শোনাতে। আর একটি ফোন কল, কে আছেন ও প্রান্তে?
2: শুভ দুপুর। জি বলুন, আপনার পছন্দের গানটি বলুন।
3: আমাকে গান শোনাবেন বেদমত ছায়াছবি থেকে খালিদ হাসান মিলু আর সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুধু একবার বলো ভালোবাসি। এই শোনাতে গানটি
2: শুধু একবার বলো ভালোবাসি, চমৎকার গান।
0: আমরা অবশ্যই চেষ্টা করব শোনাতে।
2: আমরা আসলে সবসময় কিন্তু আপনাদের পছন্দের গানগুলোকে ঘিরেই কিন্তু এই অনুষ্ঠানটি প্রচার করে থাকি। কে রয়েছেন?
0: নিচ্ছি আরো একটি ফোন। তবে বন্ধুরা, আপনাদেরকে আরো একটিবার বলি, যারা আমাদেরকে শুনছেন এখনো সময়টাকে কাজে লাগাচ্ছেন না, অবশ্যই ফোনটা হাতে তুলুন, আমাদেরকে ফোন করুন, জানান আপনার মনের কথা। 01974-121970 এই নাম্বারটায়
2: মনের কথা বলবার জন্য এবং তার পছন্দের গানটি শোনার জন্য একটি ফোন কল চলে এসেছে অলরেডি। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, আমরা সকলে ভালো আছি, আপনি কেমন আছেন? কোথা থেকে বলছেন? জি বলুন বন্ধু।
3: ছবির নাম বিষ্ণুকুমার শানু, মন্না দিলে হয় কি প্রেম কাই মন দিয়েছি আমি।
0: আচ্ছা ঠিক আছে, মন্না দিলে
2: নিশ্চয়ই
0: মন্না দিলে নিশ্চয়ই প্রেম হবে না, তবে একটা কি বলবো যে একটা সৎ উদ্দেশ্যেই মন দিবেন কাউকে, তাহলে একটা সুন্দর একটা ভালোবাসা আপনার জন্য মানে অপেক্ষা করবে।
2: হ্যালো
0: হ্যালো
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
4: শুভ দুপুর ভাইয়া, আপু কেমন আছেন?
0: সবাই ভালো আছি, শুভ দুপুর।
4: আমি কথা বলতেছি বাগেরহাট বীরভূম থেকে, মোহাম্মদ সাইফুরুল্লাহ বলতেছি।
0: হ্যাঁ সাইফুল, বলুন আপনি কোন গান শুনতে চান, কোন ছায়াছবি থেকে?
4: গান শুনাবেন রাঙাবাইদানি ছবি থেকে এন্ডু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে প্রথম গানটি শুনাবেন, ছবির নাম রাঙাবাইদানি।
0: আচ্ছা আচ্ছা, সাথে থাকবেন, নিশ্চয়ই আমরা শোনাবো আপনাদের পছন্দের গান। আবারও চলে যেতে চাচ্ছি আরো একটি ফোন কলে। বন্ধু নিশ্চয়ই আপনি প্রস্তুত আছেন?

0: এসেছে অলরেডি একটি ফোন, কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম বন্ধু। জি, আমরা
1: সবাই ভালো আছি,
2: আমরা সবাই খুবই ভালো আছি।
1: জি বলুন।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আচ্ছা ঠিক আছে,
0: আমি দাওয়াত পেলাম।
1: আচ্ছা আচ্ছা, আর তো দেরি হয় না, আমরা অবশ্যই চেষ্টা করব। আর আমরা মনে প্রাণে চাই যে আপনাদের প্রিয় মানুষটা চিঠিও যেন আপনাদের কাছে সময় মতো পৌঁছায়। তবে সবাই আম লিচু এগুলো খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, বেশ ভালোই লাগছে। জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাস কিন্তু মনেই হচ্ছে, তাই না? মধুমাস, সবাইকে এই মধুমাসে অনেক অনেক শুভেচ্ছা। দেশীয় ফল খাবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি পানি খাবেন। প্রচণ্ড গরম, এই গরমে অবশ্যই স্যালাইন এবং বাইরে যখন আপনি বের হচ্ছেন তখন অবশ্যই একটি ছাতা এবং পানির বোতল সঙ্গে রাখবেন। আর বাসায় বয়োবৃদ্ধ এবং ছোট্ট শিশু যারা আছে, যারা নিজেদের যত্ন নিজেরা নিতে পারে না, অবশ্যই তাদের প্রতি আমরা একটু বেশি নজর দেব এই সময়টাতে। আরও একটি ফোন
0: কেটে গেছে বন্ধু, আরেকবার চেষ্টা করুন। আরেকটি কল রয়েছে। হ্যালো, কে বলছেন?
3: কালাম সর্দার, আমবাড়ি মাদারীপুর।
0: জি বলুন, আপনার পছন্দ?
3: সুজন সখী, সুজন সখী ছুটির গান।
1: আচ্ছা ঠিক আছে বন্ধু, আমরা অবশ্যই চেষ্টা করবো। শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে ফোনে কথা বলেছিলেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, আর যারা কথা বলতে পারেনি চেষ্টা করেছিলেন তাদের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা। একটু মন খারাপ করবেন না, আসছে আগামী অনুষ্ঠানে আপনাদের সাথেও কথা হয়ে যাবে, প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন। এভাবেই চলুন শোনা যাক পরবর্তী গান।
0: পরবর্তী গান শুনব কষাই ছায়া ছবি থেকে রুনা লায়লার কণ্ঠে। বন্ধু, তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এখন শোনাব আরাধনা ছায়াছবি থেকে গান, শিল্পী শাম্মী আক্তার।

সুপ্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হলো আজকে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে বিজ্ঞাপন তরঙ্গ। পুরো আয়োজন জুড়ে সাথে ছিলাম আমি শারমিন আক্তার ও শামুন ইসমাম। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন জিএম মাকসুদুল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন আহমেদ হাসান ও আতর রহমান গাজী।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক মুহুর্মুক্তি, রচনা মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রযোজনা নাসির জাবেদ। চলুন বন্ধুরা, শুনে আসি নাট্য অনুষ্ঠান মুহুর্মুক্তি।

0: তুই কোথায় ছিলি হ্যাঁ কোথায় ছিলি তিন দিন পর বাড়ি আইছিস কোন হাত নেই ভাত তুমি কারে খাইছো মা কারে খাইছো
1: আমার আর বাড়ি না
0: মারবো না তোর আর দর করবো হ্যাঁ খিদে তো আমার পেট সোসো করতিস তুমি কে ভাত নেই
1: তিন দিন ধরে তুমি কোণে উদো হয়ে গেছ কোনো খবর নেই ঘরে কোনো সাল ডাল নেই
0: নেই কেন কেন নেই
1: থাকবি কি করে তুই কোণে যে তাস নিয়ে মরিছো
0: বিটি তুই বল আমার তাস নিয়ে খোঁটা দিতেছিস হ্যাঁ এই আমারটা দিয়ে আমার যা খুশি তাই করব তাতে তোর বাপের কি হ্যাঁ তোর বাপের কি
1: তুমি আমার মর বাপ তুলি খোঁটা দিবা না যেন আর সে তোমার টা দেবে কেন
0: বিয়ের সময় যেটা দেওয়ার কথা ছিল তা কি দেছে
1: তা দিল তা তুমি সব তাস খেলে শেষ করেছো
0: তাস খেলে দিয়ে বেশ করেছি তোর ওই ক্যার ক্যারানি বাদ দে আমার জন্য ভাত নিয়ে আয়
1: ভাত কোনে পাবো
0: বড় বাবির কাছে দেয় তা
1: বড় বুর কাছে ভাত নি মাইয়ে স্কুলে নিয়ে গেছ এখন আর আনা যাবে না
0: ও এই কথা তা মাইয়ে স্কুলে দেয় হবে না কি হ্যাঁ মাইয়ে মানুষের এত লেহাপড়ার দরকার কি শুনি
1: তুমি এসব কি কও আমাকে হলো লেহাপড়া করে অনেক বড়
0: অনেক বড় হবে না আজ বাড়ি আসুক আসুক বাড়ি ওরে লেহাপড়া করাবান
1: দেও আলো তো পড়তে চাই
0: তালি তো আর হবে না
1: আমিও দুই দিন খাইনি
0: আমার ভাইটা
1: গরিব মানুষ ঘরের খাতে জন দিয়ে খায় আর তাছাড়া গত মাসে তো বাসাটা আনি দিলাম
0: সে তো গত মাসের কুতা
1: প্রত্যেক মাসে কনে পাবে
0: আমি জানি না এই আমি ঘরে যাই খেতা মুড়ি দিয়ে শুই পড়লাম ঢাক করিয়ে ভাত রান্ধে আমার ডাক দিস বলো নয়তো তোর কুপালে আরো কিছু জটবেন
1: যাও এই ঘুম যেন না ভাঙে আর আমারে মারি আমার জীব

0: এ হাবু,
1: জি চাচা,
0: তোরে যে খবরটা নিতে কইলাম সেই খবরটা কি নিয়েছিস?
1: চাচা আপনি আমারে যতই হাবু কয়ে ডাকেন না কেন, আমি বলো হাবু না।
0: তুই বড্ড বেশি কথা কইস, আরে আসল খবর কি সেইটা কও।
1: আসল খবর হচ্ছে মতি চাচার ঘিরে মেলা মাছ হয়েছে।
0: হুশকিরে, সেই জন্য কি মতির এত ভার বাড়িছে?
1: ঠিক কথা কইছেন চাচা।
0: এই হায়াত আলী সব সময় ঠিক কথাই কয় বুঝছিস?
1: তা তো গ্রামের সবাই জানে।
0: শোন, মতির ভার কমাতে হলে ওর ঘেরে একটা বড়ি দিতে হবে বুঝছিস?
1: কি কি দিতে হবে?
0: বড়ি বড়ি, তুই কাল সন্ধ্যের সময় আসি আমার দাঁড়তে নিয়ে যাস কেন বুঝছিস?
1: বড়িটা মতি চাষার ঘেরে ফেলে দিতে হবে, তাই তো? এই বিষাক্ত বড়ি পানিতে ছাড়লি সব মাছ মরে সয়লাও হয়ে যাবে, তাই না?
0: আমার
1: পেটের মধ্যে যে কোথা একবার ঢোকে তার বার হয় না, পেটের মধ্যে ফুসে যায়।
0: চুপ চুপ, এখন একদম চুপ। মাসুমি, মাসুমি,
2: আমাদের
1: সুমি মামনি শহরে যায় অনেক পরিবর্তন হয়ে গেছে।
2: তা কেমন চাচা?
1: এই ধরো তোমার কথাবার্তা, পোশাক আশাক।
2: শহরে থাকলে সবাই আমার মতো পরিবর্তন হয়ে যায়।
1: তাই ঠিক।
0: মা, মা সুমি, তোর ছুটি আর কয়দিন আছে রে মা?
2: আব্বা আমি কালই চলে যাব।
0: সে কি রে, তুই না গতকালই এলি?
2: না আব্বা, আমার ক্লাস আছে। আর শোনো, সামনের মাসে আমার কিন্তু ফর্ম ফিল আপ, কাল আমায় যেতেই হবে।
0: আচ্ছা ঠিক আছে, তাই হবে।
3: চাচা, ও চাচা, বাড়িতে আছেন?
4: মনে হয় কেউ নেই।
2: ও আপনারা?
3: আরে সুমি, তুমি কবে এলে?
2: গতকাল এসেছি রাজু ভাই। তো ভেতরে আসুন না, বসুন।
4: তোমার লেখাপড়া কেমন চলছে সুমি?
2: চলছে মোটামুটি আলম ভাই। তা আপনাদের অনেকদিন পর দেখলাম, তা আমাদের বাড়িতে কি মনে করে?
3: সুমি, চাচাকে দেখছি না যে।
2: আব্বা, আব্বা মনে হয় বাইরে গেছে, এক্ষুনি ফিরবে। তো আপনারা বসুন, আমি চা দিই।
4: একটা কথা বলি।
3: কি বলবি?
4: আমাদের রাজুর মনের কথা।
3: আলম, তোর দুষ্টুমি এখনো গেল না।
4: যা, দুষ্টুমি আর করলাম না।
3: দেখ আলম, আমরা যে কাজ করতে এসেছি সেই কাজ করতে দে।
4: আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে।
3: আসসালামু আলাইকুম চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম। আরে রাজু বাবা জি। যে
3: জি চাচা, কেমন আছেন?
0: হে আল্লাহ, কোনো মতে রাহিছে আর কি। তা ওটা কি দা, ওটারই তো ঠিক মতো চিনতে পারলাম না।
3: আমার বন্ধু আলম, পাশের গ্রামের মতলব চাচার ছেলে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বাবাজিরা কি মনে করে? শুনলাম ইদানিং তুমি নাকি আবার ওই সমাজ সেবার কাজে মন দিয়েছ।
3: এই আর কি চাচা।
0: শোনো শোনো বাবাজি, সেটা ভালো কথা।
3: ঠিক আছে চাচা, কিন্তু এ কাজ তো কাউকে না কাউকে করতে হবে, তাই না?
4: আর তাছাড়া সমাজ সেবা করেও দেশের মুখ উজ্জ্বল করা যায় চাচা।
0: তা অবশ্য যায়। যাকগে যাকগে বাবা, ওসব কথা যাক, তোমরা হলে গিয়ে শিক্ষিত সওয়াল পান, তোমাকে সাথে আমি কথাই পারবো না।
4: কি যে বলেন চাচা।
3: দেখুন চাচা, আপনি হলেন আমাদের মুরব্বী, তাই আপনার কাছ থেকে একটু পরামর্শ নিতে এসেছি।
0: হ্যাঁ, তা তো আসবেই বাবাজি। আরে এই কাজ তো আমি বহুদিন ধরে করতেছি, তা বলো কি কাজ করতে হবে আমাকে?
3: চাচা, ওই যে উত্তরপাড়ার মাঠে যে জমিটা আছে,
0: হ্যাঁ,
3: ওই জমিতে আমরা একটা বালিকা বিদ্যালয় করতে চাই।
0: বালিকা বিদ্যালয়?
4: জি চাচা, ছেলেরা অনেক দূরে গিয়ে এই লেখাপড়া করতে পারলেও মেয়েরা তা পারছে না, যার কারণে মেয়েরা পিছিয়ে পড়ছে।
0: ও তালিভারে তোমরা ওই ফিসনে ফরা মাইকে সামনে আনতে চাও, তাই তো?
4: জি চাচা, ওরাও তো এই সমাজের মানুষ।
0: বুঝেছি, চাকরি বাকরি তোমরা না পাইয়ে এই ফন্দি করতে চাও, তাই তো?
3: চাচা, আপনি বিষয়টা অন্যদিকে নেবেন না।
0: অন্যদিকে নেব মানে? যেটা সত্যি কথা সেটা করছি।
4: চাচা, মেয়েদেরকেও শিক্ষিত হবার দরকার আছে। তারা শিক্ষিত হলে সন্তানরাও আশা করা যায় শিক্ষিত হবে। তারা হচ্ছে সংসারের রানী।
0: তুমি কি ভাষণ শুরু করলে নাকি বাবা জিয়া?
4: এই সত্যি কথাটা তুলে ধরার চেষ্টা করছি।
3: তাহলে আপনি রাজি হচ্ছেন না চাচা?
0: কি করে রাজি হব? আরে ওটা তো আমার ফসলে জমি।
2: এই নেন, এই নেন চা। আব্বা, আমাদের ওই জমিতে তো ফসল হয় না।
0: হয় না, কিন্তু এবার হবে।
2: আমাদের কি জমির অভাব আব্বা?
0: তাই বলে আমি ওই জমি কি স্কুলের জন্য দিয়ে দেব?
3: আচ্ছা চাচা, তাহলে আমরা আসি।
0: আরে আরে আরে, আসো কি বাবাজি, এই চা নাস্তা খাইয়ে যাও।
3: চা নাস্তা সেই দিনই খাবো যেদিন ওই জমিতে আমি স্কুল তুলতে পারবো। চলি চাচা, আয় আলম।
0: আয় দেখা গেল মনে হচ্ছে।
2: তুমি এটা কি করলে আব্বা?
0: আমি ঠিকই করেছি, আমার জমিতে স্কুল, তার মানে জমি দখলের পাইতা।
2: তার মানে?
0: ও তুই বুঝবি না মা।
2: আমি বুঝেছি আব্বা, আমার মনে হয় ওরা একটা ভালো প্রস্তাবই নিয়ে এসেছে।
0: ও, ওরা দেখতেছি তোর মাথাটাও বিগড়ে খাইয়ে ফেলাইছে। হ্যাঁ,
2: যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে আব্বা।
0: হ্যাঁ, হয়েছে হয়েছে, তুই এখন ঘরে যা, তোকে সব আমি পরে খুলে কবানি, যা ঘরে যা।
2: আচ্ছা ঠিক আছে।
0: এইবার আমি বুঝতে পারিছি ওই জমিদার উপর রাজুর এত লোভ কেন। মনে পড়িছে ওই জমিটা আমি ওর দাদার কাছ থেকে জোর করে লিখে নিলাম। এই আশেপাশে কেউ শুনে ফেললো না তো? না না, কেউ নাই।
5: নারী উন্নয়ন করবে।

0: हेलो हेलो मालो
1: जी अब्बा
0: এদিকে একটু আয় দিনি, আমার মাথা টিপি টিপে দে।
1: আমি এখন স্কুলে যাব আব্বা।
0: কি করলি
1: এখন? কয়টা বাজে জানো?
0: স্কুলে যাই, কোনো কাজ নেই, লেখা পড়া শিখে কি হবে, কোনো লাভ নেই।
1: কি কো আব্বা, আমরাও লেখা পড়া শিখি, শিক্ষিত হব।
0: শিক্ষিত হব? না বই রাখ, না করছি তাই কর না।
2: এই তুই মাইয়াটারে ধমক দেও কেন?
1: দেও না মা, আব্বা আমার স্কুলে যাতে বারণ করে।
0: শোন, তোর কাজ হলো রান্না করে, আর তাছাড়া আমরা গরিব মানুষ, আমাকে এত লেখাপড়া শিখে লাভ কি?
2: আমিও তোমার মতো ভাবতাম আলোর বাপ, কিন্তু মাস্টার সাহেব আমার চোখ খুলে দিছে।
0: শোন, এমনিতে আমাকে সংসার চলে না, তার উপর লেখাপড়ার খরচ কোত্থেকে জোগাবো? ক
3: কি খবর আছে তুমি, এত চেঁচামেচি কিসের?
2: আসসালামু আলাইকুম মাস্টার সাহেব।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: আলো, তোর স্যার আইছে, বসতে দে।
3: কি আলো, স্কুলে যাবে না?
1: স্কুলে তো যাতি চাই, কিন্তু আমার আব্বা আমারে যাতি দেয় না।
3: কি বলো আকসেদ মিয়া, আলোকে স্কুলে যেতে দিচ্ছ না কেন?
0: স্যার কইতিলাম কি, আমরা হচ্ছি গরিব মানুষ, তাছাড়া মাইকে এত লেখাপড়া শিখে হবে না কি?
3: গরিব মানুষ তাতে কি হয়েছে, তুমি হয়তো জানো না, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, মেয়েদের লেখাপড়া শিখতে কোনো টাকা পয়সা লাগে না, সরকার বিনা বেতনে মেয়েদের ডিগ্রি পর্যন্ত পড়ার সুযোগ করে দিয়েছে।
0: তাও তো মাইয়ে মানুষ।
3: শোনো আকসেদ মিয়া, নারী পুরুষ সবারই শিক্ষার প্রয়োজন আছে।
2: আমিও কইছি, কিন্তু ওর বাপ তা বোঝে না।
1: আমি লেখাপড়া করতে চাই আব্বা।
3: তুমি আর না করো না আকসেদ মিয়া।
0: তাই তো, মাস্টার সাহেব ঠিকই কইছে। যা যা মা, তুই স্কুলে যা, সরকার যখন এত সুযোগ দিতেস, তখন আর ঘরে বসে থাকে লাভটা কি? যা যা মা, তুই স্কুলে যা।
2: যা মা, এখনই যা, স্কুলে যাতে বাধা নেই, মন দিয়ে লেখাপড়া করবি আর মানুষের মতো মানুষ হবি।

0: আচ্ছা, আপনি সেদিন এইভাবে চলে এলেন কেন?
1: তা কি করব, আমরা একটা ভালো কাজের প্রস্তাব দিলাম আর তোমার বাবা তা নাকচ করে দিল। তুমি বলো, এটা কি ভালো কাজ না?
0: অবশ্যই ভালো কাজ, আর এই কাজের সাথে আমিও থাকতে চাই।
1: স্বাগতম, তোমাকে স্বাগতম।
0: অসংখ্য ধন্যবাদ।
1: দেখো সুমি, এলাকার সবাই জানে তোমার বাবা একজন জাগে, সবাই তাকে সুনজরে দেখে না।
0: রাজু ভাই, আব্বাকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু আব্বা তো কিছুই বুঝতে চায় না। জানেন, এজন্য আমার খুব খারাপ লাগে।
1: এটা স্বাভাবিক।
0: আমি এখন কি করব রাজু ভাই?
1: তুমি কি এখনো রাজু ভাই বলবে?
0: আমার আমার খুব লজ্জা করে।
1: কেন?
0: আমার যে খুব ভয় হয়।
1: কিসের ভয়?
0: আমার খুব হারাবার ভয় হয়।
1: কোনো ভয় নেই সুমি, কোনো ভয় নেই।
0: সত্যি
1: সত্যি সত্যি সত্যি এই তিন সত্যি করলাম।

0: রাগ করছো কেন? আমার সাথে একটু কথা বললে কি হয়?
1: কিসের জন্য আপনার সাথে কথা কব?
0: এই ধরো আমি কেমন আছি, তুমি কেমন আছো, এই সব আর কি।
1: দেখেনি মন ভাই, আমার খাইয়ে দেয় কাজ নেই যে আপনি কেমন আছেন তা আমারে জানতে হবে।
0: তুমি কেন বুঝো না আলো, আমি তোমাকে
1: থামেন, আপনি থাকেন শহরে, মাঝে মাঝে গ্রামে আইসে মাইগিরির সাথে খারাপ ব্যবহার করেন, আপনারা সবাই চেনে।
0: কি যে বলেন আলো,
1: এর আগেও জেসমিন আপনার সাথে খারাপ ব্যবহার করছেন, সেজন্য এখন সে স্কুল আসতে পারে না।
0: জেসমিন তো একটা খারাপ মেয়ে।
1: খারাপ না ভালো তা সবাই জানে, পথ ছাড়েন তা না হলে আমার আব্বারে কয়ে দিবেন।
0: তোমার আব্বা? তোমার আব্বা আমার কিছুই করতে পারবে না। এই এদিকে একটু আসো না। দেখো আলো, কাজটা কিন্তু তুমি ভালো করলে না, তুমি জানো না আমি ডেকে গেলে কত ভয়ঙ্কর হতে পারি।

0: আজকাল থামাতে না, মনে হয় মোবাইল এলছে।
1: দেখতো আলম কে রিং দিল।
0: এ স্কুল থেকে আতিয়া স্যার। আসসালামু আলাইকুম স্যার।
2: ওয়ালাইকুমুসসালাম।
0: কেমন আছেন স্যার?
2: ভালো নেই বাবা, ভালো থাকার কি জো আছে?
0: কেন, কি হয়েছে স্যার?
2: তোমরা যেখানেই থাকো এক্ষুনি স্কুলে চলে এসো। আমাদের ছাত্রী আলো, তার বাবা তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে।
0: বলেন কি, সে তো এখনো শিশু।
2: তাহলে আর বলছি কি।
1: এই আলম, মোবাইলটা আমার কাছে দে তো। হ্যালো স্যার, আপনি কোনো টেনশন করবেন না, এ বাল্য বিয়ে রুখতেই হবে, আমরা আসছি।
2: ঠিক আছে, তোমরা একটু দ্রুত এসো।
1: ঠিক আছে স্যার। এই চল আলম,
0: চল।
3: কি ব্যাপার আতিয়ার মাস্টার রাজু, এরা কেন আমাকে বাড়িতে, এর কিন্তু দাওয়াত করা হয়নি।
2: কি আছে মিয়া, কাউকে না জানিয়ে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছ?
3: কি করব মাস্টার সাহেব, মাইয়ে যখন তখন ঘরে রেখে লাভ কি?
0: তাই বলে এত ছোট একটা মেয়েকে বিয়ে দেবেন?
3: কি যে কন আপনারা, আলো আমার বড় হয়ে গিয়েছে।
1: দেখুন, আপনার মেয়ে আলোকে আমরা চিনি, তাকে বিয়ে দেওয়ার মতো বয়স এখনো হয়নি। ওর বয়স মাত্র 13 বছর, এই বয়সে বিয়ে হলে ওর অনেক সমস্যা হবে।
4: এই কথাটা আমি আলোর বাপরে অনেক বুঝাবার চেষ্টা করেছি কিন্তু।
3: হ্যাঁ শোন, তোরও তো ওইরকম বয়সে আমি বিয়ে করিলাম।
1: আগের দিনের কথা বাদ দেন, এখন দিন বদলে গেছে, এটা একটা বাল্য বিয়ে, আর এত ছোট মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে আপনার জেল জরিমানা হতে পারে।
3: আমি গরিব মানুষ, মিলা কষ্ট করে একটা ভালো সাবাস জোগাড় করিস, আপনারা আমার এমন সর্বনাশ করেন না।
2: আমরা তোমার সর্বনাশ করতে আসিনি, আমরা তোমার ভুল ভাঙাতে এসেছি।
5: স্যার আমি বিয়ে করব না, আমি লেখাপড়া করতে চাই স্যার, আপনারা আমারে বাঁচান স্যার।
1: দেখলেন তো আলো কি বলে, আপনি একটি ইচ্ছা শক্তিকে এইভাবে নষ্ট করতে চান?
3: আমরা গরিব মানুষ বাবা দিরা, সমাজে আমাকে মান সম্মান নিয়ে বাঁচতে থাকতে হয়।
2: কেন, কি হয়েছে?
5: স্যার স্কুলে যাওয়ার পথে প্রায় এমন আমার বিরক্ত করে, তাই শুনি আব্বা আমার বিয়ে ঠিক করছে।
1: ও, তাহলে এই ব্যাপার,
2: তুমি আমাকে বলনি কেন?
6: ভয়ে।
1: আচ্ছা ইমনটাকে?
3: ওই যে আমার কি মেম্বারের সাবাল।
1: ও আচ্ছা,
7: শুনুন, রাজু হলো আমাদের এলাকার আগামীর ভবিষ্যৎ, যে নারীকে শিক্ষিত করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে, আপনারা রাজুর উপর বিশ্বাস রাখতে পারেন।
1: দেখুন আলোর যে বয়স, তাতে তাকে বিয়ে দিলে তার স্বাস্থ্য ঝুঁকি আছে, আপনি নিজে বাবা হয়ে আপনার মেয়েকে কেন বিপদের দিকে ধাবিত করছেন?
3: বাবা আমার ভুল হয়ে গিয়েছে, এই বিয়ে হবে না। ঠিক আছে, আলো এখন তো লেখাপড়া শিখবে, স্কুলে যাবে।

0: ঘটনা তালে সত্যি হব মিয়া? আমাকে মতির সোয়াল রাজু সমাজ উন্নয়ন করতেছে না ইয়া?
1: তাই তো মানসিক কবলা করতেছে শুনলাম। কালাবার আকসেদের মায়ের বিয়ে ভাঙ্গি দিয়ে আর একটা উন্নয়ন করেছে।
0: বলিস কি রে? না না না, এ বড় অন্যায়। আহ, বেচারা গরিব মানুষ কত কষ্ট করে একটা পাত্র ঠিক করলো, তা আবার ভেঙে গেল।
1: এটা বলো বাল্য বিয়ে।
0: তা অবশ্য ঠিক, তবে রাজু রাজু এটা করলে আমার তো সমাজে কোনো দাম থাকবে না। শোন হাবু, আরে কাছে আয়, একটা বুদ্ধি বের কর।
1: কি বুদ্ধি?
0: আরে রাজুরে ফাঁসানোর একটা বুদ্ধি। এই সোয়ালটা যা করতেছে তাতে সমাজে আমার কোনো দাম থাকবে না।
1: তা ঠিক বলিছেন।
0: আরে শোন, আমি তো সবসময় ঠিক কথাই কই। কাছে আয়
1: বলেন,
0: ওরে যদি কোনো কায়দা করি একটা মামলা ফাঁসায় দেওয়া যায়।
1: যাতে শ্রীঘরের মধ্যে বসে শ্রীর ঘরের উন্নতি করতে পারে।

0: আচ্ছা আলম ভাই, যে রাজুকে এত বিশ্বাস করি সেই রাজু কিনা একটা ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী?
1: সুমি, তুমি রাজুকে ভুল বুঝো না। রাজু একটা ষড়যন্ত্রের শিকার।
0: তার ঘর থেকে পুলিশ মাদক পেলো আর আপনি বলছেন এটা একটা ষড়যন্ত্র?
1: আচ্ছা সুমি, তুমি তো রাজুকে ভালোবাসো তাই না?
0: বাসতাম।
1: ও, এখন বাসো না।
0: একজন মাদক ব্যবসায়ীকে? দেখুন আলম ভাই, আমি শিক্ষিত মেয়ে, আমার জ্ঞান বুদ্ধি আছে।
1: তুমি বিশ্বাস করলে কি করে রাজু এমন কাজ করতে পারে?
0: বিশ্বাস করতে আমারও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার আব্বা যখন সব খুলে বলল তখন আমি অবিশ্বাস কি করে করি।
1: ও, তাহলে তোমার বাবা যা বলেছে তাই তুমি বিশ্বাস করলে?
0: আলম ভাই, আমার আব্বা মিথ্যে কথা বলে না।
1: একদিন সব মুখোশ খুলে যাবে সুমি, সেদিন বুঝবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা।
0: তার মানে আপনি বলতে চাইছেন আমার আব্বা মিথ্যে বলছে?
1: তোমার সরল বিশ্বাসে আমি ফাটল ধরাতে চাই না। ভালো থেকো সুমি, আমি চললাম।
0: আলম ভাই কি সব বলে গেল, আমি তো কোনো হিসাব মেলাতে পারছি না। যাই যাই, ঘরে যাই।
2: দেখুন, আমি গ্রামের একজন সম্মানী মানুষ, আমাকে এভাবে নিবেন না।
3: আপনি একজন মাদক ব্যবসায়ী,
2: হ্যাঁ,
3: তাছাড়া থানায় আপনার নামে অনেক অভিযোগ আছে।
2: কি বলছেন?
3: আপনাকে এভাবে নিতে হবে?
2: এসব কি বলছেন আপনি? মাদক কি জিনিস?
3: থানায় নিয়ে গেলে ঠিকই বুঝবেন।
0: আরে আরে, একই আপনারা একই করছেন, আমার বাবার অপরাধ কি?
3: আপনার বাবা একজন ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী।
2: মিথ্যে কথা মা, একদম মিথ্যে কথা।
0: আপনাদের কাছে কোনো প্রমাণ আছে?
3: পুলিশ প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করে না।
0: কি প্রমাণ আছে আপনাদের কাছে?
3: দেখুন, আপনার বাবা তার চামচা হাবুকে দিয়ে এই মাদকের ব্যবসা করিয়েছে। গত রাতে হাবু নিয়ে অ্যারেস্ট হয়েছে, আর তারই দেওয়া জবানবন্দিতে বেরিয়ে আসছে আপনার বাবার কথা।
0: আব্বা আব্বা আব্বা, কি বলছে সব?
2: মারে, আমি কিছুই জানি না মা।
3: এই কাহিনী এখানেই শেষ না। ষড়যন্ত্র করে হাবুকে দিয়ে গ্রামের নিরীহ শিক্ষিত ছেলে রাজুকে মাদক মামলায় ফাঁসিয়েছে আপনার এই গুণধর বাবা।
0: কি বলছেন এসব? ছি বাবা ছি, এসব কি শুনছি? তুমি এতটা ভয়ঙ্কর, তোমাকে আমার আব্বা বলে?
2: মারে মা, আমারে আমারে মাফ করে দিস মা। অর্থ আর ক্ষমতার মোহে আমি অন্ধ হয়ে গেছি, যার কারণে একে একে সমাজ এবং রাষ্ট্র বিরোধী অনেক কাজ আমি করেছি রে মা।
0: কি বলছো বাবা?
2: হ্যাঁ মা, আমি ঠিকই কইছি। তোরে তোরে আমি কোনো দিন বুঝতে দিইনি রে মা।
0: তুমি আমার আব্বা হয়ে
2: আমারে আমারে আমারে মাফ করে দিস মা, আমারে মাফ করে দিস। আজ আমি বুঝতে পারছি মা, অর্থ অহংকার মানুষ করে দেয় মা, অহংকার মানুষকে অমানুষ করে দেয় রে মা।
0: আব্বা আব্বা,
2: মারে
0: আব্বা
2: মারে। চলুন দারগা সাহেব, কোথায় যেতে হবে চলুন।

0: এ কি সুমি, তুমি কথা না বলে চলে যাচ্ছ কেন?
1: রাজু ভাই, কি বলবো বলো তো, আমি যে বড় অপরাধী।
0: কে বলেছে?
1: আমার আব্বা যে অন্যায় করেছে।
0: তোমার বাবা করেছে, তুমি তো নও।
1: তবুও
0: দেখো, বাবার অপরাধে সন্তানকে অপরাধী করা যায় না। আর তাছাড়া তুমি আমার ভালোবাসা। ভালোবাসা কোনো কাঁচ নয় যে পড়ে গেলেই টুকরো টুকরো হয়ে যাবে।
1: কিন্তু দূরত্ব তো বাড়ে।
0: বাড়ে বটে, কিন্তু কিন্তু তাতে আরো গভীর হয়।
1: তাই বুঝি।
0: হ্যাঁ সুমি,
2: সব আমি আড়াল থেকে ক্যামেরা বন্দি করেছি।
0: ওরে দুষ্টু
1: আলম ভাই, আগে বলবেন না।
2: আগে বললে কি আর মান অভিমান ভাঙতো?
1: কি যে বলেন আলম ভাই।
0: আচ্ছা আলম, আমাদের অনুষ্ঠানের খবর কি?
2: আমি সব প্রস্তুত করে রেখেছি, তোরা গেলেই অনুষ্ঠান শুরু হবে।
1: অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান?
0: ও সুমি, তোমাকে তো বলা হয়নি, আজ আমরা উত্তরপাড়ার জমিতে বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করব।
1: তাই না? এই নাও উত্তরপাড়ার জমির দলিল, আমি আগে উকিলকে দিয়ে সব ঠিক করে রেখেছি।
0: তুমি তুমি এত সব কখন করলে?
1: আমার আব্বা তার ভুল বুঝতে পেরেছে, তাই তো আব্বার ইচ্ছাতেই জোর করে নেওয়া সব কিছু এখন ফেরত দেব।
0: বাহ ভালো, তোমার বাবার মোহমুক্তি হয়েছে জেনে ভালোই লাগছে। তবে তোমার বুদ্ধির তারিফ করতে হয়।
2: আমাদের সুমি বুদ্ধিমতী মেয়ে, আর তাছাড়া আমাদের রাজুও।
1: আলম ভাই দেখো, ভালো হবে না বলে দিচ্ছি।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মোহমুক্তি নাটকের অভিনয় শুনলেন। রচনা মোহাম্মদ আজহারুল ইসলাম। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন আকাশ, শামীম জান কাদরি, হাবু মিয়া, মোহাম্মদ আমানত হোসেন, আতিয়ার মোহাম্মদ মিজানুর রহমান রাজা, আলম বাপ্পি খান, রাজু রিপন আহমেদ, ইমন অমর রায়, জরিনা হীরা ইয়াকুতি, সুমি ইফাত সানিয়া ন্যান্সি, আলো শ্রীপর্ণা রায় পূর্ণা, পুলিশ অফিসার সাব্বির আহমেদ, শব্দ সংযোজনা খন্দকার ওয়াহিদুজ্জামান, সম্পাদনা ও আকসেদ চরিত্রে রূপদান করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার এবং নাটকটি প্রযোজনা করেছেন নাসির জাবেদ। নাটকটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ময়মনসিংহ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সময় তিনি খালপুনো খনন ও নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন। প্রেস উইং জানায়, আগামীকাল সকাল 9টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। তিনি দুপুর 12টায় ত্রিশালের বালোর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খনন উদ্বোধন করবেন। দুপুর 2টায় ত্রিশালের নজরুল ডাক বাংলোতে বিরতি শেষে বিকেল 3টায় জাতীয় কবির 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল 5টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দান করবেন তিনি। এরপর সন্ধ্যে 6:30টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি গতরাতে ওই বাসায় গিয়ে রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় শোকে কাতর রামিসার বাবা তার অপর এক সন্তানকে নিয়ে একটি সুস্থ ও মানবিক পরিবেশে যেন বসবাস করতে পারেন তা নিশ্চিত করতে অনুরোধ জানান। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামিসার পরিবারের বসবাসের বিষয়টি নিশ্চিত করার এবং তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া সহ ভবিষ্যৎ দায়িত্বভারও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট প্রদান এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 7 বছর বয়সী শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। রামিসার হত্যায় ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পবিত্র ঈদ উল আজহার সময় দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন নগর নিশ্চিত করার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে 75টি ওয়ার্ডে 46 টন ব্লিচিং পাউডার, 1,050 লিটার স্যাভলন এবং 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হবে। আজ রাজধানীর এলিফেন্ট রোডে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত ব্যবহৃত বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসির প্রশাসক বলেন, ঈদের দিন দুপুর 12টা থেকে পরবর্তী 8 ঘণ্টার মধ্যে নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। ঈদ উল আজহা উপলক্ষে মেট্রো রেলের চলাচলে নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটির অন্যান্য দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 6:30 এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 7:15 ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9:30 এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 10:10। একটি সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র এ ইরান পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। আজ ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, উভয় পক্ষ এখন বার্তা ও খসড়া বিনিময় করছে। এর আগে একজন ইরানি কর্মকর্তা আল জাজিরাকে জানান, আলোচকরা একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে। তবে রয়টার্স জানায়, তেহরানের ইউরেনিয়াম মজুদ ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান নিজ নিজ অবস্থানে অটল রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্র উদ্ধার করবে বলে অঙ্গীকার ব্যক্ত করে। তবে ট্রাম্পের মন্তব্যের আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি ইউরেনিয়াম বিদেশে পাঠানো হবে না বলে জানিয়ে নির্দেশনা জারি করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল।

নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জানা।

অনামিতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন

নামিতে জুড়াই ভাইরে সকল দুঃখ জানা। ও নামিতে জুড়াই ভাইরে

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আল্লাপাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করেছেন মুফতি ফররুল হাসান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ।
2: ইসলামের আলোকিত পথের পাথেয় সংগ্রহ করার আশায় দূরে ও কাছে যারা যেখানে থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলামের অনেক অজানা বিষয় জানতে পারি এবং সেগুলি নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে পরকালীন জীবনে সফলতা অর্জন করতে পারি। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনবেন দৈনন্দিন জীবনে কোরআন ও সুন্নাহ, সন্তান লালন পালনে ইসলামী নির্দেশনা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোহতারাম মুফতি মাহমুদুল হাসান।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শ্রোতাবৃন্দ, সন্তান আল্লাহর পক্ষ থেকে এক মহান নিয়ামত এবং আমানত। এই নিয়ামতের যথাযথ লালন পালন আমাদের ইবাদতেরই অংশ। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম আয়াত নম্বর 6। অতএব কেননা এই সন্তানই আমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে অথবা জাহান্নামে যাওয়ার কারণ হবে। যদি সন্তানের সঠিক তরবিয়ত বা শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়, তাহলে সেই সন্তান আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণের কারণ হবে। সন্তানের অন্তরে তাওহীদ তথা এক আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কেননা বিশুদ্ধ শিরক মুক্ত ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। হযরত লোকমান আলাইহিসসালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার পুত্র, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, নিশ্চয়ই শিরক মহা অন্যায়। সূরা লোকমান আয়াত নম্বর 13। অর্থাৎ ছোট থেকেই সন্তানদের ইমানের ভিত্তি দৃঢ় করতে হবে, সহজ সরল ভাষায় তাওহীদের শিক্ষা দিতে হবে। সুন্দর চরিত্র ইসলামের অন্যতম প্রধান শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রেরিত হয়েছি চরিত্রের উৎকর্ষ সাধনের জন্য। মুয়াত্তা মালিক 1614 নম্বর হাদিস। সন্তান যেন সত্যবাদিতা, দয়া, নম্রতা, আমানতদারিতা শেখে। এজন্য প্রথম শেখাবে বাবা মা নিজেদের আচরণ দিয়ে। তাদের সামনে আমরা যেন সর্বদা সুন্দর ব্যবহার করি, অন্যের সমালোচনা না করি এবং অশ্লীলতা থেকে বিরত থাকি। শিশুরা যেমন দেখে তেমনই হয়। সেজন্য আমাদের শিশুদের সামনে আমাদেরকে সর্বদা সুন্দর আচরণ, মার্জিত আচরণ করতে হবে এবং তাদেরকে সৎ ও শিষ্টাচার শিখাতে হবে। নামাজ হচ্ছে দ্বীনের মূল স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদের নামাজের আদেশ দাও 7 বছর বয়সে এবং তাদেরকে মৃদু প্রহার করো যখন তারা 10 বছর বয়সে হয়। সন্তান ছোট থাকতেই তার অন্তরে নামাজের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। আমাদের মা বোনরা যদি নিজে ঘরে নামাজ আদায় করে এবং সন্তানকে সাথে নিয়ে দাঁড় করায়, তবে নামাজ তার জীবনের অংশ হয়ে যাবে। নামাজের সঙ্গে সঙ্গে কোরআন পাঠ, দোয়া, ইসলামী আদব, রীতিনীতি ও দায়িত্ববোধও শেখাতে হবে। হালাল খাবার ও হালাল উপার্জন সন্তানের অন্তর শুদ্ধ রাখে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু আহার করো এবং সৎ কাজ করো। সূরা মুমিনুন আয়াত নম্বর 51। আমরা যদি সন্তানকে হারাম ও সন্দেহজনক আহার দেই, তবে তার অন্তর দূষিত হয় এবং দোয়া কবুলের রাস্তা বন্ধ হয়ে যায়, জান্নাতে যাওয়া হারাম হয়ে যায়। পাশাপাশি সৎসঙ্গ ও দ্বীনী পরিবেশ তাদের চরিত্র গঠনের মূল চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে, তাই কার সাথে মেলামেশা করছে তা দেখবে। আবু দাউদ 4833 নম্বর হাদিস। তাই এটা খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে যে আপনার সন্তান কার সাথে ওঠা বসা করছে, কার সাথে মেলামেশা করছে, কার সাথে চলাফেরা করছে। এগুলোই তার ভবিষ্যতে সৎ বা অসৎ হওয়ার উপরে নির্ভর করে। সন্তানের জন্য নিয়মিত দোয়া করতে হবে। কোরআনে আমরা পড়ি, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তানদের থেকে আমাদের চোখের শীতলতা দান করো। সূরা ফুরকান আয়াত নম্বর 74। দোয়া ছাড়া আমরা সফল হতে পারি না। আমাদের সন্তানদের হেফাজত, ইমানদারিত্ব এবং নেক বান্দা হওয়ার জন্য সর্বদা আল্লাহর কাছে চাইতে হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, ধৈর্য, দায়িত্ববোধ এবং দোয়া, এই তিনটি হওয়া জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।
2: শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনবেন মহাজীবন খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বতন্ত্র বৈশিষ্ট্য।
4: আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যে চারজন প্রধান বিশিষ্ট সাহাবি তারা হলেন হজরত আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী জীবন ব্যবস্থার পরিপূর্ণ অনুসরণ ও বাস্তবায়ন হয়েছিল খুলাফায়ে রাশিদিনের আমলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। খলিফা নির্বাচিত হবার পর তিনি সমবেত মুহাজির ও আনসারদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন। সেই ঐতিহাসিক ভাষণটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমার ইচ্ছার বিরুদ্ধেই আমাকে খলিফা নির্বাচিত করা হয়েছে। আল্লাহর কসম, আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে অন্য কেউ এ দায়িত্ব গ্রহণ করুক। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি চান আমার আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের মতন হোক, তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছার ব্যাপারে অক্ষম মনে করবেন। কারণ তিনি ছিলেন নবী, তিনি যাবতীয় ভুল ত্রুটি থেকে পবিত্র ছিলেন, তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই। আমি একজন সাধারণ মানুষ, আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকেও উত্তম হওয়ার দাবি আমি করতে পারি না। আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি, তবে আমাকে সহযোগিতা করবেন, আর যদি দেখেন আমি বিপদগামী হচ্ছি, তাহলে আমাকে সতর্ক করে দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যেমনই কোমল তেমনই আবার দৃঢ়। তার এই মহৎ চরিত্রের কারণে তিনি ছিলেন অনন্য। তার সবচেয়ে যে বড় অবদান তা হল পবিত্র আল কুরআন সংকলন ও সংরক্ষণ। ইসলামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের জান ও মাল অকাতরে বিলিয়েছেন। এ প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর যে সকল মানুষের অনুগ্রহ রয়েছে সবাইকে উপযুক্ত প্রতিদান দিয়েছি আবু বকর ছাড়া। আমার উপর তার এত অনুগ্রহ যে তার প্রতিদান আল্লাহ তাআলাই দিবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আরেকদিন নবীজি বলেছেন, আবু বকরের সম্পদ আমাকে যে পরিমাণ উপকার করেছে আর কারো সম্পদ এমন উপকার করেনি। একথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন, বললেন, আমি আর আমার সম্পদ তো আপনারই হে আল্লাহর রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কিছু বৈশিষ্ট্য হল, ইসলামী হুকুমতের নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠাতা মূলত তার যুগই হয়। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তার যুগেই আত্মপ্রকাশ করে। তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যিনি আমিরুল মুমিনীন উপাধি লাভ করেন, তিনি সর্বপ্রথম হিজরি সন প্রবর্তন করেন, তারাবির নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করেন, জনশাসনের জন্য দোরা বা ছড়ি ব্যবহার করেন, মদপানে 80টি বেদরাখাত নির্ধারণ করেন, বহু রাজ্য জয় করেন, নগর পত্তন করেন, সেনাবাহিনীর স্তর ভেদ ও বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্ট করেন, জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন, কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম কাতিব বা ওহি লেখক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ, ইসলামের বিজয়, তার হিজরত আল্লাহর সাহায্য এবং তার খিলাফত আল্লাহর রহমত। হযরত ওমর যাবতীয় গুণাবলী লক্ষ্য করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে কেউ নবী হলে ওমরই হতো, কারণ তার মধ্যে ছিল নবীদের স্বভাব বৈশিষ্ট্য। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যথেষ্ট অবদান রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তিনি অঢেল ধন সম্পদের অধিকারী ছিলেন। তার দান ও বদান্যতার উদাহরণ ছিল অতুলনীয়। ইসলামকে সমন্বিত করতে ও মুসলমানদের প্রয়োজনে তার সম্পদ পানির মতো ঢেলে দিয়েছেন। যখন মুসলমানদের ঠোঁট পিপাসায় শুকিয়ে ফেটে যাচ্ছিল, খাদ্যের স্বল্পতা, পিপাসায় কাতর শিশু প্রাণ উষ্ঠাগত, পানি ক্রয় করার সাধ্য ছিল না একটুকুও, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু 20,000 দিরহামে বীর রোমা ক্রয় করে মুসলমানদের জন্য স্থায়ী বন্দোবস্ত করেছিলেন। তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইহুদি মালিকানাধীন বীরে রুমা কূপটি খরিদ করে মদিনার মুসলমানদের জন্য ওয়াকফ করেন। বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন লজ্জাশীলতার সর্বকালীন দৃষ্টান্ত। স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই লজ্জাশীলতাকে বিশেষ মর্যাদা দিতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণের পর 3 দিন পর্যন্ত খিলাফতের আসন শূন্য থাকে। এই সময় পর্যন্ত খলিফার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বহু লোক তাকে এই দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ জানায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে একজন সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন সমরনায়ক ছিলেন। সামরিক বিষয়ে ব্যাপারাদিতে তার দূরদর্শিতা ও বিচক্ষণতা ছিল তুলনাহীন। এই কারণে ইসলামী রাষ্ট্রের সামরিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বহু নতুন নতুন ব্যবস্থাপনা প্রবর্তন তার পক্ষে সম্ভব হয়েছিল। যে কয়জন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় পূর্ণ কোরআন মাজিদ মুখস্ত করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। কোরআনের কোন সূরা বা কোন আয়াতটি কি প্রসঙ্গে ও কোন সময় নাজিল হয়েছিল এ বিষয়ে তার বিশেষ পারদর্শিতা ছিল। আমিরুল মুমিনিন হযরত আলী খারেজি ও সাবেহীদের মূলত পঠন করেন, এটা ছিল ইসলামের বিরাট খেদমত। আরবি ব্যাকরণ ইলমে নাহু আবিষ্কার দ্বারা তিনি মুসলমানদের যাবতীয় কল্যাণ সাধন করেছেন। মাত্র 10 বছর বয়স থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর দরবারে মাথা নত করেন এবং তার থেকেই তাকওয়া, পরহেজগার, ন্যায় ও সত্যের অনুসরণ এবং সত্যবাদিতাই তার স্বভাব ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খোলাফায়ে রাশেদিনের 4 সাহাবীর জীবনীর বৈশিষ্ট্য থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন, আমিন।
5: ঘুমকে ইবাদতে পরিণত করার জন্য ঘুমের পূর্বে কিছু আমলের প্রয়োজন। সর্বপ্রথম ঘুমানোর আগে যে বিছানার পরে ঘুমাবো সেটিকে ঝেড়ে নেওয়া। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি বিছানায় ঘুমাতে যায় তখন সে যেন তার লুঙ্গির ভিতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয়, এরপরে যখন ঘুম পড়তে যাবে তখন ইয়া পড়বে। ঘুমের দ্বিতীয় সুন্নাত, ঘুমের পূর্বে দরজা বন্ধ করা, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মস্কের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলো ঢেকে রাখবে, কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো বস্তু আড়াআড়ি করে রেখে দিবে। আর শয্যায় যাওয়ার সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দিবে। সুন্নাত হলো ঘুমের আগে ওযু করা। চতুর্থ সুন্নাত হলো ঘুমের পূর্বে আয়াতুল কুরসি পড়া। রাতে যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে। আল্লাহ তাআলা তোমার জন্য একজন ফেরেশতাকে পাহারাদার নিযুক্ত করবে যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। ঘুমানোর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন, অতঃপর এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। আর যখন ঘুম থেকে জাগতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবং ঘুমানোর সময় ডান খাতে ঘুমানো, উপুড় হয়ে না ঘুমানো, ঘুমের আগে বাতি নিভিয়ে ফেলা। এই সুন্নাতসমূহ আমলের ভিতর দিয়ে যদি আমরা ঘুমাতে পারি তাহলে আমাদের এই ঘুমটা হবে ইবাদত, আর ইবাদতের ভিতরে গণ্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সুন্নাতের পরে আমল করার তৌফিক দান করুন। শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনবেন কবরের আযাব থেকে বাঁচার উপায়। আলোচনা করেছেন কাজী ফারুক।
6: কোরআনের এবং হাদিসের আলোকে যে কারণে কবরে আযাব সবচেয়ে বেশি হয় তা উল্লেখ করা হলো শিরক করা, আল্লাহর বিধান পরিবর্তন করা, প্রস্রাবের পর পবিত্রতা অর্জনে অবহেলা করা, আটকে রেখে শাস্তি দেওয়া। কবরে আযাবের কারণসমূহের মধ্যে গীবত, পরনিন্দা, প্রস্রাব থেকে পরিচ্ছন্ন না হওয়া, অন্যের দোষ খোঁজা, সম্পদ হরণ, ধোকাবাজি, প্রতারণা ও প্রাপ্য থেকে অন্যকে বঞ্চিত করা, কোরআন হাদিস অস্বীকার করা, কোরআন তেলাওয়াত বা অধ্যয়ন না করা, ফরজ নামাজ না পড়ে ইচ্ছাকৃতভাবে ঘুমানো, মিথ্যা বলা, সুদ খাওয়া ও জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, উল্লেখিত কবরে আযাবের কারণসমূহ বা গুনাহগুলি থেকে দূরে থাকতে হবে। আর অধিকারে মৃত্যুর স্মরণ কবরে আযাব থেকে মুক্তির বড় উপায়, কেননা এটি গুনাহ থেকে বাঁচতে সহায়ক হয় এবং তওবা করতে উৎসাহিত করে, নেক আমলে উদ্বুদ্ধ করে, পরকালের ব্যাপারে ভীতি সঞ্চার করে, ইমানে বিশ্বাস সঞ্জীবিত করে। এছাড়া তাওহিদ বিশ্বাস, তাকওয়ার অটলতা, আল্লাহর রাস্তায় গমন ও শাহাদাত বরণ, ইসলামী রাষ্ট্রের পাহারা দেওয়া, নিয়মিত সূরা মুলক পাঠ এবং সময় উপযোগী আমল ইবাদত ইত্যাদি কবরের আযাব থেকে রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রসঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হয়ে কবরের নিকট গেলেন। তিনি তখনও কবর খনন শেষ হয়নি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন। অতপর তিনি মাথা তুলে 2 বা 3 বার বললেন, তোমরা আল্লাহর নিকট কবরে আযাব হতে আশ্রয় চাও। বর্ণনাকারী জারির আরও উল্লেখ করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে, আর তখনই তাকে বলা হয়, হে অমুক, তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন। অতপর তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে, তোমার রবকে? সে বলে, আমার রব আল্লাহ। তার উভয়ে তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন হল ইসলাম। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তিনি কে? তিনি বলেন, সে বলে তিনি আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম। তারপর তারা উভয়ে আবার বলে তুমি কি করে জানতে পারলে? সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তাঁর প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। জারির বর্ণিত হাদিসে রয়েছে এটাই হলো আল্লাহর বাণীর অর্থ, যারা এ শাশ্বত বাণীতে ইমান এনেছে তাদেরকে দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত করেন। অতপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতপর আকাশ হতে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তিনি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া এবং তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন এই দরজা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। অতপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে। সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না। তারপর আবার প্রশ্ন করেন তোমার দিন কি? সে বলে হায় আমি কিছুই জানি না। তার প্রশ্ন করে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তিনি কে? সে বলে হায় আমি তো কিছুই জানি না। তখন আকাশের দিক হতে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তিনি বলেন অতপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে, এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার একদিকের পাঁজর অপর দিকে পাঁজরের মধ্যে ঢুকে যায়। অতএব কবরে আজাব থেকে আমরা মুক্তির জন্য এই দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াল মামাত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং কবরে আজাব থেকে বাঁচার তৌফিক দান করুক।
5: শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনবেন ইসলামী আকীদা ও বিশ্বাস, আলোচনা করেছেন মাওলানা আহমদ হাসান ফেরদাউস।
7: ইসলামের পরিভাষায় আকীদা বলা হয় দৃঢ় ও মজবুত ইমান, অকাট্য প্রমাণভিত্তিক প্রতিষ্ঠিত বিষয়াবলীর প্রতি অন্তরের অটল বিশ্বাস ও তার প্রতি পরিপূর্ণ আনুগত্য। আরও বিস্তারিতভাবে বললে মহান আল্লাহ তাআলা, ফেরেস্তাকুল, নবী রাসুল, শেষ দিবস তথা মৃত্যু পরবর্তী যাবতীয় বিষয়, তাকদীরের ভালোমন্দের প্রতি এবং কুরআন ও হাদিসে বর্ণিত দিনের সকল মৌলিক বিষয়াদির প্রতি অন্তরের বিশুদ্ধ বিশ্বাসের নামই আকীদা। সাহাবি জুন্দুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন আমরা নব যুবক ছিলাম, আমরা কুরআন শিক্ষার আগে ইমান শিখতাম, তারপরে কুরআন শিখতাম, এভাবে আমাদের ইমান বৃদ্ধি পেত। এই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের শিক্ষা দান করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আগে দিন সম্পর্কে জ্ঞান লাভ করো, এরপর শরীয়াহ সম্পর্কে জ্ঞান লাভ করো। ইমানের বিশ্বাসকে সর্বপ্রথম সঠিক করতে হবে, এরপর দিনের অন্যান্য বিষয়গুলো অনুসরণ করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর সামনে ত্রুটিযুক্ত ইমান নিয়ে উপস্থিত হওয়ার চেয়ে শিরক ব্যতীত অন্যান্য গুনাহ নিয়ে উপস্থিত হওয়া শ্রেয়। এর দ্বারা বোঝা যায় যে ইসলামে আকীদা বা সঠিক বিশ্বাসের মূল্য অত্যধিক। আল্লাহর বন্ধুত্ব ও সন্তুষ্টি অর্জনের প্রথম ধাপই বিশুদ্ধ ইমান। ইমানের সাথে আকীদা অঙ্গাঙ্গীভাবে জড়িত। ইসলাম গ্রহণ করা মানে ইমানের কালিমা মুখে উচ্চারণ করা এবং ইমানের মৌলিক বিষয়গুলো তথা আকীদাসমূহ মনে প্রাণে বিশ্বাস করা। মুমিন হওয়ার জন্য যেসব বিষয়ের উপর ইমান আনা জরুরি সেগুলো হল, আল্লাহর উপর ইমান আনার সাথে সাথে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনা। কিয়ামত পর্যন্ত আগত মানবতার জন্য তিনিই একমাত্র নবী, তার আনীত শরীয়তই একমাত্র শরীয়ত, তারপর আর কোনো নতুন নবী আসবে না, নতুন শরীয়ত আসবে না। আমরা সমস্ত নবীকে নবী হিসেবে এবং সমস্ত রাসুলকে রাসুল হিসেবে বিশ্বাস করি, তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা হলো তিনি আল্লাহ তাআলা সর্বশেষ নবী ও রাসুল, তারপরে আর কোনো নতুন নবী বা রাসুল আসবে না। মোট কথা, এগুলো হলো আকীদার মৌলিক বিষয়বস্তু। ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো অত্যন্ত নাজুক ও স্পর্শকাতর। এগুলোর কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে নিঃসন্দেহে কাফের। অতএব কারো মুমিন হওয়া ও ইসলামে দাখিল হওয়ার জন্য জরুরি হল সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যা কিছু জানিয়েছেন সমস্ত কিছু মেনে নেওয়া এবং সকল প্রকার কুফর ও শিরক থেকে বেঁচে থাকা এবং সহিহ আকীদা অনুযায়ী জীবন পরিচালিত করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।
5: এখন আমরা শুনব আপনাদের পাঠানো বিভিন্ন মাসআলা মাসাইলের উত্তর দান পর্ব। আপনাদের পাঠানো মাসআলা মাসাইলের উত্তর প্রদান করছেন মুফতারাম মুফতি মাসুম বিল্লাহ। আমাদের এক শ্রোতা বন্ধু মোহাম্মদ আলমগীর দিগলিয়া খুলনা থেকে প্রশ্ন করেছে, আয়ামে তাশিক অর্থ কি? আয়ামে তাশিক কাকে বলে বিস্তারিত জানাতে মর্জি হয়।
8: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আয়ামে তাশরিক আরবি শব্দ ইয়াউম, যার অর্থ দিন, এর বহুবচন আয়াম, অর্থ হলো দিন সমূহ বা অনেক দিন। তাশরিক বলে মূলত সূর্য প্রখর হওয়াকে, যেহেতু আরবরা ঈদুল আজহার পরে আরো তিন দিন পর্যন্ত প্রখর রোদ্রে গোশত শুকিয়ে সংরক্ষণ করত, তাই তাকে আয়ামে তাশরিক বলে। অথবা যেহেতু দিনের বেলায় সূর্য প্রখর হলে কুরবানি করা হয়, সেই জন্য তাকে আয়ামে তাশরিক বলে। মূলত আয়ামে তাশরিক কোরবানির ঈদ বা ঈদুল আজহার পরে আরো তিন দিন, ঈদুল আজহার পরে আরো যে তিন দিন তকবীরে তাশরিক পাঠ করা হয়, এই তিন দিনকে আয়ামে তাশরিক বলে।
5: আরো প্রশ্ন করেছেন মোহাম্মদ মাহফুজ দৌলতপুর কুষ্টিয়া থেকে। তিনি জানতে চেয়েছেন, যদি কোনো ব্যক্তি কোরবানিতে দোয়া না পড়ে তাহলে তার কোরবানি হবে কি?
8: ভাই মাহফুজ, কোরবানিতে দোয়া পড়া মুস্তাহাব। যদি কোনো ব্যক্তি কোরবানিতে দোয়া পড়ে তাহলে তার জন্য সব হবে এবং তা ভালো। যদি দোয়া না পড়ে, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করে, অর্থাৎ কোরবানির পশু জবাই করে, তাহলে তার কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই।
5: তিনি আরো জানতে চেয়েছেন, ইমামের সাথে রুকুতে শরিক হলে কতটুকু পরিমাণ রুকু পেলে রাকাত পাবে? বাস্তব নামাজ শিক্ষার একটি স্কিম দেখানো হলো, এক ব্যক্তি ইমামের পিছনে রুকুতে শরিক হলেন এবং কোন রকম ইমামকে রুকুতে পেলেন, এক তাসবি পরিমাণও হলো না, অথচ ওই রাকাত গণনা করা হলো, তাহলে এক তাসবি পরিমাণও কি পাওয়ার প্রয়োজন নেই? জানাতে মর্জি হয়।
8: ভাই মাহফুজ, রুকু ইমামের সঙ্গে কতটুকু পেলে রাকাত পাওয়া যাবে, এখানে মূলত তিনটে বিষয় আছে। রুকুর ফরজ পরিমাণ কত? রুকুর ফরজ পরিমাণ হলো এক তসবি। এক তসবি পরিমাণ রুকু করলে রুকুর ফরজিয়াত আদায় হবে। দ্বিতীয় হলো, রুকুর ভিতরে তিন তসবি অর্থাৎ সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পড়া, এটা সুন্নাত। তৃতীয় হলো, ইমামের সাথে মুক্তাদি কতটুকু রুকু পাইলে সে রাকাত পাবে। তো এর জন্য কথা হলো যে, মুক্তাদি ইমামকে পরিপূর্ণ রুকুতে যদি পেয়ে যায় এতটুকুই যথেষ্ট, এর জন্য এক তসবি অথবা অন্য কোনো সময়ের নির্ধারণ নেই, শুধুমাত্র ইমামকে পরিপূর্ণ রুকুতে পেতে হবে। রুকুতে পেয়ে গেলেই সে রাকাত পেয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই।
5: আরো প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম রামপাল বাগেরহাট থেকে। তিনি জানতে চেয়েছেন, সফর অবস্থায় নামাজ কাজা হলে তা বাড়িতে আদায় করলে কয় রাকাত আদায় করতে হবে?
8: ভাই ইব্রাহিম, সফর অবস্থায় নামাজ কাজা হলে সফরে বা বাড়িতে যেখানেই কাজা করুক, কসর নামাজ কাজা করবে। নামাজ যেরকম কাজা হবে, পূর্ণ নামাজ কাজা হলে পূর্ণ নামাজ আদায় করবে, তাই বাড়িতে করুক বা সফরে করুক। কসরের নামাজ কাজা হলে কসরের নামাজই কাজা করবে, তাই সে বাড়িতে করুক অথবা সফরে করুক। অর্থাৎ বোঝা গেল যে নামাজ যে অবস্থায় কাজা হবে ওই রকমই আদায় করা হবে, তাই সে সফরে থাকুক আর বাড়িতে থাকুক।
5: আরো প্রশ্ন করেছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ ফকিরহাট বাগেরহাট থেকে। তিনি জানতে চেয়েছেন, তাকবীরে তাহরিমা অর্থ কি, আদায়ের নিয়ম কি, বিস্তারিত জানালে খুশি হব।
8: ভাই মোহাম্মদ মাসুম বিল্লাহ, তাকবীর অর্থ আল্লাহু আকবার বলা, তাহরিমা অর্থ হারাম করা। নামাজের প্রথম তাকবীরকে তাকবীরে তাহরিমা বলা হয়, যা ফরজ। অর্থাৎ অনেক কাজ আছে যা বৈধ কিন্তু নামাজের মধ্যে বৈধ নয়। এই তাকবীরের মাধ্যমে যেহেতু নামাজ শুরু হয়, অনেক বৈধ কাজ হারাম হয়ে যায়, সেই জন্য এই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলে। অভিজ্ঞতায় যা দেখা যায়, অনেক মানুষ তাকবীরে তাহরিমা বলেই না, শুধু ইমামের সাথে রফেদাইন অথবা দুই হাত উঁচু করে তারপরে হাত বেঁধে নেয়। অনেককে দেখা গেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নামাজ শুরু করছেন। আবার তাকবীরে তাহরিমা অনেকে বলে বটে, কিন্তু তা ইমামের আগে। মুক্তাদির তাকবীরে তাহরিমা ইমামের তাকবীরে তাহরিমার পরে হতে হবে। ইমামের যদি আগে হয়ে যায় তাহলে তার নামাজও হবে না। যখন কোনো মুসল্লি ইমামকে রুকুর মধ্যে এসে পায়, তখন সে রুকুর মধ্যে সামিল হওয়ার জন্য এখানে তার দুইটা তাকবীর থাকে, একটা তকবীরে তাহরিমা যেটা ফরজ, আর একটা তকবীর যেটা রুকুতে যাওয়ার তকবীর সুন্নাত। অধিকাংশ মুসল্লি একটা তকবীর বলেই সে রুকুতে চলে যায়। দুইটা তকবীর, একটা ফরজ আর একটা সুন্নাত, অর্থাৎ বেশিরভাগ মানুষ রুকুতে যাওয়ার জন্য তকবীর বলতে বলতে রুকুতে চলে যায়। রুকুর তকবীরই ওটা বলা হবে, তকবীরে তাহরিমা ছেড়ে দেয়। ব্যস্ততার জন্য, রাকাত পাওয়ার জন্য তকবীরে তাহরিমা ছেড়ে দেয়, অথচ তার নামাজ নষ্ট হয়ে যায় ফরজ আদায় না হওয়ার কারণে। একেবারে সোজা হয়ে দাঁড়ায় আল্লাহু আকবর বলে ফরজ তকবীরটা তকবীরে তাহরিমা আদায় করে দ্বিতীয়বার আবার তকবীর বলে রুকুতে যাবে, তাহলে সুন্দরভাবে নামাজ আদায় হবে।
5: তিনি আরো জানতে চেয়েছেন, আমাদের এলাকার একজন মুসল্লি বললেন, জোড়ভাগে কোরবানি হয় না, অর্থাৎ 2, 4, 6 এইভাবে কোরবানি হয় না, 1, 3, 5 বা 7 এরকম বেজোড় হলে কোরবানি হয়। কথাটি কতটুকু সঠিক?
8: ভাই মাসুম বিল্লাহ, কথাটি একেবারেই সত্য নয়, ঠিক নয়। গরু, মহিষ, উট এতে 7 ভাগে কোরবানি করা যায়, জোড় আর বেজোড়ের ভিতরে কোনো পার্থক্য নেই। তাই যে কোনো মানুষ একসঙ্গে 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত এই বড় পশুতে অংশগ্রহণ করে কোরবানি দিতে পারে। তবে শর্ত হল প্রত্যেকের অংশ 1/7 অংশের কম না হয়, তাহলে কোরবানি আদায় হবে না।
5: আরও প্রশ্ন করেছেন মোহাম্মদ তাওহিদ দৌলতপুর খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার বাড়ির কাজের মহিলা, তার স্বামী অসুস্থ, আমি কি তাকে যাকাতের টাকা দিতে পারবো?
8: ভাই তাওহিদ, আপনার সঙ্গে যে বেতন ভাতার চুক্তি হয়েছে, কাজের মহিলাকে সেই পরিমাণ টাকা বেতন ভাতা পরিশোধ করার পরে আপনি তাকে যাকাতের পয়সা দিতে পারবেন যদি সে যাকাতের হকদার হয়। এখন এমন একটা সময় যে অনেক কাজের মহিলা আছে যাদের অনেক টাকা পয়সা আছে, যাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। অতএব সেদিকে লক্ষ্য করে যদি তারা যাকাত পাওয়ার হকদার হয়, তাইলে বেতন ভাতা পরিশোধের পরে আপনি তাদেরকে যাকাত দিতে পারেন।
5: বেতন ভাতা হিসেবে যাকাত দেওয়া যাবে না, অতিরিক্ত যাকাত আলাদা, বেতনের ভিতরে সেটা গণ্য হবে না। আরো প্রশ্ন করেছেন মোহাম্মদ আইয়াজ ফেরিঘাট খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, আমি কোরবানির দোয়া জানি না, তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে পারি, আমি কি আমার কুরবানির পশু নিজে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে পারবো, না কোনো হুজুর দিয়ে জবাই দিতে হবে?
8: ভাই আয়াজ, আপনার কুরবানির পশু আপনি নিজে জবাই করলে অনেক ভালো হয়। আপনার জন্য শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলাই যথেষ্ট। তবে পরামর্শ হল, কোনো আলেমের কাছ থেকে দোয়াটি লিখে নেবেন এবং পড়ে নেবেন, এবং কুরবানির সময় সুন্দর করে দেখে দেখে পড়বেন এবং কুরবানি করবেন। নিজের কুরবানি নিজে করাটাই উত্তম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন।
5: কৃতজ্ঞতা স্বীকার করছি মুহতারাম মুফতি মাসুম বিল্লাহ সাহেবের, আপনি আমাদের শ্রোতাদের পাঠানো প্রশ্নের জবাব প্রদান করেছেন। আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম আজ এ পর্যন্ত। কথা হবে আগামী শুক্রবার ঠিক একই সময় বেলা 3:30। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আপনাদের যে কোনো প্রশ্ন, অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লিখবেন এই ঠিকানায়: প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। এছাড়াও আমাদের কাছে মেইল করতে পারেন। আমাদের ইমেইল সিরাতুল মুস্তাকিম SIRATUL MUSTAQIM siratulmustaqim.bbk@gmail.com। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সরল ও সঠিক পথে পরিচালনা করুন, এই কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ফি আমানিল্লাহ।
0: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করেছেন মুফতি ফকরুল হাসান, সম্পাদনা করেছেন শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা করেছেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
9: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাংলা খবর, ঢাকা থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ময়মনসিংহ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, এ সফরে তিনি খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন। প্রেস উইং জানায়, আগামীকাল সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। তিনি দুপুর ১২টায় ত্রিশালের বৈলোর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খনন উদ্বোধন করবেন। দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি। এরপর সন্ধ্যা ৬:৩০টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামেসার পরিবারের সঙ্গে দেখা করাচ্ছেন। তিনি গতরাতে ওই বাসায় গিয়ে রামেসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় শোকে কাতর রামেসার বাবা তার অপর এক সন্তানকে নিয়ে একটি সুস্থ ও মানবিক পরিবেশে যেন বসবাস করতে পারেন তা নিশ্চিত করতে অনুরোধ জানান। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামেসার পরিবারের বসবাসের বিষয়টি নিশ্চিত করার এবং তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামেসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়ার সহ ভবিষ্যৎ দায়িত্বভারও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রামেসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট প্রদান এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে ৭ বছর বয়সী শিশু রামেসার মরদেহ উদ্ধার করে পুলিশ। রামেসার হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আসন্ন ঈদ উল আজহার সময় দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন নগর নিশ্চিত করার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম জানান, পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ১০৫০ লিটার সাবলন এবং ১৪০০০০ বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হবে। আজ রাজধানীর এলিফ্যান্ট রোডে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদের দিন দুপুর ১২টা থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে সেখানে পশু কোরবানি না দিতে সবাইকে সচেতন থাকতে হবে। আসন্ন ঈদ উল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ পাওয়া যাচ্ছে ১ জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানায়, অনলাইনে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল বিক্রি হবে ২রা জুনের, রোববার ৩রা জুনের টিকিট এবং সোমবার পাওয়া যাবে ৪ঠা জুনের ফিরতি যাত্রার টিকিট। ঈদ উল আজহা উপলক্ষে মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটির অন্যান্য দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬:৩০ এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭:১৫ ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯:৩০ আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০:১০। একটি সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। আজ ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, উভয় পক্ষ এখন বার্তা ও খসড়া বিনিময় করছে। এর আগে একজন ইরানি কর্মকর্তা আল জাজিরাকে জানান, আলোচকরা একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছেন। তবে রয়টার্স জানায়, তেহরানের ইউরেনিয়াম মজুদ ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান নিজ নিজ অবস্থানে অটল রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আলোচনায় কিছু ভালো দিক রয়েছে, তবে হরমুজ প্রণালীতে যে কোনো টোল আদায় ব্যবস্থা গ্রহণযোগ্য হবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্র উদ্ধার করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তবে ট্রাম্পের মন্তব্যের আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি ইউরেনিয়াম বিদেশে পাঠানো হবে না জানিয়ে নির্দেশনা জারি করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, এখন শুনব ছায়াছবির গান। প্রথমে শোনাব সবাই তো সুখী হতে চায় ছায়াছবি থেকে শিল্পী সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।

প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মোশি।

0: রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস, স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে, কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গান। এখন শোনাব আশা ভালোবাসা ছায়াছবি থেকে কণ্ঠ দিয়েছেন রুমা লায়লা ও আগুন।

প্রতিটি মানুষের জীবনে ভালোবাসা কিন্তু ভরিয়ে তোলে। এবারে যে গানটি শোনাবো বুক ভরা ভালোবাসা ছায়াছবি থেকে, এবং এই গানটির কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও অনুরাধা পাড়োয়াল।

ভালোবাসা মানুষের জন্যই তো মানুষ বুক ভরা ভালোবাসা রাখে, তাই না? প্রতিটি ভালোবাসা এভাবেই সার্থক হয়ে উঠুক। সুপ্রিয় শ্রোতা, এখন শোনাব কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবি থেকে গান। গানটির কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও আগুন।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ বাংলা ছায়াছবির গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন হা আল্লাহ পাকের শানে হামদ। লিখেছেন কাজী গোলাম আকবর, কণ্ঠ দিয়েছেন সোহরাব হোসেন।

আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন সূরা ফুরকান। ওই সত্য মাবুদ ব্যতীত কারো এবাদত করিও না এবং তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। যদি তাদের মধ্য হতে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তখন এই অবস্থায়ও কখনো তাদেরকে উহ বলিও না এবং তাদেরকে ধমকাইও না। অত্যন্ত নম্রতা ও আদবের সঙ্গে তাদের সঙ্গে কথা বলিও, তাদের সামনে মহব্বত ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকিও এবং এই দোয়া করতে থাকো, হে আমার রব, যেভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছে সেভাবে আপনিও তাদের উপর দয়া করুন। আল কুরআন সূরা বনি ইসরাইল। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কুরআন। এখন শুনবেন আসরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত, বাইহাকি। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফাহ করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। তাবরানি। কারো ঘরে প্রবেশ করার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িও না, হতে পারে ঘরের ভেতর দৃষ্টি পড়ে যাবে, বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেয়া হয় তবে প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। তাবরানি। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল।

বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান সমূহ ঢাকা থেকে রিলে করে শোনানো হবে।

0: Assalamualaikum, 5 PM. This is Bangladesh Betar. The news read by Mongra Singh. Prime Minister and BNP Chairman Tariq Rahman is scheduled to visit Moymenshing tomorrow to attend a series of official and political programs. During the visit, the Prime Minister will inaugurate a canal re-excavation project, formally open the national program marking the birth anniversary of national poet Qazi Nazrul Islam and attend an organizational meeting of the ruling BNP. Prime Minister's press wing shared the schedule today. It said Tariq Rahman will leave Dhaka for Trishul in Moymenshing by road at 9 AM tomorrow. Around 12 noon, he will inaugurate the re-excavation work of the Dhaka Canal at Boiler Union in Trishul. Later, after a short break at the Trishul Nazrul Dak Bungalow, the Prime Minister will join the national program celebrating the 127th birth anniversary of the national poet Qazi Nazrul Islam at the Nazrul Stage in Trishul at 3 PM. He will also formally inaugurate the 3-day Nazrul birth anniversary celebrations there. Later, at 5 PM, Tariq Rahman will participate in an organizational meeting of BNP's Moymenshing North, South and Metropolitan Units at the Nazrul Auditorium in Trishul. The Prime Minister is expected to leave Moymenshing for Dhaka by road around 6:30 PM. Dhaka South City Corporation has announced preparations to quickly remove waste and ensure a clean city during the upcoming Eid al-Adha. DSCC Administrator Mohammed Abdul Salam said, of 46 tons of bleaching powder, 1,050 liters of Sevlon and 1,40,000 biodegradable bags will be distributed in 75 wards to ensure a clean city. He said this at a distribution ceremony of biodegradable bags and bleaching powder in the capital today. The DSCC Administrator said, the city's sacrificial waste will be removed within 8 hours from 12 noon on the day of Eid al-Adha. The advance train tickets for the return journey of June 1st ahead of Eid al-Adha are being sold today. Bangladesh Railway said the sale of tickets for western and eastern regions started from 8 AM. Tickets for June 2nd will be sold tomorrow, tickets for June 3 on Sunday, and tickets for the return journey for June 4 will be available on Monday. Meanwhile, the railway authorities have arranged for limited instant tickets at railway stations for those who could not book train tickets online or in advance. Dhaka Mass Transit Company Limited has announced a special material schedule for the Eid al-Adha holidays, with services to remain suspended only on Eid day. According to the schedule published yesterday, material services in the capital will operate under limited timings and fixed headways to ensure passenger convenience during the holidays. The government has already declared a 7-day holiday for Eid al-Adha from 25 May to 31 May. The country will celebrate Eid on 28 May. The first train from Uttara North Station will depart at 6:30 AM, while the first train from Motishil Station will leave at 7:15 AM as per the special metro rail schedule. The last train from Uttara North will depart at 9:30 PM and the final train from Motishil will leave at 10:10 PM. Authorities said the trains will operate throughout the day within the fixed schedule, maintaining headways ranging from a minimum of 12 minutes to a maximum of 15 minutes. The US and Iran are engaged in indirect talks aimed at developing a framework for a possible peace agreement. Iran's Isnad news agency said this today. It said the two sides are currently exchanging messages and draft texts. An Iranian official earlier told Al Jazeera that negotiators were very close to reaching an understanding. However, Reuters said the US and Iran stuck to opposing stances over Tehran's uranium stockpile and controls on the Strait of Hormuz. US Secretary of State Marco Rubio said there had been some good signs in talks, but any tool system in the Hormuz Strait would be unacceptable. Earlier, President Donald Trump vowed that the U.S. will eventually recover a stockpile of highly enriched uranium. However, before Trump's comments, Iran's supreme leader, Ayatollah Mujtaba Khamenei, issued a directive that the uranium should not be sent abroad. The final weather and forecast Volatile One tonight says there are chances of rain or thunder showers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Rajshahi, Pabna, Bogura, Kushtia, Jashur, Moymenshing, Burshal, Noakhali, Chattogram and Sylhet. River poles in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্য সংবাদ পড়ছি এস এম খাইরুল আলম। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর পশুহাটগুলো প্রস্তুত রয়েছে। ব্যবসায়ী খামার উদ্যোক্তারা বলছেন এবছর বিশেষ করে ঢাকাসহ দেশের শহরগুলোতে ছোট মাঝারি আকারে গরুর চাহিদা বেশি। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহাকে ঘিরে প্রতিবছর দেশজুড়ে বিপুল পরিমাণ গবাদি পশু বেচাকেনা হয়। এ সময় লাখো পরিবার কোরবানির জন্য পশু কেনেন। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশুর এবারে সম্ভাব্য চাহিদার তুলনায় 22 লাখের বেশি পশু উদ্দিত থাকবে বলে আশা করা হচ্ছে। এবছর রাজধানীতে 27টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতায় 16টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতায় 11টি হাট থাকবে। পাশাপাশি পশুর স্বাস্থ্য ও জননিরাপত্তা নিশ্চিতে হাটগুলোতে 20টি ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক সক্রিয় থাকবে। ঈদ উল আজহা উপলক্ষে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় আগামীকাল ও রোববার সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলার তথ্য জানানো হয়। সার্কুলারে বলা হয় সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও লেনদেন চলবে দুপুর 1টা পর্যন্ত। ঈদ উল আজহা উপলক্ষে মেট্রো রেল চলাচলে নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটি অন্যান্য দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 6:30 এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল 7:15 ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9:30 আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 10:10। আসন্ন ঈদ উল আজহায় ট্রেনে ফিরতি যাত্রা অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ বিক্রি করা হয় 1 জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানায় অনলাইনে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল বিক্রি হবে 2 জুনের, রোববার 3 জুনের টিকিট এবং সোমবার পাওয়া যাবে 4 জুনের ফিরতি যাত্রার টিকিট। এদিকে যারা অনলাইনে বা আগেভাগে ট্রেনের টিকিট কাটতে পারেননি তাদের জন্য রেল স্টেশনগুলোর সীমিত পরিসরে তাৎক্ষণিক টিকিটের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এছাড়া আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন সহ সকল পক্ষকে জানানো হয়। চলতি মাসের প্রথম 20 দিনে দেশে 262 কোটি 20 লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছর একই সময় তুলনায় 38.3% বেশি। গত বছর একই সময় দেশে রেমিটেন্সের পরিমাণ ছিল 189 কোটি 70 লাখ মার্কিন ডলার। সেই হিসেবে চলতি বছরে একই সময় প্রবাসী আয় বেড়েছে 72 কোটি 50 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 20 মে একদিনেই দেশে প্রায় 14 কোটি ডলার রেমিটেন্স এসেছে। এদিকে চলতি অর্থবছরের 1 জুলাই থেকে 20 মে পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে 3,195 কোটি 50 লাখ মার্কিন ডলার। ঢাকার মুদ্রাবাজার কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রি 123.25 টাকা করে 122.20 টাকা, ইউরো বিক্রি 144.67 টাকা করে 141.99 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.17 টাকা করে 164.05 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.08 টাকা করে 32.04 টাকা, দিরহাম বিক্রয় 33.72 টাকা করে 33.10 টাকা, কুয়েতে দিনার বিক্রয় 403.80 টাকা করে 396.25 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.82 টাকা করে 95.04 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.23 ক্রয় 30.61 এবং থাইবাত বিক্রয় 3.80 ক্রয় 3.72 বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন শুনবেন নজরুল সংগীত, শিল্পী উম্মে সালমা শুভা।

শুনছেন নজরুল সঙ্গীত উম্মে সালমা শুভার কণ্ঠে। এবার শুনব খেলিছে জলদেবী সুনীল সাগর জলে।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন উম্মে সালমা শুভা।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
4: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন হাসন রাজার গান, শিল্পী সলিল চৌধুরী।

0: পরপর দুখানি হাসন রাজার গান শুনলেন শিল্পী ছিলেন সেলিম চৌধুরী।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এবার শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন অবন্তী দেবসিথি, গানের গীতিকার বাঁশুরী মোহন দাস এবং সুর করেছেন আলমগীর হায়াত রুমন।

অবন্তীদেব সিথির কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের গীতিকার ডক্টর সঞ্জয় চক্রবর্তী, সুর করেছেন পুনম চন্দ্র মিত্র।

0: দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন অবন্তি দেবসিথি। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসাম,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপন করছেন এ কে এম রফিকুল ইসলাম, পরিচালক প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা পরিবেশ অধিদপ্তর।
6: আজ আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, 22 মে 2026। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। জাতিসংঘ কর্তৃক ঘোষিত এই দিবসটি জীব বৈচিত্র্য সংরক্ষণে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণের সুদৃঢ় আহ্বান জানায়। যথার্থভাবেই এবছর আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে অ্যাক্টিং লোক্যালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। এই প্রতিপাদ্য আমাদের সকলকে জীব বৈচিত্র্য হ্রাস রোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানায়। প্রতিটি স্থানীয় উদ্যোগ তা যত ছোটই হোক না কেন তার ইতিবাচক প্রভাব বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। স্থলজ, সামুদ্রিক এবং অন্যান্য জলজ পরিবেশে বিদ্যমান সকল উপাদান, উদ্ভিদ ও প্রাণীকুলের মধ্যে বিরাজমান প্রজাতিগত, জিনগত এবং প্রতিবেশগত বৈচিত্র্যই হল জীববৈচিত্র্য। প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নের সাথে সাথে সভ্যতার ক্রমবিকাশ ঘটলেও মানুষ তার খাদ্য, পানীয়, ওষুধ, বস্ত্র, আশ্রয় ও জ্বালানির জন্য প্রকৃতির উপর নির্ভরশীল, বলা যায় প্রতিবেশগত সেবার উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের মূল ভিত্তি। জলবায়ু ও ভূপ্রাকৃতিক অনুকূল অবস্থার কারণে বাংলাদেশ জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। বাংলাদেশের পরিবেশ মূলত স্থলজ, অভ্যন্তরীণ জলজ, উপকূলীয় এবং সামুদ্রিক প্রতিবেশে বিভক্ত। আমাদের 1,18,813 বর্গ কিলোমিটারের সমুদ্র, বিভিন্ন সামুদ্রিক মৎস্য, সামুদ্রিক প্রাণী, পাখি, সমুদ্র শৈবাল, প্রবাল ও সামুদ্রিক কাছিম সহ অসংখ্য প্রজাতির গুরুত্বপূর্ণ আবাস। তবে উদ্বেগের বিষয় হল নদী, প্লাবনভূমি ও জলাভূমির দেশ বাংলাদেশের এই সমৃদ্ধ জীববৈচিত্র্য বর্তমানে গভীর সংকটে রয়েছে। জনসংখ্যার আধিক্য, দারিদ্র, নিরক্ষরতা, অপ্রতুল স্বাস্থ্য ব্যবস্থা, ভূমির অপরিকল্পিত ব্যবহার, শিল্পায়ন, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাব, অপরিকল্পিত কৃষি ও যোগাযোগ অবকাঠামো, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের অপরিমিত ব্যবহার, গণসচেতনতার অভাব, বনভূমি ধ্বংস, অপরিকল্পিত নগরায়ন, দূষণ, জলবায়ু পরিবর্তন এবং অতিমাত্রায় সম্পদ আহরণ এই বিপর্যয়ের মূল কারণ। বাংলাদেশ 1992 সালে জাতিসংঘ জীববৈচিত্র্য সনদে স্বাক্ষর করে এবং 1994 সালে তা অনুসমর্থন করে। এবছরের জীববৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট একটি গভীর অর্থপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। বৈশ্বিক জীববৈচিত্র্য সংকট মোকাবেলায় কেবল আন্তর্জাতিক চুক্তি বা জাতীয় নীতিই যথেষ্ট নয়, প্রতিটি ব্যক্তি, পরিবার, সম্প্রদায় ও স্থানীয় সরকারকে নিজের জায়গা থেকে সক্রিয় হতে হবে। বাড়ির আঙিনায় গাছ লাগানো, পুকুর ও খাল দখলমুক্ত রাখা, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিহার করা, বাড়ির পাশের জলাভূমি সুরক্ষা করা, বুনো প্রতিবেশ ও পাখির আবাস সুরক্ষা করা, এ ধরনের ছোট ছোট পদক্ষেপগুলোই একসাথে অনেক বড় পরিবর্তন আনতে পারে জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে। বাংলাদেশ জাতীয় সংরক্ষণ কৌশলপত্র 2021 থেকে 2036 পর্যন্ত বাস্তবায়নের জন্য প্রণীত হয়েছে এবং জাতীয় জীববৈচিত্র্য কর্মকৌশল ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সুনীল অর্থনীতি পরিকল্পনার আওতায় সামুদ্রিক ও উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জীববৈচিত্র্য শুধু পরিবেশের সৌন্দর্য নয়, আমাদের অস্তিত্বের ভিত্তি। সুন্দরবনের বাঘ বা গোলপাতা, হাকালুকি হাওরের পাখি, সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল, এসবই আমাদের জাতীয় সম্পদ, আমাদের গর্বের ধন। এগুলো হারিয়ে গেলে শুধু প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে আমাদের খাদ্য নিরাপত্তা, ওষুধ শিল্প, কৃষি এবং জলবায়ু সহনশীলতা। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 2026-এর প্রতিপাদ্যকে সামনে রেখে আসুন আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয়ভাবে কাজ করে বৈশ্বিকভাবে জীববৈচিত্র্য সংরক্ষণ উন্নয়নে আমরা ইতিবাচক প্রভাব নিশ্চিত করব। বিশ্বের সকল জীবসহ মানব জাতির অস্তিত্ব সুরক্ষায় আগামী প্রজন্মের জন্য সবুজ, সুন্দর ও প্রাণময় পৃথিবী গড়ে তোলাই হোক আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের অঙ্গীকার।
5: এতক্ষণ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
7: সুস্থ, দূষণমুক্ত ও ভারসাম্যপূর্ণ পরিবেশ টেকসই উন্নয়ন আমাদের স্বাস্থ্য, কর্মক্ষমতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে। নির্মল বাতাস, বিশুদ্ধ পানি এবং প্রাকৃতিক সম্পদ উৎপাদনশীলতা বাড়ায়। বনায়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা করে পরিবেশের ভারসাম্য রক্ষিত হলে বন্যা, খরা ও জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমে। পরিবেশ দূষণ রোধ এবং ভারসাম্য রক্ষা করা কেবল নৈতিক দায়িত্ব নয়, বরং আমাদের উন্নয়নের প্রধানতম শর্ত। তাই আসুন আমাদের পরিবেশকে আরও সবুজ সুন্দর করে গড়ে তুলি। এই শুভ আহ্বানে শুরু করছি আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান। পরিবেশ রক্ষার ক্ষেত্রে সার্কুলার কৃষি উল্লেখযোগ্য একটি বিষয়। এটি হল এমন একটি টেকসই পদ্ধতি যা বর্জ্য থেকে সম্পদ নীতিতে চলে। এটি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার, বর্জ্য পুনর্ব্যবহার, পানি ও জ্বালানি সাশ্রয় এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি সবুজ বাংলা পর্বে। পরিবেশ সুরক্ষায় সার্কুলার কৃষি বিষয়ে এখন শুনবেন সাক্ষাৎকারমূলক আলোচনা।
8: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় পরিবেশ সুরক্ষায় সার্কুলার কৃষি। এই বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
9: অনেক ধন্যবাদ আপনাকে।
8: আর জানব প্রথমে আপনার কাছে, সার্কুলার কৃষি বলতে আসলে কি বোঝায়, এটি পরিবেশ রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে?
9: সার্কুলার কৃষি হল কৃষির এমন একটি চক্রাকার ব্যবস্থা যেখানে কৃষির বর্জ্যগুলোকে বর্জ্য হিসেবে না রেখে সম্পদে পরিণত করা হয়। যেমন খড়, কচুরিপানা, গোবর, রান্নাঘরের উচ্ছিষ্ট অথবা পোল্ট্রি লিটার, এসব থেকে ভার্মি কম্পোস্ট, বায়োগ্যাস, বায়োচার অথবা পশুখাদ্য, আমরা সাইলেজ অথবা মালস হিসেবে ব্যবহার করা যায়। ফলে কি হয়, ফলে যখন আমরা এগুলোকে পোড়ানোর বদলে জৈব সার তৈরি করব, তখন বায়ুদূষণ কমবে এবং কার্বন নির্গমন কমবে। একই সাথে রাসায়নিক সারের উপর চাপ কমবে, আমাদের জৈব সারের ব্যবহারটা বাড়বে এবং এর ফলে কৃষিতে একটি টেকসই ব্যবস্থা সৃষ্টি হবে।
8: সার্কুলার কৃষি সম্পর্কে আমরা জানলাম, এবার একটু জানব বাংলাদেশের কৃষিতে কোন কোন জিনিসকে সাধারণত বর্জ্য বলা হয়, এগুলো কিভাবে কাজে লাগানো যায়।
9: দেখেন, আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে একটা গরুর খামার রয়েছে, গরুর খামারে যদি আপনার ওখানে যে গোবরগুলো হয় সেগুলো দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি, আবার ওই ভার্মি কম্পোস্টটাই আমি মাটিতে দিলাম, সেখানে আবার গরুর জন্যই খাবার তৈরি করলাম, এই যে কৃষিটা চক্রাকারে ঘুরতেছে, সেটা কিন্তু আমাকে মাটির জৈব পদার্থ যোগ করে, মাটির স্বাস্থ্য ভালো রাখে। একইভাবে আমার একটি ফল বাগান রয়েছে, সে ফল বাগানে আমি যখন ঢালগুলো প্রুনিং করি, সেগুলো দিয়ে আমি বায়োচার তৈরি করে আবার সেই বায়োচারকে মাটিতে দিয়ে মাটিতে কিন্তু পুষ্টি উপাদানকে ফিরিয়ে দিতে পারি। আবার একটা যদি আমার পোল্ট্রি ফার্ম থাকে, সে পোল্ট্রি ফার্মের যে লিটারগুলো হয় সেগুলো দিয়ে আমরা বায়োগ্যাস উৎপাদন করতে পারি, আবার যে বায়োগ্যাসের পাশাপাশি আমরা কিন্তু জৈব সারও সেখানে তৈরি করতে পারি। আপনি দেখেন, বাসায় যখন আমরা রান্না করি সেখানেও কিন্তু ছাই হয়, সেই ছাইটাকে কিন্তু আবার ফসলের মাঠে আমি ছিটাই দিয়ে পোকার জন্য আমরা ওটার জন্য ব্যবহার করতে পারি, আবার ছাইটা থেকে পুষ্টি উপাদানও কিন্তু গাছ পেতে পারে। আপনি মধুপুর অঞ্চলে আনারস হয়, সে আনারসের যে পাতাগুলো রয়ে যায়, গাছটা রয়ে যায়, সেটা দিয়ে কিন্তু আমার পশুখাদ্য তৈরি করা যায়, সাইলেজ করা যায়। আপনি বাদাম সংগ্রহ করার পরে বাদামের যে গাছটা থাকে সেটা দিয়ে সাইলেজ করা যায়। এই যে কৃষির উপকরণগুলো পুনর্ব্যবহার করা, চক্রাকারে ব্যবহার করা, সেটাই কিন্তু আসলে এই সার্কুলার কৃষি।
8: সার্কুলার কৃষি ও জলবায়ু পরিবর্তন কার্বন কমাতে কি ভূমিকা রাখতে পারে?
9: সার্কুলার কৃষিকে আমরা টেকসই কৃষি বলি। কেন বলি? যেটি পরিবেশ বান্ধব এবং সেটি পরিবেশকে ভালো রাখতে সহায়তা করে। আমরা যদি ধরেন ধান কেটে নিয়ে আসলাম, ধানের গোড়ার যে অংশগুলো রয়েছে এগুলো আগুন দিয়ে পোড়ায় দিই, তাহলে সেটা কিন্তু কার্বন নির্গমন করবে, কিন্তু এই ধানের গোড়াগুলোকে একত্র করে যদি আমরা জৈব সার তৈরি করি তাহলে কিন্তু সেটা পরিবেশকে ভালো রাখবে এবং মাটির স্বাস্থ্য আমার ভালো রাখবে। আমরা দেখেছি একটু আগে, আমরা কিন্তু উদাহরণগুলো বলেছি যে সার্কুলার কৃষিতে আমরা নানাভাবে জৈব সার তৈরি করতে পারি, বায়োচার তৈরি করতে পারি এবং সেগুলো কিন্তু আমার রাসায়নিক সারের পরিমাণটা কমিয়ে নিয়ে আসবে, যার ফলে কি হবে, পরিবেশটা ভালো থাকবে, আমরা নিরাপদ ফল ফসল পাব এবং মাটিতে কার্বন ডাইঅক্সাইডকে সংরক্ষণ করবে। যেমন বায়োচার যদি আমি মাটিতে দেই সেটা মাটিতে জৈব কার্বনের পরিমাণ বাড়ায়। তো একইভাবে যেমন আমার জলবায়ু পরিবর্তন কে মোকাবেলা করে, কৃষিকে টেকসই করে এবং কার্বন নির্গমন কিন্তু এটা কমায়।
8: মাটির স্বাস্থ্যের কথা জানলাম আপনার কাছ থেকে। এই যে মাটির স্বাস্থ্য ভালো রাখতে সার্কুলার কৃষিতে কি কি করা যায়?
9: আমার একটা কিচেনে যখন আমি বাসায় রান্না করি সেখানেও কিন্তু অনেক ধরনের আবর্জনা তৈরি হয়, এগুলো দিয়ে কিন্তু আমার বসত বাড়িতে আমরা জৈব সার তৈরি করতে পারি এবং এছাড়া আরো অনেকগুলো উদাহরণ কিন্তু আমরা বললাম। এই জৈব সার যখনই আমি মাটিতে দিব তখন মাটির স্বাস্থ্য ভালো হবে, মাটিতে যেসব উপকারী অণুজীব রয়েছে তাদের বৃদ্ধি ভালো হবে এবং সে মাটিগুলো ফসলের জন্য অনেক বেশি ভালো হবে। এবং এছাড়াও আমরা দেখি যে এই মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক সময় আমরা ধনছা গাছ অথবা ডাল জাতীয় ফসল, যখন ফসল থাকে না আমরা জমিতে ছিটিয়ে দিলাম, এগুলো একটু বড় হল তখন এগুলোকে মাটির সাথে আমরা মিশাইয়া দিলাম, সেগুলোকে আমরা বলি সবুজ সার, সেটাও কিন্তু মাটির স্বাস্থ্যকে অনেক উন্নত করে।
8: সার্কুলার কৃষিতে বালাই নাশক কমানোর উপায় আসলে কি?
9: হ্যাঁ, আমরা সার্কুলার কৃষির কথা যখন বলি, ধরেন আমি নিম পাতা আসতে আমার একটা নিম গাছ আছে, সে নিম গাছ থেকে যখন আমি বালাই নাশক তৈরি করে নিম পাতা থেকে আমি গাছে স্প্রে করব, তখন কিন্তু আমার ফসলটাও নিরাপদ থাকে, রাসায়নিক বালাই নাশকের পরিমাণটাও কিন্তু আমার কম থাকে। আর আমরা যখন জৈবিক পদ্ধতিতে চাষাবাদ করি সেখানে কিন্তু রোগ বালাই পোকামাকড়ের পরিমাণও কিন্তু অনেক কম হয় এবং সেখানে উপকারী পোকামাকড় উপকারী অণুজীবের সংখ্যা বেশি হয়, তখন প্রাকৃতিকভাবে কিন্তু রোগ বালাইটা কমে আসে।
8: ফসল, গবাদি পশু, মাছ সব মিলিয়ে সার্কুলার কৃষির একটা উদাহরণ কি হতে পারে?
9: আমরা এটা বলেছি যে যখন একটা গরুর ফার্ম থাকে সেখান থেকে আমরা গোবর পাবো, সেকে গোবর দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট করতে পারি, শুধু কম্পোস্ট করতে পারি, বায়োগ্যাস করতে পারি, আবার মাছের যে লিটার আছে সেটা পোলট্রি ফার্মের যে লিটার আছে অথবা মাছের যে আমরা খাবার দেই সেখানেও কিন্তু অনেক সময় সেখানে অনেকে হাঁস এবং মাছ একসাথে চাষ করে, তার মানে একটার খাদ্য উপাদান সেখানে নষ্ট হয় না, বরং একটা আরেকটাকে সহায়তা করে।
8: সবশেষে আপনার কাছে জানবো এই ব্যবস্থায় নারীরা কিভাবে সরাসরি লাভবান হতে পারে।
9: আমরা সার্কুলার কৃষিতে যে প্রযুক্তিগুলোর কথা বলি সবগুলোই প্রযুক্তি হল নারীবান্ধব। আপনি ফার্মি কম্পোস্ট করবেন, আপনি জৈব সার করবেন, আপনি বায়োগ্যাস করবেন, অথবা আপনি এই যে নিরাপদ শাকসবজি ফসল চাষাবাদ করবেন, অথবা রান্নাঘরের উচ্ছিষ্ট দিয়ে আপনি একটা কম্পোস্ট পিট করবেন, এগুলো কিন্তু সবই নারীরা করতে পারে, বসত বাড়ির আঙ্গিনাই করতে পারে এবং সেটা পরবর্তীতে জমিতে ব্যবহার করে আমরা নিরাপদ এবং টেকসই কৃষিটা নিশ্চিত করতে পারি।
8: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার পরামর্শ দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের উপকৃত করার জন্য।
7: সাক্ষাৎকারমূলক আলোচনা শুনলেন। প্রিয় শ্রোতা, আমাদের ভালো থাকার পূর্ব শর্ত হচ্ছে চারপাশের পরিবেশকে ভালো রাখা। শোনাব পরিবেশ বিষয়ক গান। শিল্পী সৈয়দা সাবিনা সুলতানা, গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম।

0: পরিবেশ বিষয়ক গানটি শুনছিলেন। সবার সুস্থ সুন্দর সুখী জীবন কামনায় শেষ করছি আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, আর সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: এখন শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রিনা মমতাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ময়মনসিংহ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এই সফরে তিনি খাল পুনর্খনন ও নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন। সফর সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী দুপুর ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনর্খনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খনন উদ্বোধন করবেন। তারেক রহমান বিকেলে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পরে তিনি ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি গতরাতে ওই বাসায় গিয়ে রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় শোকে কাতর রামিসার বাবা তার অপর এক সন্তানকে নিয়ে একটি সুস্থ ও মানবিক পরিবেশে যেন বসবাস করতে পারে তা নিশ্চিত করতে অনুরোধ জানান। ক্রন্দনরত ওই পিতাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভালো পরিবেশে রামিসার পরিবারের বসবাসের বিষয়টি নিশ্চিত করার এবং তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়াসহ ভবিষ্যৎ দায়িত্বভারও প্রধানমন্ত্রী গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট প্রদান এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে ৭ বছর বয়সী শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। রামিসার হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। আসন্ন ঈদ উল আজহার সময় দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন নগর নিশ্চিত করার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি। প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ১০৫০ লিটার সেভলন এবং ১৪০০০০ বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হবে। আজ রাজধানীর এলিফ্যান্ট রোডে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদের দিন দুপুর ১২টা থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া নগরীর নির্ধারিত স্থানে কোরবানি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে সেখানে পশু কোরবানি না দিতে সবাইকে সচেতন থাকতে হবে। আসন্ন ঈদ উল আজহার ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ পাওয়া যাচ্ছে ১লা জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানায়, অনলাইনে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামীকাল বিক্রি হবে ২রা জুনের এবং রোববার ৩রা জুনের টিকিট এবং সোমবার পাওয়া যাবে ৪ঠা জুনের ফিরতি যাত্রার টিকিট। ঈদ উল আজহা উপলক্ষে মেট্রো রেলের চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিনে মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটির অন্যান্য দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে ৯টা ৩০ মিনিটে আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে ১০টা ১০ মিনিটে। একটি সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। আজ ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, উভয় পক্ষ একটি হত্যা ও খসড়া বিনিময় করছে। এর আগে একজন ইরানি কর্মকর্তা আল জাজিরাকে জানান, আলোচকরা একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছেন। তবে রয়টার্স জানায়, তেহরানের ইউরেনিয়ামের মজুদ ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান নিজ নিজ অবস্থানে অটল রয়েছে। সব শেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বিজলিসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। The news read by Sarwar Akhtar. State Minister for Power, Energy and Mineral Resources, Anindo Islam Omit, has said plans have been taken to expand the Katherpur Bridge and construct a new bridge at Goribshah to Ghop Noapada Road to solve the long-standing traffic congestion problem in Joshua Town. He said this at the inauguration ceremony of the construction of roads, drains and street lights from Chatal intersection in ward number 9 of Joshua municipal area and the construction of roads and drains from Raipada to Tetultala in ward number 6. Today as the chief guest. Mentioning that these were the part of his election promises, the state minister said these two road, train and electricity development works are being implemented at a cost of about 11 crore taka. The implementation of these works will reduce the sufferings of the journal people to a large extent, especially in the upcoming monsoon. Waterlogging will be reduced by more than half. President of District BNP Syed Sabirul Haq Sabu, General Secretary Delwar Hussain Khokun, Municipal Administrator Rofiqul Islam, President of Town BNP Rofiqul Islam Chowdhury, and local elite were present at that time. Later, the State Minister distributed Eid gifts among 150 women on the occasion of the Holi Eidul Adha at the office of a non-government organization in the town's railroad area. Whip of the National Parliament, Rokibul Islam Bokul, has said the life of today's world is becoming more modern and prosperous day by day due to new discoveries of science and technology. There is no alternatives to the education of science and research to stay ahead of knowledge, intelligence and innovative strategies. He said this at the inauguration ceremony of the three-day-long divisional-level science fair on the occasion of the 47th National Science and Technology Week at the Khulna Divisional Commissioner's Office Auditorium today as the chief guest. The whip said mobile phones should not be limited to just a means of communication and entertainment, but should be used as an effective tool for building the country. Children and adolescents should be kept away from the misuse of mobile phone and the terrible clutches of drugs. They should be developed as scientifically minded, moral and good citizens, because a nation addicted to drugs and with a distorted mindset can never build a smart and developed country. He also said the present government is working to establish a knowledge-based society where citizens will take the country forward through education, research and skills. Presided over by Divisional Commissioner Muhammad Abdullah Harun, the function was attended among others by Range DIG Muhammad Rejaul Haq, Additional Police Commissioner Muhammad Rashidul Islam Khan and Deputy Commissioner Huri Jannat. Additional Divisional Commissioner Education and ICT Sifat Mehnaz delivered the welcome speech. Science and technology-based innovations and ideas are being displayed at 60 stalls from 10 districts of Khulna Division in the three-day-long fair. The fair will remain open for all from 10 a.m. to 4 p.m. every day. A tree plantation program was inaugurated on the Bamundi Debipur Road under Gangni Upojila in Meherpur today, according to the instructions of the Prime Minister. The Upojila Nirbahi officer inaugurated it as chief guest. During this time, about 200 saplings of different species were planted on both sides of the road. The officials of the government and non-government organizations, representatives of the administration and members of the Union Parishad were present at the time. Bamundi Union Parishad arranged it. Members of RAB 6 arrested two smugglers with huge drugs worth about 18 lakh taka, conducting a special anti-smuggling drive at Momintala Bazar area under Maheshpur Upazila in Jhinaidah today. The seized drugs have been deposited and a case has been lodged in the concerned Thana. Finally, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Borishal, Noakhali, Moymansingh, Chattogram and Sylhet. River ports in these areas at west cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জ এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এই পর্যায়ের অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি নাজমিন সুলতানা ও রাসেল শেখ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন আবু সাইদ জান কাদরী। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন, মোহাম্মদ সাইফুজ্জামান ও অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা।
3: পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর ভিত্তি করে বেতার বিবরণী। গত 19 মে থেকে 21 মে দেশব্যাপী অনুষ্ঠেয় ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এর ধারাবাহিকতায় বিভাগীয় ও জেলা প্রশাসন খুলনার সমন্বিত আয়োজনে খুলনা জেলা প্রশাসন চত্বরে ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খুলনা মোহাম্মদ আব্দুল্লাহ হারুন। এ প্রসঙ্গে তিনি বলেন,
4: আমরা তো খুবই আনন্দিত যে মানুষকে ভূমি থেকে যে দীর্ঘদিনের জটিলতা রয়েছে সেই জটিলতা থেকে অটোমেটেড জেনারেটেড সিস্টেমের যে উদ্বোধন হলো, এই উদ্বোধনের মাধ্যমে মানুষ তার ল্যান্ড সংক্রান্ত যে সমস্ত জটিলতা রয়েছে জটিলতা থেকে রেহাই পাবে। এই জন্য আমরা আনন্দিত যে মানুষকে আমরা খুব সহজেই আরো জনমুখী হয়ে সেবা দিতে পারবো।
3: অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন। এ প্রতিপাদ্য সামনে রেখে গত 20 মে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় সদর দপ্তর খুলনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মাসুদ সর্দার, উপপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগ খুলনা।
5: ফায়ার সার্ভিস সিভিলিয়ান বিভাগের কর্মী গণ গতি সেবা ত্যাগের মূল মন্ত্রে উদ্দীপিত হয়ে সর্বদা অগ্নিকাণ্ড, ভবন ধ্বংস, সড়ক দুর্ঘটনা, নৌ দুর্ঘটনা, ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় কিংবা কেমিক্যাল দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে নিজের জীবনের বিনিময় হলেও অন্যের জীবন ও সম্পদ রক্ষা করে থাকে। তাই এই বাহিনী আজ দেশের মানুষের হৃদয়ে অনন্য স্থান করে নিয়েছে। বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতায় এই বাহিনীর সক্ষমতা ও কার্যক্রমের গতি বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন ফায়ার স্টেশন স্থাপন, আধুনিক অগ্নি নির্বাপন ও উদ্ধার সাজ সরঞ্জাম, ফায়ার একাডেমি স্থাপনের উদ্যোগ গ্রহণ, বিশেষায়িত প্রশিক্ষণ, ডাইভিং, আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ, হাজমাত, রহস্য ভবন হইতে উদ্ধার প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জরুরি সেবাদানকারী বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। আমাদের এই সক্ষমতা বৃদ্ধিতে সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, বিশ্বব্যাংক, জাইকা ইত্যাদি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফায়ার সার্ভিস সিভিলিয়ান সপ্তাহ 2026 পালনের মাধ্যমে কাঙ্ক্ষিত মাত্রায় জনসচেতনতা বৃদ্ধি করতে পারলে দেশের দুর্ঘটনার সংখ্যা যেমন কমবে তেমনি ক্ষয়ক্ষতির পরিমাণও সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।
3: প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খুলনা মোহাম্মদ আব্দুল্লাহ হারুন বলেন,
6: আমাদের জাতীয় জীবনের সবচাইতে কাছের পরম বন্ধু। আপনারা জানেন যে আমাদের সবচাইতে বিপদের সময় যাদেরকে কাছে পাই তারা হলো এই ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সম্মানিত সদস্যবৃন্দ। যে কোনো দুর্ঘটনা, সেটা অগ্নি হোক, ভূমিকম্প হোক, বৈদ্যুতিক হোক, অন্য যে কোনো পর্যায়ে যে কোনো দুর্ঘটনায় সবচাইতে বিপদের সম্মুখীন হই, সবার আগে যাদেরকে কাছে পাই তারা হলো আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সম্মানিত কর্মী। ফায়ার সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই পর্যায়ে আমি আমার বিভাগীয় কমিশনার হিসাবে এবং বিভাগীয় পর্যায়ের এবং সরকারের পক্ষ থেকে এই জন্য আমি আপনাদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বিপদের সময় পাশে থেকে মানুষকে যেভাবে উদ্ধার কার্যক্রমে আপনারা ঝাঁপিয়ে পড়েন তা সত্যিই প্রশংসনীয়। আমরা বিভিন্ন সময় দেখেছি ঢাকা সহ অন্যান্য বড় বড় শহরগুলিতে অগ্নি নির্বাপনের জন্য আপনারা জীবন বাজি রেখে জীবন যুদ্ধে নেমে পড়েছেন এবং আপনাদের সেই অক্লান্ত পরিশ্রমের জন্যই জীবন এবং সম্পদ মানুষের দুটোই নিরাপদ থেকেছে এবং উদ্ধার হয়েছে অনেক প্রাণ এবং সম্পদ। আপনাদের প্রতি এই জন্য অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার প্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনারা যেভাবে ঝাঁপিয়ে পড়েন জীবন রক্ষা করার জন্য এবং সম্পদ রক্ষা করার জন্য সেই মানবতার বোধ এবং দেশপ্রেম বজায় রাখতে হবে। আমাদের বাংলাদেশ এখন উন্নয়নের একটা টেক অফ পিরিয়ড বলি আমরা, যে উন্নয়নের অভিযাত্রায় যাত্রা শুরু করেছে। আমাদের অর্থনীতির উন্নয়ন হয়েছে, অনেক জায়গায় আমাদের কিছু প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, বড় বড় বিল্ডিং অবকাঠামো তৈরি হয়েছে। সমস্ত অবকাঠামো এবং শিল্প প্রতিষ্ঠানে অবিবেকের মতে হয়তো অনেক সময় অথবা অসাবধানতাবশত অনেক সময় অগ্নিকাণ্ড ঘটে থাকে। এই অগ্নিকাণ্ডের পিছনে যদি আমরা দেখি যে এর অধিকাংশ কারণই হলো বৈদ্যুতিক শর্ট সার্কিট, অধিকাংশ ক্ষেত্রেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। এই জন্য সচেতনতাটা খুবই দরকার, মানুষকে সচেতন করতে হবে যে বৈদ্যুতিক ব্যবস্থাপনাটাকে আরো উন্নত করার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশে ছোটখাটো বিভিন্ন সময়ে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবেও পরিগণিত হচ্ছে। এই জন্য মানুষকে আরো সচেতন করতে হবে যে ভূমিকম্প থেকে কিভাবে নিজেকে উদ্ধার করা যায়, সম্পত্তি উদ্ধার করা যায়। বৈদ্যুতিক দুর্ঘটনা, অগ্নি দুর্ঘটনা এবং ভূমিকম্প এই সমস্ত প্রতিরোধের জন্য আপনাদের যে কর্মকাণ্ড রয়েছে এই কর্মকাণ্ডের পাশাপাশি মানুষকে সচেতনতা সৃষ্টি করার জন্য, মানুষের ভিতরে নিজেদের ভিতরে যে সিভিল ডিফেন্স প্রক্রিয়া গড়ে তোলার জন্য তাদেরকেও সচেতন করে গড়ে তুলতে হবে। এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। যে সমস্ত কর্মসূচি রয়েছে সরকারি সে সমস্ত কর্মসূচিগুলো আমরা প্রতিফলন করতে চাই। এই প্রতিফলনের মাধ্যমে মানুষ সচেতন হবে, আমাদের নিজেদের প্রাণ রক্ষা হবে এবং সম্পদ রক্ষা হবে। আমরা চাই আমাদের আগামী দিনগুলি আপনাদের সহযোগিতায় যে কোনো দুর্ঘটনায় যেন দ্রুততম সময়ে এটা দুর্ঘটনা থেকে উদ্ধার হয় এবং দুর্ঘটনা প্রতিরোধের জন্য আমরা যেন সফল হই সেই প্রতিটি কাজে আপনাদের সহযোগিতা থাকবে এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের প্রাণ এবং সম্পদ রক্ষা পাবে এই আশা ব্যক্ত করি।
3: সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খুলনা নুরুল হাই মোহাম্মদ আনাজ।
7: আমরা জানি আমাদের ফায়ার সার্ভিস যে বাহিনী আছে সে বাহিনী সবসময় খুব দ্রুত রেসপন্স করে এবং আমার দেখা ওনারা সবসময় রেডি থাকেন। একটা কলে যথেষ্ট দ্রুততম সময়ের ভিতরে ওনারা প্রস্তুত হয়ে যে কোনো অগ্নিকাণ্ড

0: অফিসের আওতায় আপনারা প্রত্যেকটি অগ্নিকাণ্ডকেই এবং বন্ধ করতে সক্ষম হয়েছেন এবং উদ্ধার তৎপরতা চালাতে সক্ষম হয়েছে। আমি স্মরণ করতে চাই চট্টগ্রামের কন্টেনার ডিপোতে যে অগ্নিকাণ্ডটা হয়েছিল সেই অগ্নিকাণ্ডে 13 জন ফায়ার সার্ভিস বাহিনীর সদস্য মৃত্যুবরণ করেছেন, পরবর্তী রাষ্ট্র তাদেরকে অগ্নিবীর সেনা হিসাবে ভূষিত করেছে। এটি হচ্ছে আপনাদের অবদান যে আপনারা দুর্যোগেও প্রথম সারিতে থাকেন, অগ্নিকাণ্ডে প্রথম সারিতে থাকেন, দেশে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আপনারা অগ্নিকাণ্ডের হাত থেকে এবং দুর্যোগের হাত থেকে রক্ষা করেন, দেশের মানুষের জন্য কাজ করেন। আপনারা যে দেশের মানুষের অবদানে আছেন, কাজ করেন এবং সিভিল ডিফেন্সে আমার মনে হয় আপনারাই প্রথম দিবেন সিভিলকে যে কোনো রকম দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ প্রাপ্ত যে জ্ঞান সেটিকে আপনারা যেভাবে কাজে লাগাচ্ছেন ভবিষ্যতে আরো ভালোভাবে কাজে লাগাবেন, আরো দ্রুততম সময়ে রেসপন্স করবেন। এবং একই সাথে সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের কার্যক্রম কোথাও যদি ঘটে থাকে সাথে সাথে আপনারা জেলা প্রশাসনকেও একই সাথে জানিয়ে রাখবেন, তাহলে দুইটি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগও সেখানে একসাথে ঘটানো যাবে।
1: একই দিন 20 মে পালিত হয় বিশ্ব মেট্রোলজি দিবস 2026। এবারে প্রতিপাদ্য নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি, এ উপলক্ষে বিএসটিআই খুলনা এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিএসটিআই ভবনে। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ লুৎফুর রহমান, উপপরিচালক ও অফিস প্রধান বিএসটিআই বিভাগীয় কার্যালয় খুলনা।
2: মেট্রোলজির ইতিহাস মানব সভ্যতার বিকাশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রাচীনকালে মানুষ হাত পা কিংবা অন্যান্য প্রাকৃতিক উপায়ে পরিমাপ করলেও সময় প্রয়োজনে একটি অভিন্ন এবং নির্ভুল পরিমাপ বাস্তবায়নের প্রয়োজনে দেখা যায়। এর এই ধারাবাহিকতায় 1875 সালে 20 মে ফ্রান্সের প্যারিসে সদরি দেশের অংশগ্রহণ ঐতিহাসিক মিটার কনভেনশন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিন্ন পরিমাপ ব্যবস্থা প্রতিষ্ঠার ভিত্তি রচিত হয়, যা পরবর্তীতে ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিটস বা এসআই ইউনিট নামে পরিচিত। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর 20 মে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়ে থাকে। এবছর মেট্রোলজির প্রতিপাদ্য মেট্রোলজি বিল্ডিং ট্রাস্ট ইন পলিসি মেকিং, বাংলায় হলো নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি, যা শুধুমাত্র একটি স্লোগান নয়, এটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এবং সুশাসনের একটি মৌলিক দর্শন। আমরা জানি একটি কার্যকর নীতি নির্ধারণ প্রক্রিয়ার মূল ভিত্তি হলো সঠিক নির্ভুল নির্ভরযোগ্য তথ্য, আর এই তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করে মেট্রোলজির উপরে। উদাহরণ হিসেবে বলা যায় স্বাস্থ্য খাতের উদাহরণ দিলে ওষুধের ডোজ, ল্যাব পরীক্ষার ফলাফল, ভ্যাকসিনের কার্যকারিতা সবই নির্ভুল পরিমাপ উপর নির্ভরশীল। পরিবেশের খাতে বায়ু দূষণ, পানি দূষণ, জলবায়ু পরিবর্তনের তথ্য সবকিছুই সঠিক পরিমাপ ছাড়া নির্ভরযোগ্য নয়। শিল্প ও বাণিজ্যে পণ্যের গুণগত মান, ওজন, শক্তির ব্যবহার এসব নির্ভুল না হলে আন্তর্জাতিক বাণিজ্য আস্থা তৈরি করা সম্ভব নয়। প্রতিরক্ষায় আধুনিক গাইডেড মিসাইল ও রাডার সিস্টেমে লক্ষ্যভেদে নিখুঁত পরিমাপ নিশ্চিতের বিকল্প নেই। এভাবে আরো বলা যায় মহাকাশ বিজ্ঞানে, তথ্য প্রযুক্তি, টেলিযোগাযোগে, বিচার ও ফরেন্সিক, ক্রিয়া প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, নিরাপদ যাতায়াত, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো নির্মাণ খাত, গবেষণা ও উদ্ভাবন, ভোক্তা অধিকার সহ সঠিক পরিমাপের বিকল্প নেই। অতএব নির্ভুল ও নির্ভরযোগ্য পরিমাপ নিশ্চিতের মাধ্যমে মেট্রোলজি রাষ্ট্রীয় নীতি নির্ধারণকে অধিকতর কার্যকর, বিজ্ঞান ভিত্তিক ও আস্থাশীল করে তোলে। নীতি নির্ধারকেরা যখন নিশ্চিত হতে পারেন যে তাদের সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হিসেবে ব্যবহৃত তথ্য নির্ভুল, নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিক মানসম্মত, তখন তারা আরো কার্যকর, সময়োপযোগী এবং জনস্বার্থমুখী সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হন। এই প্রেক্ষাপটে মেট্রোলজি কেবল একটি কারিগরি বা প্রযুক্তি বিষয় নয়, এটি জনগণের আস্থা, জবাবদিহিতা এবং সুশাসনের ভিত্তি। বিশ্বখ্যাত মেট্রোলজি সংস্থা বিআইবিএম এর ভাষায় অ্যাকুরেট মেজারমেন্ট ডাটা ইজ দ্য ফাউন্ডেশন অফ ট্রাস্ট ইন ডিসিশন মেকিং, অর্থাৎ নির্ভুল পরিমাপ মানেই নির্ভরযোগ্য তথ্য। নির্ভরযোগ্য তথ্য মানে হলো কার্যকর নীতি নির্ধারণ, কার্যকর নীতি নির্ধারণ মানে হলো জন আস্থা এবং টেকসই উন্নয়ন।
1: খুলনা সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড বলেন,
3: আমি যে বক্তৃতা করছি, যে কথাগুলো বলছি, নিঃসন্দেহে আগামী বছর 20 মে এই দিবসটা পালিত হবে। এখানে আমার কি কোনো জবাবদিহিতা আপনারা চাইবেন? এ পর্যন্ত কেউ কখনো চায়নি যে ক্যাব কি করে, কতগুলো মিটিং করছে, কতগুলো সচেতনতামূলক বাজার অভিযান করছে। আমাদের কার্যক্রম কিন্তু সরকারি দপ্তরের সাথে মিলিয়ে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বিগত এক বছর আমরা কি করলাম, গত বছর যে আলোচনাগুলো করেছিলাম সেই সমস্যার অগ্রগতি কতটুকু আমরা সমাধান করতে পেরেছি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কথা বললাম, কিছু নীতিবাক্য বললাম, এই করা উচিত, ওই করা উচিত বলেই কিন্তু আমাদের কর্মকাণ্ড শেষ। তাহলে কি আমাদের এই সমস্যার সমাধান হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই সমস্যার সমাধান হবে। প্রয়োজন সমস্ত সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ। আপনি দেখেন এই দ্রব্যমূল্যের ভেজাল, পরিমাপ, এগুলো দেখার জন্য কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বিএসটিআই তার মধ্যে অন্যতম। তারপরে এইগুলো দেখার জন্য সিটি কর্পোরেশন আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, আরো অনেক।

0: দপ্তর আছে। কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে সরকারের এতগুলো সংস্থা এবং আমাদের যে জনসংগঠন, আমাদের কিন্তু কোন নিয়মিত সমন্বিত একসঙ্গে কোন বৈঠক নাই। যে যার মতন আলাদা আলাদা করে একজনের নির্দেশনা অনুরোধ আর একজন জানতে পারে না, বা তারও সেটা মানার ক্ষেত্রে অনুসরণ ক্ষেত্রে তার কোনো বাধ্যবাধকতা থাকে না। এটা শুধু এই ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগত একজন ক্যাবের সদস্য হিসেবে মনে হয়েছে যে সমন্বয়হীনতা আমাদেরকে কিন্তু সঠিক পথে লক্ষ্যে কিন্তু পৌঁছাতে দিচ্ছে না, আমাদের জবাবদিহিতার জায়গা তৈরি হচ্ছে না, আমরা নিজেরা জবাবদিহিতা করছি না, অন্যদেরকে জবাবদিহিতার জায়গায় আমরা আনার চেষ্টা করছি না। তো কাজেই আজকে আমি মনে করি এই আলোচনা সভা তখনই সার্থক হবে যখন আমরা প্রত্যেকেই আমরা জবাবদিহিতার সম্মুখীন হব।
1: বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খুলনা ইরফা সুলতানা।
2: পরিমাপের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, আপনারা এখানে যারা আছেন অধিকাংশ আপনারা ব্যবসায়ী, আপনারা বিভিন্ন পণ্য বিক্রি করেন, আপনি একটা পণ্য বিক্রি করছেন, আপনি কিন্তু আবার ক্রেতা হিসেবে দশটা পণ্য কিনছেন না, আপনি যদি কাউকে ফাঁকি দেন তাহলে তো আপনিও দশ জায়গায় থাকতে পড়ছেন, আপনাকেও তো ওজনে কম দেওয়া হচ্ছে। আমরা যারা আছি আমরা প্রত্যেকেই এক একজন এক একটা ধর্ম অবলম্বন করি, ধর্মে বিশ্বাস করি, আমাদের ইসলাম ধর্মে কিন্তু বলা আছে, সূরা হুদে বলা আছে যে ওজনে ফাঁকি দিবে তাকে ধ্বংস করা হবে, তার ভাগ্যে ধ্বংস আছে। সূরা মুতাফফিফিন এই সূরাতে উল্লেখ করা আছে যে ওজনে ফাঁকি দিলে তার পরিণাম কি হবে। সব ধর্মে কিন্তু বলা হয়েছে ওজনে কোনোভাবে ফাঁকি দেওয়া যাবে না, ভেজাল কোনো খাবার দেওয়া যাবে না। আমরা যে খাবারটা দিই, যে খাবারটা তৈরি করি, সে খাবারটা আসলে কতটুকু আমরা পরিচ্ছন্নতা বজায় রেখে তৈরি করতে পারি। আমাদের বাসার কিচেন বা বাসার রান্নাঘর যেমন থাকে, আমাদের হোটেলের রান্নাঘর কি তেমন থাকে, আমরা তেমনটা রাখি না। আমাদের এই বিষয়ে আরো সচেতন হওয়া উচিত, আমাদের বিবেককে কাজে লাগানো উচিত, আমাদের নীতি নৈতিকতাকে লাগানো উচিত। আমরা চেষ্টা করব সততার পথে থেকে ব্যবসা করার জন্য। ধর্মে বলা হয়েছে যত ধরনের পেশা আছে তার মধ্যে সবচেয়ে উত্তম পেশা হলো ব্যবসা, আমরা সেই পেশাটাকে কলুষিত করব না, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সৎ থাকার, নীতি নৈতিকতা বজায় রাখার।
1: মোহাম্মদ শাহনেওয়াজ খালিদ অতিরিক্ত পুলিশ কমিশনার কেএমপি বলেন,
3: দিবস নিয়ে আলোচনা করছি, সেটি আন্তর্জাতিক একটি দিবস, আন্তর্জাতিক মেট্রোলজি দিবস। এই মেট্রোলজি হচ্ছে ওজন এবং পরিমাপের সাথে সম্পর্কিত। ওজন এবং পরিমাপকে সারা বিশ্বে এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই দিবসটি পালিত হয়ে থাকে এবং প্রতি বছর 20 মে এই দিবসটি পালন করা হয়। বাংলাদেশে 1974 সালে আমরা ISO সদস্য পদ লাভ করি, সেই সময়ে BSTI এর পূর্ববর্তী নাম ছিল BDS, অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস। 1985 সালে এই BSTI প্রতিষ্ঠা লাভ করে। এই BSTI বাংলাদেশে জাতীয় মান সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা যারা বিভিন্ন পদে চাকরি করি তারাও কিন্তু ভোক্তা হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে যাই পণ্য ক্রয়ের উদ্দেশ্যে। যারা পণ্য উৎপাদন করেন, বিপণন করেন এবং সেটা বাজারজাত করেন, তাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত তারা যে পণ্য উৎপাদন করছেন সেটার সঠিক মান তারা বজায় রাখছেন কিনা, কারণ এটা সাথে নীতি নৈতিকতার। আবার কিছু কিছু খুচরা প্রতিষ্ঠানে যখন ক্রেতা যান তখন দেখা যায় অনেক সময় ফিফো ভিত্তিতে কাজ হয় না। ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যিনি প্রথমে আসলেন তাকে প্রথমে বিদায় করা, এটা কিন্তু নৈতিকভাবেই যিনি বিক্রি করছেন তার দায়িত্ব। অনেক সময় দেখা যায় আসলে সবাই ক্রয় ক্ষমতা সমান থাকে না, যে মানুষটা প্রথম আসলো সে 250 গ্রাম একটা জিনিস কিনতে চায়, আবার যে দ্বিতীয় ব্যক্তি হিসেবে আসলো সে 5 কেজি জিনিস কিনতে চায়, আপনি কিসের ভিত্তিতে বিদায় করবেন? অবশ্যই তাকে বিদায় করবেন ফিফোর ভিত্তিতে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, তখনই সেটা লিফো হবে না, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট হবে না। এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যারা আপনারা খুচরা ব্যবসায়ী হিসেবে এখানে এসেছেন, এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
1: প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খুলনা মোহাম্মদ আব্দুল্লাহ হারুন বলেন,
4: পলিসি নির্মাণের ক্ষেত্রে পরিমাপ খুবই প্রয়োজনীয় একটি প্রসঙ্গ, আর সেখানে পলিসিটির মাধ্যমে আস্থা অর্জন হবে যদি সেখানে সুনির্দিষ্ট ডাটা থাকে। তথ্য উপাত্তবিহীন যে সমস্ত পলিসি নির্মাণ করা হবে বা পলিসি যদি করা হয় তাহলে সেই পলিসি কিন্তু মাঠ পর্যায়ে কখনো ইমপ্লিমেন্ট করা যায় না। এক্ষেত্রে দরকার আসলে তথ্য, সুনির্দিষ্ট তথ্যপত্র এবং সুস্পষ্ট তথ্যপত্র যদি পাওয়া যায় তাহলেই যে পলিসি তৈরি হবে সেই পলিসি আস্থা অর্জন করবে মানুষের। এই জন্য এই প্রতিপাদ্যটি এই হিসাবে অত্যন্ত সুনির্দিষ্ট করা হয়েছে এবং এই সময়ের জন্য অত্যন্ত উপযোগী একটি প্রতিপাদ্য। আজকে আন্তর্জাতিক ভাবে এটা পালন করা হচ্ছে। আপনারা জানেন যে আমরা যদি একটা ক্ষেত্রে ধরি, যে স্বাস্থ্যক্ষেত্রের কথাই বলি, স্বাস্থ্যক্ষেত্রে আমরা রোগ নির্ণয় করি, ঔষধ তৈরি করি, এক্ষেত্রে যদি সুনির্দিষ্টিতে করা না হয়, পরিমাপটা যদি ঠিক না করা হয়, তাহলে যে ওষুধটা নির্মাণ করা হবে সেই ওষুধ কিন্তু কোনো কার্যকরী হবে না। সুতরাং প্রতিটি ক্ষেত্রে শিল্প এবং বাণিজ্যের যত সেক্টর রয়েছে সকল সেক্টরে এই সুনির্দিষ্টতা নির্মাণ করা এবং সুনির্দিষ্ট নিরূপণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। এবং এই সুনির্দিষ্ট করে যদি আমরা পলিসি প্রণয়ন করতে পারি, তাহলে সেই পলিসির মাধ্যমে যে প্রয়োগ হবে সেই প্রয়োগটাও আস্থা অর্জন হবে মানুষের ভিতরে। সুতরাং এইখানেও যদি বলি যে আমাদের সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন, যে এই বছর কি পরিমাণ ধান উৎপাদন হয়েছে, চাল উৎপাদন হবে, চালের ঘাটতি পড়বে কি পড়বে না, কি পরিমাণ চাল ঘাটতি হলে কি কতটুকু চাল বাইরে থেকে আমদানি করতে হবে, আমরা যদি এটা সুনির্দিষ্ট করতে না পারি, পরিমাপের যদি মেজারমেন্টে ভুল করি, তাহলে পলিসি যে নির্ধারণ করা হবে তাহলে কি হবে, ডিজাস্টার হয়ে যাওয়ার সম্ভাবনা, যে খাদ্য ঘাটতি হতে পারে এবং মার্কেটে এস্টাবলিশমেন্ট, মার্কেটে যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা রক্ষা করার জন্য সরকারের জন্য একটা অসম্ভব পরিস্থিতি হয়ে দাঁড়াবে। এরকম পরিধি ক্ষেত্রে পলিসি নির্ধারণের ক্ষেত্রে এই পরিমাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। আজকের এই জন্য বলি যে আজকের যে প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে নীতি নির্ধারণের ক্ষেত্রে আস্থা অর্জনের জন্য মেট্রোলজি।
1: সাপ্তাহিক ঘটনাবলীর উপর ভিত্তি করে বেতার বিবরণী পরিক্রমা শেষ হল। ধারা বর্ণনা শেখ মঞ্জুর ইমাউলা, বহিরাঙ্গন অনুষ্ঠান বাণীবদ্ধকরণ গ্রন্থনা ও সম্পাদনা মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
5: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 23 মে 2026 খ্রিস্টাব্দ শনিবার ময়মনসিংহ জেলা সফর করবেন। এই সময়ে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরার খাল খননের শুভ উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগদান ও তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জ এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।
6: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, শুরু হয়েছে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা 2026। এই মেলা চলবে 22 মে 2026 থেকে 24 মে 2026 তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত চলবে এই মেলা। সবাইকে আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন।
5: বাংলাদেশ বেতার খুলনা, এখন দেশাত্মবোধক গান শুনবেন।

0: এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন হামড, শিল্পী হারুনা রশিদ।
2: ইসলামের ওই বাগিচাতে

আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজে চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে কথা বলো। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস,
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকিস্তানে হামদ শুনবেন, শিল্পী খালিদ হোসেন।

0: আল্লাহ পাকের সামনে হামদটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও মংলায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি, বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74%, সন্ধ্যে 6টায় 77%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:13, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:38। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাইলা রিয়ানি হাসান। Met Office forecast for the inland river Port Valley till 1 a.m. says that there are chances of rain or thunder shower in association with temporarily western or northwestern gustier squally wind at a speed of 45 to 60 km per hour over the region of Rongpur, Rajshahi, Pabna, Bogura, Kushtia, Joshur, Mamansingh, Borishal, Noakhali, Chattogram and Sylhet Division. River ports of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by gusty or squally wind and lightning flashes may expected at many places over Rongpur, Mamansingh, Sylhet, few places over Rajshahi, Dhaka, Chattogram and at one or two places over Khulna and Borishal division. Along with that, moderately heavy to very heavy rainfall may expected at places over Mamansingh and Sylhet division. Day temperature may increase slightly and night temperature may remain nearly unchanged over the country. Mild heat wave is sweeping over Madaripur, Gopalganj, Rajshahi, Chaandpur, Noakhali, Feni, Bandarban, Khulna, Bagerhat, Satkhira, Joshur, Chuadanga and Potiokhali districts and it may continue. Highest temperature of the country today as recorded in Rajshahi and Mongla 37 degrees, lowest at Rongpur 23.5 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 34.7 degrees Celsius, minimum 29 degrees. Humidity recorded in air at 9 a.m. 74%, at 6 p.m. 77%. The sun rises over Dhaka tomorrow at 5:13 a.m. sets at 6:38 p.m. That's the end of the weather report for this time.
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন দেশাত্মবোধক গান শুনবেন হাফিজুর রহমানের কণ্ঠে গীতিকার সৈয়দ আব্দুল মতিন।

0: হাফিজুর রহমানের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গীতিকার ছিলেন সৈয়দ আব্দুল মতিন। সড়ক দুর্ঘটনা রোধ করতে ট্রাফিক আইন মেনে চলুন। শহর বা ব্যস্ততম এলাকায় রাস্তা পারাপারে যেখানে জেব্রা ক্রসিং নেই, সেখানে প্রথমে হাতের ডাইনে, পরে বাঁয়ে এবং সব শেষে আবার ডাইনে দেখে তবেই রাস্তা পারাপার হন। ময়লা আবর্জনা, খাবারের উচ্ছিষ্টাংশ, এমনকি ফল ফলাদির খোসা রাস্তার উপরে ফেলবেন না, এতে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা।
1: পবিত্রতা ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়।
0: আগুন ব্যবহারে সাবধান হন, মুহূর্তের অসাবধানতাই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা করতে পারে। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম। সন্ধ্যে সাতটা।

0: আবর্জনা যেখানে সেখানে না ফেলি, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়।
1: আগুন ব্যবহারে সাবধান হন, মুহূর্তের অসাবধানতাই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা করতে পারে। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা বাংশ ছিল, প্রায় 11 কোটি টাকায় এই দুটি রাস্তা, ড্রেন ও বিদ্যুতের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজ বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে, বিশেষ করে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অর্ধেকেরও বেশি হ্রাস পাবে। জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক রফিকুল ইসলাম ও নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী শহরের রেল রোড এলাকার একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 150 জন মহিলার মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে আজকের বিশ্বের জীবনযাত্রা দিন দিন আরও আধুনিক ও সমৃদ্ধ হচ্ছে। জ্ঞান বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। তিনি আজ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে 3 দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হুইপ বলেন, মোবাইল ফোনকে শুধু যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে দেশ গড়ার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। শিশু কিশোরদের মোবাইলের অপব্যবহার ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে বিজ্ঞান মনস্ক, নৈতিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, কারণ মাদকাসক্ত ও বিকলাঙ্গ চিন্তাধারা জাতি কখনো স্মার্ট ও উন্নত দেশ গঠন করতে পারে না। তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে, যেখানে জান্নাত এ সময় উপস্থিত ছিলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি সিফাত মেহনা চেতে স্বাগত বক্তৃতা করেন। 3 দিনব্যাপী মেলায় খুলনা বিভাগের 10টি জেলার 7টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী ও আইডিয়া প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে C3ER মিশনের গ্রিন বাংলাদেশ ও স্বপ্নপুরী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত সুন্দরবন সামিট 2026 এর মূল সংলাপ আজ খুলনা মহানগরীর CSS আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি সুন্দরবন সুরক্ষায় একটি ডেডিকেটেড সুন্দরবন বোর্ড গঠন

0: নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: রিলে করে শোনানো হচ্ছে।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আরে বাবা, সবাই দিয়ে
2: আসরে না আইলে বালাই লাগে না।
1: হ্যাঁ, আসরে ঠিক কথা।
3: শোনো, আসরের যে একটা মহব্বত বুঝছো, সারাদিন আমরা যেখানে কাজ করি, খেতে খামারে কাজ করার পরও গাঁও গত দুইয়া কত খুনে
1: আসরা।
3: হ্যাঁ, তোমারই তো দেখলাম যে তুমি খেতের মধ্যে
1: দৌড়াই আছি। দেখো না,
3: কেমনে এসে বললো। তো এই যে আমরা আসরে আসি, আসরে আসলে এই যে অনেক কথাবার্তা হয়, এই তোমরা আসো, তোমার সাথে সবার সাথে একটা কথাবার্তা হয়।
2: আর আমাকে
3: আমি
2: হাস
3: কথাটা দাবড়াইতে
2: দাবড়াইতে
3: আনলাম। হ্যাঁ, তো দেখলাম তোমার
1: বড় কথা হয়েছে। এখানে আসলে তো আমরা খুঁটি নাটি কত কিছু জানতে
2: চাই,
1: যেগুলি আমরা জানতাম না, এগুলি অনেক তথ্য তো আমরা পাইতে চাই, কাজে
3: লাগাইতে। কি কইতে কি কও?
2: ওই যে হাঁস না, তিনটাতে একটা হাঁস ছিল জয়গুণের বাপের, জয়গুণ আর আমি দাবড়ায় নিয়ে
1: আসলাম।
2: আর হন, এই যে তুমি যে প্রতিদিন হাঁসের ডিমগুলি বিক্রি করো, বালাই তো বড় বড় তোমার হাঁসের ডিমগুলি দেখলাম, আমাকে একটু দিও।
1: আর মানুষ পাইছো না তুমি? আমি পাইলাম,
2: তুমি ওই দিন ছিলা না?
3: উনি পালে তো হাঁস ডিম খাইবার, তুমি হাঁস পাইলা খাও। তো এই যে শুনো, যখন এত মজার কথাবার্তা কইলাম, এই বিষয়ে কিন্তু একটা আলোচনা আসবে।
1: আচ্ছা আচ্ছা,
3: এই আলোচনাটা হইল গ্রামীণ পরিবেশে হাঁস পালন। এই যে আমরা যে কথাটা কইলাম, আমাগো কথার সাথে এই কথাটা
2: মিলে
1: গেছে।
3: আর এই যে আমরা যে পালি গ্রামীণ পরিবেশে, কিভাবে হাঁস পাললে আমরা লাভবান হব, ডিম বেচা হাঁস বেচে কিভাবে আমরা লাভবান হব, এটাকে এখানের মধ্যে আমরা আলোচনার মধ্যে আমার মনে হয় যে আমরা
1: আলোচনা শুনে যদি আমার ভালো লাগে, আমিও হাঁস পালন করব। আমার আন্ডা আমি খাবো,
3: তোমার আন্ডা না,
1: হাঁসের আন্ডা।
3: তো আসো আমরা শুনি গ্রামীণ পরিবেশে হাঁস পালন।
4: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, কৃষি কাজের সাথে আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজকের আসরে আমরা কথা বলব গ্রামীণ পরিবেশে হাঁস পালন। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর হালিমা খাতুন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিএলআরআই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
5: ধন্যবাদ।
4: প্রথমেই আপনার কাছে জানতে চাই, গ্রামের সাধারণ পরিবেশে কেন হাঁস পালন লাভজনক?
5: গ্রামে প্রচুর খাল বিল, পুকুর এবং ফসলি জমি থাকে। হাঁস এসব জায়গা থেকে প্রাকৃতিক খাবার যেমন শামুক, পানা, পোকা নিজে নিজেই খুঁজে নিতে পারে। এতে খাবারের খরচ অনেক কমে যায়। এছাড়া হাঁসের রোগবালাই মুরগির তুলনায় কম হয় এবং তারা প্রতিকূল আবহাওয়া সহ্য করতে পারে। সেজন্যই কিন্তু গ্রামীণ পরিবেশে হাঁস পালন বেশ লাভজনক।
4: এখন আপনার কাছে জানতে চাই যে হাঁসের ঘর তৈরির সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?
5: হাঁসের ঘর হতে হবে খোলামেলা এবং বায়ু চলাচলে সুবিধাযুক্ত। খেয়াল রাখতে হবে যেন মেঝে সবসময় শুকনো থাকে। প্রতিটি বড় হাঁসের জন্য

0: গড়ে 2 থেকে 3 বর্গফুট জায়গা প্রয়োজন হয়। শেয়াল বা বেজি থেকে রক্ষার জন্য ঘরটি মজবুত বেড়া দিয়ে ঘেরা উচিত।
1: এবারে আপনার কাছে জানতে চাই, শুধু কি প্রাকৃতিক খাবার দিলেই হবে হাঁসের জন্য, নাকি বাড়তি খাবারেরও ব্যবস্থা করতে হবে?
0: আসলে হাঁস যখন বাইরে চড়ে বেড়ায় তখন সে প্রোটিনের উৎস খুঁজে পায়, যেমন শামুক, পোকামাকড় এগুলো। তবে বেশি ডিম পেতে হলে তাকে চালের কুড়া, গমের ভুষি এবং খৈল মিশিয়ে বাড়তি খাবার দিতে হবে। বিশেষ করে বর্ষাকালে যখন চড়ে খাওয়ার সুযোগ কম থাকে তখন সুষম খাবারের বিকল্প নেই।
1: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে, আমরা জানি যে হাঁসের বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে, সেক্ষেত্রে হাঁসের মরক বা অন্যান্য যে রোগ বালাই আছে সেগুলো এড়াতে খামারিদের প্রধান কাজ কি হতে পারে?
0: সবচেয়ে জরুরি হল টিকা বা ভ্যাকসিন দেয়া। বিশেষ করে ডাক প্লেগ এবং হাঁসের কলেরা, এই দুটি রোগের কারণে হাঁসের অনেক খামারি ক্ষতিগ্রস্ত হন। নির্দিষ্ট সময়ে এই টিকাগুলো দিলে মৃত্যুর হার প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব। এছাড়া পানির এবং খাবারের পাত্র পরিষ্কার রাখা এবং অসুস্থ হাঁসকে দ্রুত আলাদা করা জরুরি।
1: অনেক সময় কিন্তু আমাদের খামারিরা অভিযোগ করেন যে হঠাৎ করে অনেক হাঁস মারা যাচ্ছে, তো আপনি তো টিকার কথা বললেন, সেক্ষেত্রে যদি একটু এই বিষয়ে বিস্তারিত বলতেন।
0: হ্যাঁ, অবশ্যই। হাঁসকে মূলত দুটো টিকা দিতে হয়, ডাক প্লেগ এবং ডাক কলেরা। তো হাঁসের সবচেয়ে ভয়ানক রোগ হচ্ছে ডাক প্লেগ। এর জন্য 21 থেকে 25 দিন বয়সের বাচ্চাকে প্রথম টিকা দিতে হয়। এই টিকাটি হাঁসের রানের বা বুকের মাংসে ইঞ্জেকশন হিসেবে দিতে হবে। তবে তার ঠিক 15 দিন পর বুস্টার ডোজ দিতে হবে। মনে রাখতে হবে, এই টিকা একবার দিলেই হবে না, প্রতি 6 মাস পরপর আবার দিতে হবে। আরেকটি মারাত্মক রোগ হচ্ছে ডাক কলেরা। এই ডাক কলেরা রোগটি সাধারণত বড় হাঁসকে বেশি আক্রমণ করে। এটি দিতে হয় হাঁসের বয়স যখন 50 থেকে 60 দিন হয় তখন। এটি হাঁসের ঘাড় বা পাখার নিচ চামড়ার নিচে দিতে হয়। প্রথমবার দেওয়ার 15 দিন পর একটি বুস্টার ডোজ দিতে হবে এবং এরপর নিয়মিত প্রতি 6 মাস অন্তর দিয়ে যেতে হবে।
1: এখন আপনার কাছে জানতে চাই যে, ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে বিশেষ কোন যত্ন নিতে হয় কিনা?
0: হ্যাঁ, অবশ্যই কিছু যত্ন তো ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে নিতেই হবে। হাঁস সাধারণত ভোরের দিকে ডিম পাড়ে, তাই সকাল 9টা পর্যন্ত তাদের ঘরে আজকে রাখা ভালো, যাতে ডিমগুলো বাইরে পাড়ার সময় নষ্ট না হয়। এছাড়া ডিম পাড়া হাঁসকে পর্যাপ্ত ক্যালসিয়াম যেমন ঝিনুকের গুঁড়া খাওয়ালে ডিমের খোসা শক্ত হয় এবং সুষম খাবার দিতে হবে যাতে উৎপাদন ভালো থাকে।
1: এবারে আপনার কাছে জানতে চাই যে, সব হাঁস কি একই রকম ডিম দেয়, এবং সেই সাথে গ্রামীণ পরিবেশে কোন জাতের হাঁস পালন সবচেয়ে লাভজনক?
0: না, সব হাঁস জাতভেদে ডিমের সংখ্যা কম বেশি হয়ে থাকে। আমাদের দেশের দেশি হাঁস বছরে 70-80টি ডিম দেয়, তবে খাকি ক্যাম্বেল, জেন্ডিন বা ইন্ডিয়ান রানার জাতের হাঁস বছরে 250 থেকে 300টি পর্যন্ত ডিম দিতে পারে। আবার মাংসের জন্য পালন করলে পিকিন জাতের হাঁস ভালো।
1: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে, অনেক সময় দেখা যায় হাঁস ডিম পাড়া কমিয়ে দেয় বা ডিমের আকার ছোট হয়ে যায়, তখন আমাদের খামারি ভাই বোনদের কি করণীয় হতে পারে?
0: হ্যাঁ, অনেক সময় তাই দেখা যায় যে হাঁস ডিম পাড়া কমিয়ে দেয়। এর প্রধান কারণ সুষম খাবারের অভাব এবং পানির স্বল্পতা। হাঁসকে কেবল কুড়া খাওয়ালে হবে না, খাবারে প্রোটিন যেমন শুটকি মাছের গুঁড়া বা সয়াবিন মিল থাকতে হবে। এছাড়া প্রচন্ড গরমে হাঁস ধুঁকতে থাকে বা পানির উৎস, পুকুর, নালা শুকিয়ে গেলে তার স্ট্রেসে পড়েও ডিম কমিয়ে দেয়।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই যে, হাঁস মুরগি কি একসাথে পালন করা যায়, এতে কোনো সমস্যা হয় কিনা, এবং সেই সাথে হাঁসের ডিম সংরক্ষণ ও বাজারজাত করার সঠিক উপায় কি, সে বিষয়ে যদি বলতেন।
0: গ্রামীণ পরিবেশে অনেকেই হাঁস মুরগি একসাথে পালন করেন, তবে এটি না করাই ভালো। হাঁস প্রচুর পানি ছিটিয়ে চারপাশে নোংরা ও স্বেচ্ছেতে করে ফেলে, যা মুরগির জন্য ক্ষতিকর। এছাড়া হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হলেও তারা আগে অনেক সময় মুরগির রোগের বাহক হিসেবে কাজ করে, তাই আলাদা ঘরে রাখাই বুদ্ধিমানের কাজ। হাঁসের ডিম সংগ্রহের পর ভেজা কাপড় দিয়ে আলতো করে মুছে নিতে হবে, তবে সরাসরি পানিতে ধোয়া যাবে না, এতে ডিম দ্রুত নষ্ট হয়ে যায়। ডিমের সরু অংশ নিচে এবং মোটা অংশ উপরে রেখে ঝুড়িতে সাজাতে হবে। সরাসরি সূর্যের আলো থেকে দূরে ঠান্ডা ও বাতাসযুক্ত স্থানে রাখলে ডিম অনেকদিন ভালো থাকে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য।
0: ধন্যবাদ বাংলাদেশ বেতারকে।
2: আমি তো সুন্দর করে এনে হাঁস করতে পারি,
3: হাঁস পয়দা তুমি স্বাবলম্বী হয়ে যাইবা।
2: এই বুদ্ধিটা তো আগে মাথার মধ্যে
3: বাঘের চাকা ঘুরিয়ে
4: থামো থামো, এই যে আবার একটা কথা আছে কিন্তু ওই যে হাঁস মুরগি কিন্তু একসাথে পালা
3: দেখছো
4: না, হাঁস একটা আলাদা পালবা মুরগি আলাদা পালবা
3: আলাদা আলাদা
4: যার যার আলাদা কেন হাঁস তো ওই যে পানি ছিটায় পানি ছিটায় অনেক জায়গায় নোংরা করে আবার ওই যে রোগ জীবাণু কিন্তু বহন করে
3: ওই যে কৃষিজীবী ভাই বোনের একটু শুভেচ্ছা জানায় কয়ে
4: দেয়। হ্যাঁ দাঁড়াও আমরা শেষ করি, আমরা যাওয়ার সময় কাগজ শুভেচ্ছা জানায় আমরা আসর ত্যাগ করব কি কর। তো এই যে আমরা হাঁস নিয়ে এত আলোচনা শুনলাম, নিজেরও শুনলাম, আমাকে আশপাশে যারা আছে
3: তাদেরও সবাই
4: সবাই হাঁস নিয়ে হাসাহাসি হইল, তো হাঁসের ডিমও খেলা
3: গানও তো আছে,
4: আবার একটা
3: গানের ব্যবস্থা করো
4: খারাও না এত অস্থির তো চলবো না, গান শুনবা তাহলে আসো। আমরা এই যে হাঁস নেই যখন কথা হইল তখন হাঁস নেই একটা গান, হাঁসের গান চই হাঁস ডাকি ওই শিল্পী রাজীব দাস ও প্রিয়াঙ্কা বিশ্বাস, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার উজ্জ্বল সিনহা। আসো তাহলে শুনি চই চই চই হাঁস ডাকি
3: আচ্ছা শুনি।

0: এই যে হাঁস নিয়ে তো কথাবার্তা হইলো, এই সামনে কিন্তু আমাকে কুরবানি দিই, ওই যে তোমরা তো গরু কিনবা, গরু আবার কুরবানির পরে গরুর চামড়া তো ছাড়ান লাগবে, কিভাবে সুন্দর ভাবে মানে স্বাস্থ্যসম্মত ভাবে কিভাবে গরুর চামড়াটা আমরা ছাড়াবো, এই নিয়ে কিন্তু আমাকে একটা জানা দরকার আছে, তাই না? কেননা যেমন যদি চামড়া কেটে যায়
1: দাম কমে যায়,
0: চামড়াটা ক্ষতি হয়ে যায়, ক্ষতি হয়ে যাব, সেজন্য আমাদের ওইগুলি কুরবানি তো করুন, তা আমরা কিভাবে ছাড়াবো সেই বিষয় নিয়ে আমাকে একটা আলোচনা আসছে, স্বাস্থ্যসম্মত উপায়ে কুরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ, হ্যাঁ, এর অর্থনৈতিক গুরুত্বটা বুঝছো, এই যে
1: তাহলে
0: আসো এই বিষয়ে আলোচনাটা আমরা শুনি, পরে কথা কই।
1: আচ্ছা শুনি। সুপ্রিয় শ্রোতা, প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলব স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির পশু চামড়া ছাড়ানো ও সংরক্ষণের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের অতিথি হয়েছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক পরিকল্পনা শাখা প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। স্বাগত আপনাকে। আপনার কাছে জানতে চাইব যে পশু জবাই করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখা জরুরি?
2: গবাদি পশুর চামড়া একটি মূল্যবান সম্পদ এবং এটার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি, তাই পশু জবাই করার সময় যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখা দরকার, সাধারণত জবাই করার উদ্দেশ্যে পশুকে মাটিতে শোয়াবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে দেহে কোনো প্রকার আঘাত না লাগে বা আঘাত লাগলে চামড়া থেতলিয়ে যেতে পারে, চামড়া ছিঁড়ে যেতে পারে, তখন চামড়ার দাম কমে যাবে। জবাই করার জন্য ধারালো ছুরি বা চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো ছুরি ব্যবহার করা দরকার, যাতে চামড়ায় কোনো প্রকার কাটা দাগ না থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন ও উঁচু জায়গায় পশু জবাই করতে হবে, যাতে সহজেই রক্ত ও অন্যান্য ময়লা পরিষ্কার করা যায় এবং চামড়াতে যাতে আক্রান্ত না হয়।
1: সঠিকভাবে চামড়া ছাড়ানোর নিয়মাবলী যদি একটু বলতেন।
2: সঠিকভাবে চামড়া ছাড়ানোর উপরে ডিপেন্ড করে যে চামড়ার দাম, সেই জন্যই জবাই করার পর পশুর দেহে অসার বা নিস্তেজ হয়ে গেলে চিত করে শুয়ে দুপাশে ঠেস দিয়ে দিতে হবে, অর্থাৎ এতে ছুরির কাটা দাগ লাগার সম্ভাবনা কমে যাবে। নোকদার বা ধারালো ছুরির অগ্রভাগ দিয়ে জবাই করার স্থান থেকে গলা, সিনা ও পেটের উপর দিয়ে সোজাসুজি দাগ কেটে নিতে হবে। সামনের দু পায়ের গোড়ালি বা হাঁটু থেকে সিনা পর্যন্ত অন্য একটি দাগ কেটে প্রথম দাগের সাথে যুক্ত করতে হবে। পিছনের দু পায়ের হাঁটু থেকে লেজের কাছাকাছি পর্যন্ত দাগ কেটে প্রথমোক্ত লম্বা দাগের সাথে যুক্ত করতে হবে। কোনো ক্রমে যেন দাগ বাঁকা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ছোট আকারের পশুকে গাছের ঢালে ঝুলিয়ে, ছাগল বা ভেড়া আমরা ঝুলিয়ে যদি চামড়া ছাড়ানো তাহলে সেটা সহজ এবং চামড়া কোনো কাটা ছেঁড়া থাকে না। ঝুলিয়ে চামড়া ছাড়ানো সম্ভব না হলে দাগ কাটার পর প্রথমে গলার অর্ধেক ছাড়াতে হবে, তারপর সামনের পা ছাড়িয়ে সিনা, কাঁধ ও পেটের চামড়া ছাড়াতে হবে, পিছনের পা ছাড়িয়ে পিঠ পর্যন্ত নিতে হবে। এখানে লক্ষণীয় যে সিনা ও পিছনের দিকে মাংসের সাথে চামড়া লেগে থাকে, তাই এই সকল স্থানে চামড়া ছাড়ানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, যেন ছুরির দাগ যাতে চামড়ার মধ্যে না পড়ে। চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো কম ধারালো ছুরি ব্যবহার করাই উত্তম। চামড়া ছাড়ানোর পর মাটিতে থেতলিয়ে যাতে না যায় বা সেজন্য লক্ষ্য রাখতে হবে, রক্ত, গোবর বা অন্যান্য কাদা যুক্ত যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। চামড়া ছাড়ানোর পর কুকুর এবং অন্যান্য প্রাণী যাতে না খেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
1: পশু চামড়া সংরক্ষণের জন্য সহজ নিয়মাবলী একটু জানতে চাই।
2: সহজ নিয়ম হলো যে পশু চামড়া ছাড়ানোর পর চামড়া ভালোভাবে পরিষ্কার পানিতে

0: ধুয়ে নিতে হবে। চামড়ার লেগে থাকা অতিরিক্ত মাংস চর্বি ঝিল্লি ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে নিতে হবে। চামড়ার মাংসের পিঠের উপর থেকে রেখে মুঠি মুঠি লবণ ছাড়িয়ে দিতে হবে এবং ভালোভাবে যাতে চামড়া লেগে থাকে। প্রথমবারের লবণ চুষে নিয়ে গেলে পরবর্তীতে আবার লবণ লেগে চামড়াকে সংরক্ষণ করতে হবে।
1: পশুর চামড়ার অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে চাই।
0: চামড়া একটি মূল্যবান সম্পদ, যেটা থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এবং বাংলাদেশের চামড়ার মান বিশ্ববাজারে সমাদৃত, যেহেতু কোয়ালিটি বেশি হাই থাকে। তাই সঠিকভাবে ও নিয়ম অনুযায়ী এটি সংগ্রহ এবং সংরক্ষণ করলে এবং মূল্য অনেকগুণ বেড়ে যাবে। আমি যেটা বললাম যেভাবে দাগ কেটে চামড়া ছাড়াইতে হবে, এটা একটা ক্রোনোলজি বিষয়। তবে অন্যান্য উন্নত মুসলিম দেশের মতো আরামদায়ক অধিক পদ্ধতিতে পশু কোরবানির ব্যবস্থা করতে হবে, যাতে সহজে চামড়া সংরক্ষণ করা যায় এবং ছাড়ানো যায়।
1: ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু, আপনারা শুনলেন, এই নিয়ম মেনে যদি আপনারা কোরবানির পশু চামড়া ছাড়ান তাহলে কিন্তু সংরক্ষণ করে বেশ অর্থনৈতিক সমৃদ্ধি হওয়া সম্ভব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
2: কুতুব ভাই, কি হইল, হাসেন কেন?
3: আরে সুপুর বিহার পোলার রতন বিরাট পাশ দিয়া এখন মহিষ পালন শুরু করছে।
2: তাই নাকি, খুব ভালো হইছে।
3: আরে মিয়া, তুমি ভালার কি বোঝো, দেখো তো স্যার, বেশি পণ্ডিতে দেখায় না।
2: আমি স্যার আসলে কি হইব, আমিও বুঝি। এই রতনের খামার দাঁড়ায় গেলে আমার আর হাটে যাওয়া লাগবো না, গ্রামে মহিষের গোস্ত দুধ পাইয়া যামু।
4: আসসালামু আলাইকুম কুতুব ভাই।
3: ওয়ালাইকুম আসসালাম। তা তোমাকে হাতে কি?
4: মহিষের দুধ।
3: কই থেকে আনলা?
4: রতন ভাই আছে না, রতন ভাইয়ের মহিষের খামার থেকে আনছি।
3: সবাই গরুর দুধ খায়, আর তোমরা মহিষের দুধ আনলা কেন?
4: বাবাই বলছে মহিষের দুধে নাকি পুষ্টিগুণ বেশি, আবার স্বাদও মেলা। আমরাও খাইয়া দেখছি, অনেক মজা। আসি কুতুব ভাই, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম। এই রতন দেখি তাক লাগাইয়া দিল, সারা গ্রামের মানুষে দেখি মহিষের দুধ ও মাংস খায়।
2: আমি কইছি না কুতুব ভাই, এখন দেখছেন আমার কথাই ঠিক হইল, আপনিও খাইয়া দেখেন।
3: মিছা কথা কমু না, আমিও খাইছি, মাংসটা ভালোই লাগছে, দুধও ভালো।
2: এইবার তাইলে আর একখান কথা কই, আমার দোকানের চা খাওয়ানোর লাগিয়া কেন আসেন আপনি?
3: তোমার দোকানের চা সব দোকানের চাইতে সেরা।
2: আমি কিন্তু মহিষের দুধ দিয়াই চা বানাই।
3: কও কি?
2: হ্যাঁ,
3: তুমি দেখি কুতুবালিরও হারায় দিলা।
5: হ্যাঁ, ওই ভিন্দেরও লেখা
6: না, মহিষের দুধের এত
5: আগে
6: জানতাম না।
5: এই তো মহিষের দুধের চা যে কি মজা,
1: ঘিও
5: হয়, পনির হয়, অনেক কিছু হয়। এই তো মহিষ পালন করে কিন্তু গরুর যেটা কিছুটা অভাব
1: মেটানো
5: করা যায়। তো আমরা আজকে আসলে এই যে তোমার গ্রামীণ পরিবেশে হাঁস পালনের
1: কথা জানলাম,
5: আবার একটা চুই চুই করে কি
1: গান শুনলাম,
5: হ্যাঁ, তারপরে আবার স্বাস্থ্যসম্মত উপায়ে কুরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ,
1: অনেক নিয়ম কানুন
5: জানাই গুরুত্ব সম্পর্কে
1: জানলাম।
5: আমরা নিজেরা জানলাম, আবার আমাদের আশপাশে যারা
1: সবাই জানাই,
5: আমরা নিজেরা জানি না, খালি মাথার উপরে রাখলে না, এটা সবার মধ্যে যাতে আমরা তার শিখলাম, আমাদের কাছ থেকে তারাও যদি
1: শিখতে পারে,
5: জানতে পারে। তো এই যে জয়গুণের, তুমি তো যে খালি হয় করো,
1: ওই যে একটু কম বুঝি ভাই, বুঝে
7: ওই যে এবার গাছ লাগানোর কথা যে কইছে রাজা ভাই, গাছ
5: লাগাইছিল
1: ঈদের সময় যারা আইব কইছিল না,
5: জয়গুণের দাদি সব বুঝে এই বুঝে, সব বুঝে ওই বুঝে,
1: ওইটাই তো দোষ ভাই, ওইটাই আমার দোষ।
5: তো তোমরা
1: একটু বুঝে করে
5: আসলে এই আমরা যেটা শুনি এটা ভালোভাবে শুই না, আমাকে
1: আশেপাশে
5: অন্যজনকে বুঝাইতে ইয়েও কইতে পারে, ওই যে যে তোমরা আসরে যাও, এত
1: কিছু শিখলা,
5: কি শিখলা আমাকে একটু শিখাও না।
6: জয়গুণের দাদি কয় যে বুঝে না, বুঝে না, তলে তলে ওই হাঁস বিলাই দিলে বিনাশ করে,
1: এই যে আসরে যদি আমি তো বসি,
6: আমি তো আমার খেলেই নাই, আমার বাড়ির পাশে ডুবা সুন্দর আসবল দিয়ে বাড়ি
7: তুমি তো ছোটবেলায় ডুবায় ডুবায় ডিম খাইছো
5: ভাই, আমরা কিন্তু কথায় কথায় গানে গানে অনেক আনন্দ করলাম। তাহলে এই যে কৃষিজীবী ভাই বোনেরা আর শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাকে আসো শুনলেন, হ্যাঁ, এই দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক
7: শুভেচ্ছা
5: শুভেচ্ছা। আশা করি আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আমাকে আসর শুনবেন, এবং এই আসরের ভালো মন্দ কি হয় এটা আপনারা আমাকে জানাইলে আমাকে উপকার হইব, কি কও? তো আর ওই যে আর একটা কথা, ওই যে জরিনাবু, এই যে আমাকে শহর থেকে যে আমাকে আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজন তারা যে আসলে তারা অতিরিক্ত যাত্রী হয়ে জানে
7: না আসে,
5: যানবাহন চলাচল না করে, হ্যাঁ, একটু সময় বুঝে আর বুঝে গাঠি পুস্কার যে নিয়ে আসবো ওগুলি সাবধানে রাখতে হইবে, ঝড় বৃষ্টি হইতেছে দেখে সাবধানে
7: আসতে হবে। আর রাজা ভাই গ্রামে আইসেই পুকুরে নামন যাইব না,
5: তাহলে আর কথা নাই, আমরা এখন কথা শেষ করে উঠতে হইব, কি কথা? তো যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তো চলো
7: আইসা আইসা।

0: বাংলাদেশ বেতার স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 7:30। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এখনকার অনুষ্ঠান ঘোষণায় জুবায়ের আল মাহমুদ, রাবিয়া সুলতানা শিউলি, সুরাইয়া সুলতানা মনিরা, শিরিন বানু, মোহাম্মদ আলমগীর হোসেন এবং আহসান হাবিব বাপ্পি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ সিরাজুল আলম, রাহত তরফদার, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

আসসালামু আলাইকুম। প্রিয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সবার জন্য রইল আন্তরিক আমন্ত্রণ শুভেচ্ছা। আজ দুর্বারে শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানের প্রথম গান যেখানে বৃষ্টি কথা বলে, যেখানে রৌদ্র কথা বলে। নাট্যশিল্পী সবিতা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

সেনা নৌ ও বিমান বাহিনীর বিশ্বসেনানী ভাই ও বোনেরা, দূর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা টি এইচ শিকদার, সুর আরোপ করেছেন আব্দুল আজিজ বাচ্চু। আমি দইলে শিশে রূপালী বাতাসে দেখেছি, গানটি গিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

দুর্বারে শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটির শিল্পী রুমানা ইসলাম, গানটি লিখেছেন আহমেদ ফরিদ, সুর করেছেন ফিরোজ খান।

দুর্বারের উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরারোপ করেছেন এস এম আব্দুল ইয়াবদুত সরকার। জন্ম আমার বাংলাদেশে, ধন্য আমি তাই, সুরে সুরে গিয়েছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন।

দেশকে আমি বাসি ভালো। গানটি শিল্পী সুমনা বর্ধন, গানটি লিখেছেন কল্পনা সরকার, সুর করেছেন মোহাম্মদ গোলাম সারোয়ার।

চীনা নৌ ও বিমান বাহিনীর বিশ সেনানী ভাই ও বোনেরা দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গান তুই যে আমার দেশের মাটি তোকে ভালোবাসি, গেয়েছেন সুমন রাহাত, গানের রচয়িতা হুমায়ুন খালিদ, সুরকার মোহাম্মদ হাসান আলী।

0: এই গানটির সঙ্গে শেষ হয়ে গেল দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কালিস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। আগামীকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা ঢাকা ও আশেপাশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্স লিজেন্ডস অব রূপগঞ্জের বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাবের, আবহানী লিমিটেড, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, সিটি ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স, ব্রাদার্স ইউনিয়নের এবং রূপগঞ্জ টাইগার্স ঢাকা লেপার্ডসের মোকাবেলা করবে। সবকটি ম্যাচই সকাল 9টায় শুরু হবার কথা রয়েছে। এ পর্যন্ত লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব 6 খেলা থেকে 10 পয়েন্ট লাভ করে তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সমান সংখ্যক খেলা থেকে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং আবহানী লিমিটেড 8 পয়েন্ট লাভ করে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হবার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজের পর স্বাগতিক বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে যাবে। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি একদিনের আন্তর্জাতিক সিরিজ এবং 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। 28 জুন থেকে 2 জুলাই পর্যন্ত হারারেতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এছাড়া 6, 9 ও 11 জুলাই দুদলের মধ্যে 3টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি 5টি স্বর্ণ ও 1টি ব্রোঞ্জ পদক লাভ করে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে। 1টি স্বর্ণ, 4টি রৌপ্য এবং 1টি ব্রোঞ্জ পদক লাভ করে রানার্স আপ হয় রাজশাহী মডার্ন বক্সিং ক্লাব। বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে 8টি ওজন শ্রেণীতে 3 দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল্লাহ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ 38টি দলের 122 জন বক্সার অংশগ্রহণ করেন। নতুন করে 2026 ফুটবলে বালিকা বিভাগে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল জেলা দল। কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বরিশাল জেলা দল 3-0 গোলে বরগুনা জেলা দলকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। মেহেন্দিগঞ্জের অদম্য কিশোরী শ্রাবন্তী কীর্তনিয়া একাই 3টি গোল করেন। প্রাথমিক বিদ্যালয় বালক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিভাগীয় অঞ্চলে ফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে। এতে মুন্সিগঞ্জ বেসোনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ধামরাইল নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে। রাজধানীর মিরপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে শিরোপা নির্ধারণী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল লীগের শেষ রাউন্ডের 5টি খেলা আগামীকাল দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় ফকিরেরপুল ইয়াংস ক্লাব বসুন্ধরা কিংসের মোকাবেলা করবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়নের, ঢাকা আবহানী লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘের, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের এবং পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফর্টিস ফুটবল ক্লাবের মুখোমুখি হবে। সবকটি খেলায় বেলা 14টায় শুরু হবে। টমাস ডুলিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 65 বছর বয়সী জার্মান বংশোদ্ভূত এই কোচ আগামী রোববার বাংলাদেশ দলে দায়িত্ব নেবেন। জন্মসূত্রে জার্মানি হলেও টমাস ডুলির খেলোয়াড় জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার থেকে 6 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ, গ্রুপ এতে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওইদিন সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে 3টি ক্যাটাগরিতে মোট 23 জন পরিচালক পদে ভোটগ্রহণ হবে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দু গ্রুপে ১২টি দেশ অংশগ্রহণ করবে। বিশ্বকাপে গ্রুপ এতে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত এবং পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। ১৪ জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দলের নাম ঘোষণা করেছে। খেলাধুলা সংবাদ শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত সাড়ে ৮টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র ঈশান নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: هذه الدعوة التامة والصلاة القائمة. آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وبعثه مقامًا محمودًا الذي وعدته، وارزقنا شفاعته يوم القيامة، إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো, এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها.
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 23 মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 12:30 ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠান স্থলে খাল খননের শুভ উদ্বোধন করবেন, এবং বিকেল 3:30 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে যোগদান করবেন ও 3 দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ FM 106 মেগাহার্টজ ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
5: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। প্রথমেই কলমিলতা ছায়াছবির গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

0: এই গানের সাথে শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং।
1: বাংলাদেশ বেতার কিছুক্ষণ মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। দিনব্যাপী সফরে আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন খাল পুনর্খনন কার্যক্রম, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও সাংগঠনিক সভায়। চ্যালেঞ্জিং হলেও ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। যত বেশি মানুষের মনে নজরুলের চেতনা জাগরণ করা যাবে তা তত বড় জাতীয় সম্পদ হয়ে উঠবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আগামীকাল থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদ যাত্রা। ঈদকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রস্তুত কোরবানির পশুর হাট। হাম ও হামের উপসর্গে 24 ঘণ্টায় দেশে আরও 11 শিশুর মৃত্যু। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। আলোচনায় অগ্রগতির আভাস দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার টমাস ডুলি। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল দিনব্যাপী সফরে ময়মনসিংহ যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এই সফরে তিনি খাল পুনর্খনন ও নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ময়মনসিংহের ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালে তিনি উদ্বোধন করবেন 3-দিনব্যাপী অনুষ্ঠানমালা ও নজরুল বই মেলা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশাল জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। সরকারি নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সফরের শুরুতে তিনি তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বৈলোর কানোহর ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে ত্রিশালে নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি 3-দিনব্যাপী বর্ণাঢ্য নজরুল জন্মজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। 3-দিনব্যাপী এ আয়োজনে থাকছে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বই মেলা। সফরকে ঘিরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও। এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,
3: কর্মসূচিটা একটা কম্প্যাক্ট কর্মসূচি করা হয়েছে। উনি দুপুরে এখানে আসবেন একটি খাল খনন করার জন্য, যেটা ওনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি রাষ্ট্রপতি ছিলেন তখন এই খালটি শহীদ জিয়া খনন করেছিলেন। সেখানে একটি সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এরপরে তিনি চলে আসবেন আমাদের এই নজরুলের মঞ্চে, সেখানে নজরুল জয়ন্তী উদ্বোধন করবেন এবং তারপরে বিকেলে এই অডিটোরিয়ামেই এই ময়মনসিংহ উত্তর দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে প্রায় 5 শতাধিক নেতাদের সাথে তিনি সেখানে মত বিনিময় করবেন।
2: প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা এবং ভিভিআইপি মুভমেন্ট সহ সার্বিক বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন,
4: আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ সহ বিজিবি, র্যাব এবং অন্যান্য সিকিউরিটি ফোর্সেস এখানে ডিপ্লয় থাকবে এবং আমাদের রাস্তা থেকে আমাদের সীমানা থেকে প্রত্যেকটা ভেন্যুতে প্রত্যেকটা রুপটপে আমাদের পোশাকে পুলিশের সাথে সাথে সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ আমাদের নিয়োজিত থাকবে।
2: দীর্ঘদিন পর ত্রিশালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে, তাই স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ।
5: দীর্ঘ প্রায় 17-18 বছর পর আমাদের এই ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে মেলাটি 127তম নজরুল জন্মজয়ন্তী, এটি সরকারিভাবে হচ্ছে, যার কারণে ত্রিশাল তথা সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগের মানুষ খুবই আনন্দিত। এটি আমাদের কাছে দুইটি ঈদের পর আমাদের ময়মনসিংহ বিভাগের মানুষের জন্য সবথেকে বড় উৎসব এটি।
2: জাতীয় কবির জন্মজয়ন্তী ঘিরে ত্রিশাল এখন উৎসব মুখর। অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ময়মনসিংহবাসী। হুসাইন সাহিব, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ।
0: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, চলমান খাল খনন কর্মসূচি দেশজুড়ে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার, পানির প্রবাহ পুনরুজ্জীবিত এবং কৃষি উৎপাদন শক্তিশালী করার মাধ্যমে সবুজ বিপ্লবের পথ প্রশস্ত করবে। আজ ময়মনসিংহের ত্রিশালে ধারার খালের পুনর্খনন কাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচি প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারে সাহায্য করবে। তিনি আরও বলেন, খালগুলোতে মাছ ফিরে আসবে এবং খালের পানি দিয়ে সেচ কার্যে মাছে ভাতে বাঙালির ঐতিহ্যবাহী চেতনাকে পুনরুজ্জীবিত করবে। সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। আজ কুমিল্লায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে অবকাঠামো উন্নয়ন, চালকদের প্রশিক্ষণ, চলাচলের অনুপযোগী যানবাহন নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। শেখ রবিউল আলম বলেন, অনুপযোগী যানবাহন, অদক্ষ চালক এবং জনসচেতনতার অভাবকে দুর্ঘটনার তিনটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, সমস্যাগুলো সমাধানের জন্য কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, স্বল্প সময়ে বিপুল সংখ্যক যাত্রী ও কোরবানির পশু পরিবহনের চ্যালেঞ্জ সত্ত্বেও এবছরের ঈদ উল আজহার যাত্রা স্বস্তিদায়ক ও সুষ্ঠু হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, যত বেশি মানুষের মনে নজরুলের চেতনা জাগরণ করা যাবে তা তত বড় জাতীয় সম্পদ হয়ে উঠবে। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসাবে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, নজরুল চর্চার মাধ্যমে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছিল তা অবদান রেখেছে মুক্তিযুদ্ধ ও ২৪ গণ অভ্যুত্থান সহ জাতীয় সব অর্জনে।
6: নজরুল চর্চা করার মধ্য দিয়ে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছিল, আমাদের জাতির ইতিহাসে যতগুলি গুরুত্বপূর্ণ ভালো ভালো ঘটনা ঘটেছে আমরা তা বুঝতে পারি আর না পারি, তার মধ্যে কিন্তু নজরুল চেতনার একটা বিরাট অবদান ছিল। সেটা মুক্তিযুদ্ধ হোক, সেটা ভাষা আন্দোলন হোক, সেটা ৬৯ গণ অভ্যুত্থান হোক, এমনকি আমাদের সর্বশেষ ২৪ জুলাইয়ের গণ অভ্যুত্থানে আত্মত্যাগের যে প্রেরণা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যে লড়াই, এর নেপথ্যে যে মনোজগৎটা কাজ করে, মুক্তি দিয়ে গরিব গলি বরণ করে নেওয়ার সাহস, এর নেপথ্যে কিন্তু সমাজ জগতে নজরুলের উপস্থিতি কিন্তু টের পাওয়া যায়।
0: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। তিনি আজ নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যদের নিয়ে রামিসার বাসায় গিয়ে একথা বলেন। এ সময় শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসা হত্যার বিচারের দায়িত্ব নিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিপক্ষ হয়ে ঢাকা আইনজীবী সমিতির কোন আইনজীবী মামলা পরিচালনা করবেন না। ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি আজ ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়। সমিতির সাধারণ সম্পাদক কালাম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে একটি বাসায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় শিশু রামিসা আক্তার। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদে ঘরমুখো মানুষদের নিয়ে রেলের পাঁচ দিনব্যাপী ঈদ যাত্রা। ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদ ও নির্বিঘ্নে পৌঁছে দিতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে। তবে আজ থেকেই কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীরা বলছেন, ভোগান্তি এড়াতে কিছুটা আগেই রাজধানী ছাড়ছেন তারা। এবার রেলের ঈদ বহরে চলাচল করবে ৪৩ জোড়া আন্তনগর সহ ৬৬টি জোড়া ট্রেন। স্টেশন ম্যানেজার জানান, এর বাইরেও ঈদ উপলক্ষে চলাচল করবে ১০টি বিশেষ ট্রেন। যাত্রীর চাপ সামাল দিতে প্রতিটি আন্তনগর ট্রেনে যাত্রার ২ ঘণ্টা আগে দেয়া হবে ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট। পাঁচ দিনব্যাপী রেলের ঈদ যাত্রায় কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে থাকছে তিন স্তরের চেকপোস্ট। টিকিটবিহীন ভ্রমণ ঠেকাতে ইতিমধ্যে কমলাপুর রেল স্টেশনে স্থাপন করা হয়েছে বাঁশের বেষ্টনী। রেলওয়ে জানিয়েছে ঈদ যাত্রায় যাতে শিডিউল বিপর্যয় না ঘটে সে লক্ষ্যে কমলাপুরে মজুদ থাকবে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। আসন্ন ঈদ উল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি আজ দ্বিতীয় দিনের মতো অব্যাহত আছে। আজ বিক্রি হয়েছে পহেলা জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানায় অনলাইনে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল বিক্রি হবে ২রা জুনের, রবিবার ৩রা জুনের টিকিট এবং সোমবার পাওয়া যাবে ৪ঠা জুনের ফিরতি যাত্রার টিকিট। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রস্তুত কোরবানির পশুর হাট। তবে রাজধানীর হাটগুলোতে ক্রেতাদের বাড়তি ভিড় লক্ষ্য করা যায়নি। প্রচলিত হাটের পাশাপাশি অনলাইন ও খামারভিত্তিক বিক্রি হচ্ছে কোরবানির পশু। তবে অনেক ক্রেতার কাছে এখনও সশরীরে হাটে গিয়ে পশু কেনাই বেশি পছন্দনীয়। সরকার জানিয়েছে হাটে নিরাপত্তা ও পশুর স্বাস্থ্য পরীক্ষাও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে ধীরে ধীরে বাড়ছে ক্রেতাদের সমাগম। সংশ্লিষ্টদের আশা, ঈদ যত ঘনিয়ে আসবে ততই জমে উঠবে পশুর এই বাজার। আরো শুনুন প্রতিবেদনে।
7: আজহা ঘনিয়ে আসার সাথে সাথেই জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দূর দূরান্ত থেকে ট্রাকে করে ঢাকার হাটগুলোতে নিয়ে আসা হচ্ছে বাহারি সব কোরবানির পশু। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারি ও ব্যাপারীরা। সকাল থেকেই হাটগুলোতে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো। তবে হাটে শুধু দেখা দেখি আর ঘুরে বেড়ানোই নয়, পছন্দের পশুটি কিনতে দরদামেও মগ্ন ক্রেতা বিক্রেতারা। ছুটির দিন থেকে অনেকেই সকাল থেকেই গরুর হাটে ঘুরে বেড়াচ্ছেন আর পছন্দের পশু দেখছেন ক্রেতারা।
8: গরু তো প্রচুর আসে, তো ছোট বড় সব মিলে আছে। গরুর বাজার তো খুব জমজমাটি আছে। তারা গরু নিয়ে আসছে যে ভালো দাম পাবে, এটাই তাদের প্রত্যাশা। আর আমরাও যারা দেখতে আসছি, আশা করি যারা বিক্রেতা তারা ভালো দাম পাক, এবং যারা ক্রেতা তারাও যেন তাদের ইচ্ছা মতো গরু কিনতে পারে।
7: আর বিক্রেতাদের দাবি, গোখাদ্যের দাম চড়া হওয়ার কারণে এবার পশুপালনে বেশ খরচ বেড়েছে তাদের, তাই কিছুটা বাড়তি দামেও বিক্রি করতে হচ্ছে পছন্দের পশুকে।
9: সবই দাম বেশি, হাতা খেয়ার কিন্তু আছে ৮ টাকা হাতা। এই মিলিয়ে গরু খরচটা নাই, বেচা কেনা শুরু হয়নি। এখন শুরু হলে কোন ভাগে কি যাবে এখন আল্লাহ সেটি ভালো জানে। এখন তো ওই আসছে সব আইসি, ওই দু চারজন আসছে আইসি, ওই দাম দর কমে মানে অর্ধেকে বইলি চলি যাচ্ছে, কিনা বেচা এখন শুরু হয়নি।
7: এদিকে জালটাকা শনাক্তকরণ বুথ এবং হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগতরা। সব নিয়ে উৎসবের আমেজে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৪ জন হাম এবং ১২৬১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দেশে নবায়নযোগ্য জ্বালানিতে বড় বিনিয়োগের পথে হাঁটছে সরকার। ৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ১২টি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার আইপিপির সঙ্গে নতুন চুক্তি করেছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন এতে বিদ্যুতের উৎপাদন খরচ কমবে, কমবে জ্বালানি নির্ভর জ্বালানির উপর চাপও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: নবায়নযোগ্য জ্বালানিতে উৎপাদন বাড়াতে ১২টি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারের সঙ্গে চুক্তি করেছে সরকার। এসব প্রকল্প থেকে আগামী দুই বছরের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি বলছে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইউনিট প্রতি বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭.৮০ সেন্ট, অর্থাৎ প্রায় ৯ টাকা ১২ পয়সা, যা আগের তুলনায় প্রায় ২.৫ সেন্ট কম। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম।
12: 55টা পাওয়ার প্ল্যান্টের এগেনস্টে আমরা একটা টেন্ডার করছিলাম, তো টেন্ডার করছিল 42টাতে, তবে নন রেসপন্সিভ এর 20টা প্রজেক্টের জন্য রেসপন্সিভ দরদাতা পাইছিলাম। পরে এস্টিমেটেড কস্টের সাথে সামঞ্জস্য রেখে আমরা 12টা পাওয়ার প্ল্যান্টকে অ্যাওয়ার্ড করছিলাম, যার ক্যাপাসিটি হচ্ছে 918 মেগাওয়াট। 27 জুনের ভিতরে দেখলাম বিদ্যুৎ কেন্দ্র আসবে, এইভাবে আমাদের চুক্তি করা।
11: বিশেষজ্ঞরা বলছেন উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন ট্যারিফ নিশ্চিত করে চুক্তি সম্পন্ন করাই এটি আগামী দিনে খরচ কমাতে বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে, যেমনটি বলছিলেন আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম।
13: কম্পিটিশনের মাধ্যমে যে খরচটা কমেছে সেটা একটা পজিটিভ দিক এবং এটা আমাদের কস্ট কমাতে সহায়তা করবে, এবং ইনফ্যাক্ট এটা একটা বেঞ্চমার্ক হিসেবেও তৈরি হবে আগামী দিনে যে নতুন ইউটিলিটি স্কেল নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প আসবে সেগুলোর ক্ষেত্রে ট্যারিফ নেগোসিয়েশন বা ট্যারিফ ফিক্স করার ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে, এবং এই প্রকল্পগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে সেটা ভালোই হবে এবং অ্যাভারেজ জেনারেশন কস্ট কমাতে সহায়তা করবে।
11: সরকারের লক্ষ্য 2041 সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের 40% পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা। বিশেষজ্ঞদের মতে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ও অব্যবহৃত জমির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুতের খরচ আরো কমানো সম্ভব। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
10: পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে। তিনি আজ টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকার নদী ভাঙন কবলিত স্থান পরিদর্শনকালে এই কথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের রক্ষা করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টারের ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা জানান। নির্বাচন কমিশনার বলেন নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ, সুন্দর ও সুষ্ঠু করতে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। তিনি বলেন অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান বিধান বাতিল করা হবে, একইভাবে ইভিএম ব্যবহারের নিয়মও থাকছে না। আব্দুর রহমানেল মাসুদ বলেন স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, ফলে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ এবং অমীমাংসিত মতপার্থক্য অবসানের সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাফকির সঙ্গে বৈঠক করেছেন। ইরানের সংবাদ সংস্থা তসনিম ও ISNA আজ জানায় ইরানিদের কাছে সর্বশেষ মার্কিন বার্তা উপস্থাপনের 2 দিন পর সৈয়দ মোহসিন নাফকি তেহরানে আব্বাস আগারচির সঙ্গে আরও এক দফা আলোচনা করেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ অবসান ও মতপার্থক্য নিরসনে একটি কাঠামো তৈরির লক্ষ্যে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল সাংবাদিকদের বলেন আলোচনায় কিছু ভালো লক্ষণ দেখা গেলেও তেহরান হরমুজ প্রণালীতে টোল ব্যবস্থা চালু রাখলে সমস্যার কোন সমাধান হবে না। ইরানের একটি ঊর্ধ্বতন সূত্র গতকাল রয়টার্সকে জানিয়েছে ব্যবধান কমে এসেছে, যদিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও হরমুজ প্রণালী এখনও অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে রয়েছে। ইরান যুদ্ধের জন্য পর্যাপ্ত অস্ত্র নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রি স্থগিত করেছে। চীনা নেতা শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিক্রির বিষয়ে অনাগ্রহ ব্যক্ত করার কয়েকদিন পর যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হ্যাং কাও সিনেটের শুনানিতে বিষয়টি নিশ্চিত করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং শান্তি চুক্তির তেমন কোন সম্ভাবনা নেই। 1996 সালে দুটি বিমান ভূপতিত করার ঘটনায় মার্কিন নাগরিক নিহত হওয়ায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হত্যার অভিযোগ আনার ঠিক একদিন পরেই তিনি এ মন্তব্য করলেন। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুদ্রিগেজ রুবিওর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে বলেছেন দ্বীপটি কখনই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না। খেলার খবর ফুটবল। টমাস টুলিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। 65 বছর বয়সী জার্মান বংশোদ্ভূত এই কোচ আগামী রোববার বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন। জন্মসূত্রে জার্মান হলেও টমাস টুলির খেলোয়াড়ী জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে 81টি ম্যাচ খেলেছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন খাল পুনর্খনন কার্যক্রম, নজরুল জন্ম জয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও সাংগঠনিক সভায়। চ্যালেঞ্জিং হলেও ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। যত বেশি মানুষের মনে নজরুলের চেতনা জাগরণ করা যাবে তা তত বড় জাতীয় সম্পদ হয়ে উঠবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আগামীকাল থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদ যাত্রা। ঈদকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রস্তুত কোরবানির পশুর হাট। হাম ও হামের উপসর্গে 24 ঘণ্টায় দেশে আরও 11 শিশুর মৃত্যু। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। আলোচনায় অগ্রগতির আভাস দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার টমাস ডুলি। খবর শেষ হলো।
15: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আদনিনা মোরিন। সাম্প্রতিক সময়ে একের পর এক শিশু ধর্ষণ, বলৎকার, পৈশাচিক নির্যাতন আর হত্যার ঘটনায় স্তম্ভিত ও শোকাহত গোটা রাষ্ট্র। মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এই নিকটজনক ঘটনা। এ মাসের শুরুতেই সিলেটে ফাতেমা আক্তার নামে 4 বছরের শিশু হত্যা, রাজশাহীর দুর্গাপুরে গত শুক্রবার ঘটে যাওয়া আরেকটি 4 বছরের শিশু হুমায়রা জান্নাতকে খুন, ঠাকুরগাঁওয়ে একই বয়সের এক শিশুকে মেরে ভুট্টা খেতে ফেলে রাখা, মুন্সীগঞ্জে গত শনিবার 10 বছরের এক বালিকাকে সন্দেহভাজন তার এক আত্মীয় কর্তৃক গলা চিপে হত্যার মতো ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চলেছে। এটি সহজেই অনুমেয় যে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার ভয়ে অপরাধীরা শিশুগুলোকে হত্যা করে। এই ঘটনাগুলোর ধারাবাহিকতায় সর্বশেষ যে ঘটনাটি ঘটল রাজধানীর পল্লবীতে, সেটি নৃশংসতা ও বর্বরতার সব সীমানা অতিক্রম করেছে। স্কুলছাত্রী রামিসাকে গত মঙ্গলবার পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া নৃশংসভাবে হত্যা করে। পুলিশের ভাষ্যমতে সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সন্দেহভাজন সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়, পরে তাকে হত্যা করে। পরে রামিসার মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায় স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রীকে আটক করলেও তার স্বামী মূল অপরাধী জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে সে আদালতে হত্যার স্বীকারোক্তি দিয়ে জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে। রামিসার এই নৃশংস হত্যাকাণ্ডে প্রচণ্ড শোকাহত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষ করে গতরাতে তিনি রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় যান। প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। শিশুটির পিতাকে সান্ত্বনা দেন। তিনি দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন। রামিসাকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আসামির বিচার ও তার দ্রুত শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে সমাজের বিভিন্ন পেশার মানুষ। রামিসা হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার ও অপরাধীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এই নৃশংস হত্যার ঘটনায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেম উদ্দিন আহমেদকে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়ার কথা বলেছেন আইনমন্ত্রী। তিনি নারী শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালে এই কেসের বিচার নিষ্পন্ন করারও আশ্বাস দেন। ওদিকে রামিসা হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। শিশু রামিসা হত্যাকাণ্ড দেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। এটি সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক। অতীতে এই ধরনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হলেও অধিকাংশ ক্ষেত্রে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত হয়নি, তাই এই ধরনের অপরাধও কমেনি। কাজেই আইনের প্রয়োগ করতে হবে যথাযথভাবে। শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তবে এই ধরনের অমানবিক অপরাধের অবসানে শুধু আইন বা সরকারের উদ্যোগে যথেষ্ট নয়, প্রয়োজন সব শ্রেণী পেশার অংশগ্রহণে একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। কেননা ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন। তাই সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে, সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। এভাবেই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করা সম্ভব। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
16: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
17: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে, 558 কিলোহার্জ এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন দেশাত্মবোধক গান শুনবেন এস কে সাইদুর রহমানের কণ্ঠে, গীতিকার মোহাম্মদ জাকারিয়া।

0: এই গানটির মধ্য দিয়েই শেষ করছি আমাদের আজকের মিডিয়াম ওয়েভের অধিবেশন। এখন থেকে অনুষ্ঠান শুনবেন শুধুমাত্র এফএম 88.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।
1: এফএম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শোনার জন্য।

8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন দেশাত্মবোধক গান শুনবেন খুরশিদ হাসান খানের কণ্ঠে গীতিকার গোলাম সরোয়ার সড়ক।

0: এতক্ষণ দেশাত্মবোধক গানটি শুনলেন খুরশিদ হাসান খানের কণ্ঠে।
1: এফএম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। ইসলাম ও জীবন, মাসায়লা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বিকেল 3:30। মনীষা, মনীষাদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সন্ধ্যা 6:10। এখন শুনবেন আমাদের আগামীকালের সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15 এবং রাত 9:20। বর্ণালী, আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন সকাল 8:30 এবং বেলা 3:05 শুনবেন বর্ণালী। দুপুর 12:30 শুনবেন

0: জামিউর রহমান লেমনের কণ্ঠে আধুনিক গান, আফরোজ আর রেনুর কণ্ঠে আধুনিক গান শুনবেন 2:40, রূপালি ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05, এছাড়া বিকেল 4:05 শুনবেন ছায়াছবির গান। নজরুল সঙ্গীত শুনবেন সবিতা দেবনাথের কণ্ঠে দুপুর 12:20, রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 2:30, মুস্তাফিজুর রহমান নান্টুর কণ্ঠে। পল্লীগীতি শুনবেন দুপুর 12:40, মনসুর খন্দকারের কণ্ঠে। বেলা 2:50 পল্লীগীতি শুনবেন ইউনুস আলী মোল্লার কণ্ঠে। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنهم في كل واد يهيمون

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে, তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: শ্রোতা বন্ধুরা, এই পালার অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নাজনী সুলতানা ও
3: আমি রাসেল শেখ।
2: অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আবু সাইদ জান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন, মোহাম্মদ সাইফুজ্জামান ও অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।